1948 শকাব্দ, 28 জুন 2026 খ্রিস্টাব্দ, 13ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:55 হয়ে 36 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে এফএম প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে এফএম প্রচার তরঙ্গে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন ভক্তিগীতি এবং তার সঙ্গে অমৃতবাণী। চিন্তা করো বেশি বলো কম, লেখো তার চেয়েও কম, বলেছেন

জন রে। ছোট্ট একটা বিষয় নিয়ে ভালোভাবে জানতে আপনাকে অবশ্যই বিস্তর পড়াশুনো করতে হবে, বলেছেন চার্লস ডি মন্টেস্কুই। মুক্তিগীতি শুনবেন প্রথম শিল্পী মহেশ রঞ্জন সোম।

ভক্তিগীতি শুনছেন এখন অমৃতবাণী। মা হলো স্নেহের ভাণ্ডার যা কখনো নিঃশেষ হয় না, বলেছেন রেদওয়ান মাসুদ। সুশিক্ষার লক্ষণ হলো তা মানুষকে অভিভূত না করে তাহা মানুষকে মুক্তি দান করে, বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শুনছেন ভক্তিগীতি, এবারের শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়।

মুক্তিগীতি শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, তার মাঝেই অমৃতবাণী। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়, বলেছেন এডওয়ার্ড ইয়াং। অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা, কিন্তু এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ থাকত না, বলেছেন শেখ সাদী। ভক্তিগীতির আসরে এবারে শিল্পী দেবাশিস দত্ত।

এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন ভক্তিগীতি। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই 6:20 মিনিটে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

ব্রাসেলস সফররত প্রধানমন্ত্রী আজ সেদেশের জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। চীনের ভিসা সহ প্রয়োজনীয় নথিপত্র থাকলেই কৈলাস মানস সরোবরে যাত্রা শুরু করার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা 1400 ছাড়িয়ে গেছে। পাকিস্তানের করাচিতে জঙ্গি হামলার সময় নিরাপত্তা বাহিনী 6 সন্ত্রাসবাদীকে হত্যা করেছে, বাহিনীর 4 জওয়ানও প্রাণ হারিয়েছে। ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড পানামাকে 2-0 গোলে এবং ক্রোয়েশিয়া 2-1 গোলে ঘানাকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। সেসেলস সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেদেশের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনির সঙ্গে বৈঠক করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলির পর্যালোচনা করবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী আজ সেসেলসের জাতীয় সংসদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। এরপর প্রধানমন্ত্রী রোশ কাইম্যানে জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজের পাশাপাশি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দলও অংশ নেবে। সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী সেসেলসের 3 দিনের রাষ্ট্রীয় সফরে। এই সফর ভারত ও সেসেলসের মধ্যে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন। এর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে প্রতি মাসের বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণী দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। মহারাষ্ট্রে আজ শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেটের যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটি স্থগিত করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের কারণেই এই সিদ্ধান্ত। মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অফ এক্সামিনেশন জানিয়েছে, থানে জেলার ভিওয়ান্ডিতে কিছু ব্যক্তির কাছে পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কিত গোপন তথ্য থাকার খবর পাওয়া যায়। পুলিশি অভিযানে আটক সন্দেহভাজনদের কাছ থেকে টেটের প্রশ্নপত্রের কিছু প্রশ্ন উদ্ধার করা হয়। এই ঘটনার পর ভিওয়ান্ডি থানায় মামলা দায়ের করা হয়েছে। কাউন্সিল জানিয়েছে পরীক্ষা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতেই স্থগিত করার এই সিদ্ধান্ত। নতুন তারিখ এবং তথ্য শীঘ্রই সরকারি ওয়েবসাইটে জানানো হবে। কৈলাস মানস সরোবরে যেসব ভারতীয় নাগরিক বেসরকারি ট্যুর অপারেটরদের মাধ্যমে গেছেন তাদের জন্য বিদেশ মন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছে। মন্ত্রক জানিয়েছে বেশ কয়েকজন ভারতীয় নাগরিক তাদের সহায়তা করার জন্য আবেদন জানিয়েছেন। এরা প্রয়োজনীয় নথিপত্র এবং চীনের ভিসা ছাড়াই কৈলাস মানস সরোবর যাত্রায় বেরিয়ে নেপালে আটকা পড়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, সম্পূর্ণ যাত্রার জন্য প্রয়োজনীয় সমস্ত ভ্রমণ সংক্রান্ত নথিপত্র হাতে না পাওয়া পর্যন্ত নাগরিকরা যেন কোনোভাবেই ভারত থেকে যাত্রা শুরু না করেন। নিশ্চিত নথিপত্র ছাড়া অথবা প্রয়োজনীয় নথিপত্র পরে পাওয়া যাবে এমন প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করলে মাঝপথে আটকা পড়ার ঝুঁকি বেড়ে যায়। বিবৃতিতে তীর্থযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন নিশ্চিত হয়ে নেন যে তাদের ট্যুর অপারেটরের সংস্থা যথাযথভাবে নিবন্ধিত ও অনুমোদিত কিনা। কৈলাস মানস সরোবরগামী প্রায় 52 জন ভারতীয় নাগরিক বর্তমানে নেপালের কাঠমান্ডুতে আটকা পড়েছেন এবং তারা পরবর্তী যাত্রার জন্য জরুরি সহায়তা চাইছেন। গত 30 জুন কৈলাস মানস সরোবর যাত্রা অংশগ্রহণকারী তীর্থযাত্রীদের প্রথম দলটি নাথুলা পাসে ভারত চীন সীমান্ত দিয়ে চীনে প্রবেশ করে। ব্রিটেনের কোম্পানিগুলির সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ভারতীয় সংস্থাগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। ইন্ডিয়া ইউকে কম্প্রিহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সেটার আয়তায় নতুন সুযোগ সুবিধাগুলির স্থিতিশীল বাণিজ্যিক ক্ষেত্রকে রূপায়িত করার এর প্রধান লক্ষ্য। লন্ডনে আয়োজিত ইন্ডিয়া ইউকে পার্টনার্স ইন প্রোগ্রেস বিজনেস প্ল্যানারিতে সভাপতিত্ব করার সময় মন্ত্রী একথা বলেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, এই অধিবেশনে উভয় দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিনিধিরা যোগ দেন এবং দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ জোরদার করার ক্ষেত্রে সেটাকে একটি যুগান্তকারী কাঠামো হিসেবে স্বাগত জানান। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1430। বুধবার দক্ষিণ আমেরিকার এই দেশটিতে জোড়া ভূমিকম্পে সৃষ্ট ধ্বংসস্তূপের মাঝে উদ্ধারকর্মীরা যখন জীবিতদের সন্ধানে তৎপরতা চালিয়ে যাচ্ছেন, ঠিক তখনই এই সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করা হল। পরিবারগুলির

তথ্য অনুসারে অন্তত 68,900 বেশি মানুষ নিখোঁজ। ভেনেজুয়েলার সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির মধ্যে একটি লা গুয়াইরাতে নিখোঁজ স্বজন এবং প্রতিবেশীদের সন্ধানে স্থানীয়রা বেলচা, ভারী যন্ত্রপাতি, দড়ি এমনকি খালি হাত ব্যবহার করে ধসে পড়া কংক্রিটের স্তূপের মধ্য থেকে তল্লাশি চালাচ্ছেন। পাকিস্তানের করাচিতে গতরাতে সিন্ধ রেঞ্জার্সের একটি ঘাঁটিতে জঙ্গিরা হামলা চালালে নিরাপত্তা বাহিনী 6 জঙ্গিকে হত্যা করে এবং একজনকে আটক করে। এই হামলায় আধা সামরিক বাহিনীর 4 সদস্য প্রাণ হারায়। উল্লেখ্য, 2024 সালে অক্টোবরের পর শহরে এটিই ছিল প্রথম বড় ধরনের জঙ্গি হামলা। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাত উল আহারার সদস্যরা রাত 8:30 সময় করাচির ঘনবসতিপূর্ণ এলাকা গুলিস্তান এ জওহারের সিন্ধ রেঞ্জার্সের ভিত্তাই উইংসের সদর দপ্তরে হামলা চালায়। এই জঙ্গি সংগঠন তেহরিক ই তালিবান পাকিস্তানের একটি শাখা। স্পেশাল সিকিউরিটি ইউনিটের কমান্ডো এবং অ্যান্টি টেরোরিস্ট ফোর্স রেঞ্জার্স জওয়ানরা 6 জঙ্গিকে হত্যা করে এবং একজন হামলাকারীকে আটক করার পর প্রায় 90 মিনিট ধরে চলা এই বন্দুকযুদ্ধ শেষ হয়। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন রাশিয়ার ভলগোগ্রাদ শহরের একটি বড় শিল্প কেন্দ্রে আঘাত হেনেছে। অন্যদিকে রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় জেলেনস্কি জানান, ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র ভলগোগ্রাদের টাইটান ব্যারিকেডি কেন্দ্রে আঘাত করেছে। তিনি এটিকে এক গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র হিসেবে উল্লেখ করেন, যেখানে বিশেষ ধরনের সামরিক সরঞ্জাম তৈরি করা হয়। কতিকব্রাস্কি জেলায় একটি শিল্প প্রতিষ্ঠানে হামলায় 10 জন আহত হয়েছেন বলে ভলগোগ্রাদ অঞ্চলের গভর্নর আন্দ্রে বোচারভ নিশ্চিত করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় হায়দ্রাবাদের একটি রাস্তার নাম ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ করার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তার বার্তায় তিনি আরো বলেন, তিনিই প্রথম কোন মার্কিন রাষ্ট্রপতি যাকে সম্মান জানিয়ে ভারতের কোন রাস্তার নামকরণ করা হয়েছে। এর আগে বুধবার আমেরিকার 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে তেলেঙ্গানার উপ মুখ্যমন্ত্রী ভাট্টি বিক্রমাকার মাল্লু আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদের মার্কিন কনসুলেটের পাশের রাস্তার নামকরণ করেন ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ। মার্কিন কনসুলেট জেনারেল এই স্বীকৃতির জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং একে দুদেশের ক্রমবর্ধমান অংশীদারিত্বের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। বিশ্বব্যাংক বাংলাদেশকে 1.1 বিলিয়ন মার্কিন ডলারের আপৎকালীন সাহায্যের অনুমোদন দিয়েছে। এর মধ্যে সার আমদানি এবং ধান উৎপাদনের জন্য 300 মিলিয়ন ডলার এবং 713 মিলিয়ন ডলার জরুরি সহায়তা, আর্থিক ও প্রযুক্তিগত সাহায্য এবং জ্বালানি সরবরাহের জন্য ব্যয় করা হবে। উল্লেখ্য, বাংলাদেশ স্থায়ী মুদ্রাস্ফীতি, ঋণ পরিশোধের হার বৃদ্ধি এবং ক্রমহ্রাসমান শিল্প সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে লড়াই করছে। বিশ্বব্যাংক জানিয়েছে, খাদ্য, জ্বালানি এবং সারের মূল্য বৃদ্ধি ছোট ও প্রান্তিক মানুষদের উপর তীব্র নেতিবাচক প্রভাব ফেলছে। আর এবার ফুটবল বিশ্বকাপের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কির খেলায় ম্যাম স্টেডিয়ামে কলম্বিয়া পর্তুগালের মুখোমুখি, শেষ পাওয়া খবরে খেলা গোলশূন্য। অন্য খেলায় কঙ্গো উজবেকিস্তানের বিরুদ্ধে খেলছে, শেষ পাওয়া খবরে উজবেকিস্তান 1-0 গোলে এগিয়ে রয়েছে। গ্রুপ জির ম্যাচে আর্লিংটন স্টেডিয়ামে জর্ডান আর্জেন্টিনার এবং ক্যানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়া অস্ট্রিয়ার মুখোমুখি হবে। দুটি খেলাই শুরু হবে ভারতীয় সময় সকাল 7:30। এদিকে গতরাতে গ্রুপ এল থেকে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া রাউন্ড অফ 32 খেলার যোগ্যতা অর্জন করেছে। তৃতীয় স্থানাধিকারী হিসেবে ঘানাও এই রাউন্ডে খেলবে। গত রাতের ম্যাচে ইংল্যান্ড পানামাকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। ইংল্যান্ডের হয়ে 62 মিনিটে জুড বেলিংহ্যাম ও 67 মিনিটে হ্যারি কেন গোল করেন। অন্য খেলায় ক্রোয়েশিয়া ঘানাকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। ক্রোয়েশিয়ার হয়ে 31 মিনিটে প্রথম গোলটি করেন পিটার সুকিচ। 73 মিনিটে ঘানার ডেরিক লুকাসেন গোল শোধ করেন। 83 মিনিটে ক্রোয়েশিয়ার নিকোলা ভ্লাসিচ গোল করে ব্যবধান বাড়ান। এই প্রতিযোগিতার গ্রুপ পর্বের খেলা আজ শেষ হচ্ছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। সেসেলস সফররত প্রধানমন্ত্রী আজ সেদেশের জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। খবর শেষ হল, এরপর খবর শুনবেন 7:25।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে এফএম প্রচার তরঙ্গে।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন, রবীন্দ্রসঙ্গীতের আসরে। এবারের শিল্পী শ্রীকান্ত আচার্য।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন নজরুল গীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে প্রথম শিল্পী ফিরোজা বেগম।

শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আমাদের আজকে সারাদিনের অনুষ্ঠানগুলি সম্পর্কে। আর কিছুক্ষণ পরে 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ রিলে করে শোনানো হবে। সকাল 7:45 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা ছায়াছবির গান। সকাল 8:00 শুভ সকাল অনুষ্ঠানে আজকের বিষয় আমার এই ছোট্ট ছুটির দিন, উপস্থাপনায় আমি সাদাতুন নাজনীন। সকাল 9:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 9:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:10 দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে পডকাস্ট সিরিজ প্রকৃতিকে বাদ আকাশবাণীকে সাথ এর সপ্তম পর্ব, এবং তারপরে বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। মন কি বাত সকাল 10:55 কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। দুপুর 3:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 3:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, বিকেল 5:00 রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি, 5:15 5:30 লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সন্ধে 6:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 6:05 সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান সুস্থ থাকুন।

6:35 কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ, 6:40 102.2 MHz-এ শুনবেন। লন্ডনের লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ICC মহিলা টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ধারা বিবরণী ইংরেজি এবং হিন্দিতে। আজ ভারত বনাম অস্ট্রেলিয়ার খেলা রিলে করে দিল্লি কেন্দ্র থেকে শোনানো হবে এবং খেলা শেষ না হওয়া পর্যন্ত, এবং অন্যদিকে নিউজ অন AIR অ্যাপে শুনবেন 6:40 ভক্তিগীতি এবং রজনীকান্তের গান, 7:10 শ্রোতাবন্ধুদের চিঠিপত্রের অনুষ্ঠান আজ সন্ধ্যায়, বিজ্ঞাপন দাতাদের আয়োজিত অনুষ্ঠান 7:30, 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:50 কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, 8:00 মন কি বাতের বাংলা সংস্করণ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, রাত দশটায় শুনবেন অনুষ্ঠান যুবজগৎ, রাত 10:30 চিত্রগীত অনুষ্ঠানে শুনবেন হিন্দি ছায়াছবির গান, 10:58 আবহাওয়ার পূর্বাভাস এবং রাত 11:00 অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের সারা দিনের অনুষ্ঠানগুলি সম্পর্কে। আকাশবাণী মুর্শিদাবাদ।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মুর্শিদাবাদ জেলার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অত্যাবশ্যকীয় জনপরিষেবা সময়ের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। এবারে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রদত্ত আবহাওয়ার পূর্বাভাস, পাট চাষের ক্ষেত্রে বৃষ্টির পরে রোগের প্রকোপ বাড়তে তাই নিয়মিত নজরদারি করুন। আর শশা চাষের ক্ষেত্রে জানানো যাচ্ছে আগামী দিনে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় বীজতলায় জমা জল এড়াতে উপযুক্ত নিকাশি ব্যবস্থা করুন। শুনলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রদত্ত আবহাওয়া।

0: অবসরপ্রাপ্ত প্রধানমন্ত্রী আজ সেদেশের জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 62 কোটি মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা 1400 ছাড়িয়ে গেছে। পাকিস্তানের করাচিতে জঙ্গি হামলার সময় নিরাপত্তা বাহিনী 6 সন্ত্রাসবাদীকে হত্যা করেছে, বাহিনীর 4 জওয়ানও প্রাণ হারিয়েছেন। ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড পানামাকে 2 গোলে এবং ক্রোয়েশিয়া 2-1 গোলে ঘানাকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। সেসেলস সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেদেশের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমেনির সঙ্গে বৈঠক করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী আজ সেসেলসের জাতীয় সংসদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। এরপর প্রধানমন্ত্রী রোশ কাইম্যানে জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনীর 2টি জাহাজের পাশাপাশি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর 1টি দলও অংশ নেবে। আগেই জানানো হয়েছে, সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী সেসেলসের 3 দিনের রাষ্ট্রীয় সফরে গেছেন। এই সফর ভারত ও সেদেশের মধ্যে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন। এর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে প্রতি মাসের এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ রাজ্যের শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেটের প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল এসআইটি গঠনের নির্দেশ দিয়েছেন। থানের যুগ্ম পুলিশ কমিশনার পাঞ্জাব রাও উগলে এসআইটির নেতৃত্ব দেবেন। পরীক্ষার নির্ধারিত দিনের ঠিক একদিন আগে ভিওয়ান্দি পুলিশ প্রশ্নপত্র ফাঁসের একটি বড় চক্রান্তের সন্ধান পায়। এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে 3 জনকে গ্রেফতার করার পরই এই পদক্ষেপ নেওয়া হল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্র রাজ্য পরীক্ষা পরিষদ আজ টেট পরীক্ষা স্থগিত করেছে। পরীক্ষার পরিবর্তিত তারিখ পরে ঘোষণা করা হবে। কৈলাস মানস সরোবরে যেসব ভারতীয় নাগরিক বেসরকারি ট্যুর অপারেটরের মাধ্যমে গেছেন তাদের জন্য বিদেশ মন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছে। মন্ত্রক জানিয়েছে, বেশ কয়েকজন ভারতীয় নাগরিক তাদের সহায়তা করার জন্য আবেদন জানিয়েছেন। এরা প্রয়োজনীয় নথিপত্র এবং চীনের ভিসা ছাড়াই কৈলাস মানস সরোবর যাত্রায় বেরিয়ে নেপালে আটকা পড়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, সম্পূর্ণ যাত্রার জন্য প্রয়োজনীয় সমস্ত ভ্রমণ সংক্রান্ত নথিপত্র হাতে না পাওয়া পর্যন্ত নাগরিকরা যেন কোনোভাবেই ভারত থেকে যাত্রা শুরু না করেন। নিশ্চিত নথিপত্র ছাড়া অথবা প্রয়োজনীয় নথিপত্র পরে পাওয়া যাবে এমন প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করলে মাঝপথে আটকা পড়ার ঝুঁকি বেড়ে যায়। বিবৃতিতে তীর্থযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন নিশ্চিত হয়ে নেন যে তাদের ট্যুর অপারেটরের সংস্থা যথাযথভাবে নিবন্ধিত ও অনুমোদিত কিনা। কৈলাস মানসরোবরগামী প্রায় 52 জন ভারতীয় নাগরিক বর্তমানে নেপালের কাঠমান্ডুতে আটকা পড়েছেন এবং তারা পরবর্তী যাত্রার জন্য জরুরি সহায়তা চাইছেন। গত 20 জুন কৈলাস মানসরোবর যাত্রা অংশগ্রহণকারী তীর্থযাত্রীদের প্রথম দলটি নাথুলা পাসের ভারত চীন সীমান্ত দিয়ে চীনে প্রবেশ করে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, গত 12 বছরে ভারত স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য, ব্যয় সাশ্রয়ী ও যথাযথ গুণমানসম্পন্ন স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার মাধ্যমে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার বৃহত্তর লক্ষ্য অর্জনে তার মন্ত্রক উদ্যোগী হয়েছে। একটি বেসরকারি সংবাদ মাধ্যমে আয়োজিত নবম ডক্টর্স ডে কনক্লেভে তিনি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাকে বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি হিসেবে উল্লেখ করেন। প্রায় 62 কোটি মানুষ এই কর্মসূচির মাধ্যমে চিকিৎসা পরিষেবা পেয়েছেন।
1: There are several schemes that government of India has rolled out in these 12 years and one of the most transformative one is our flagship initiative of Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana. It's lauded as the world's biggest health assurance program which brings in its ambit as many as 62 crore individuals.
0: জম্মু কাশ্মীরে 57 দিনের বার্ষিক অমরনাথ যাত্রা 3রা জুলাই থেকে শুরু হবে। এই কেন্দ্রশাসিত অঞ্চলের নিরাপত্তা সংস্থাগুলি যখন বহুস্তরীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করছে, জম্মুর পুরানি মান্ডিতে শ্রীরাম মন্দির অমরনাথ যাত্রী বেস ক্যাম্পে তখনই সাধুরা আসতে শুরু করেছেন। সাধুদের প্রথম দলের আসার সঙ্গে সঙ্গেই নিরাপত্তা তল্লাশি জোরদার করা হয়েছে। উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা পরিস্থিতির পর্যালোচনার পাশাপাশি অ্যান্টি ড্রোন মহড়া এবং সামরিক প্রস্তুতির মূল্যায়ন করেছেন। নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ প্রজেক্ট হক আই এর আওতায় প্রযুক্তি চালিত নজরদারি ব্যবস্থা শুরু করেছে। পুলিশের বিশেষ মহাপরিচালক ভগবতীনগর যাত্রী বেস ক্যাম্প এবং তাওই নদীর তীরবর্তী অঞ্চল পরিদর্শন করেন এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ও লজিস্টিক প্রস্তুতির পর্যালোচনা করেছেন। এ খবর প্রচারিত হচ্ছে।

আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1430। বুধবার দক্ষিণ আমেরিকার এই দেশটিতে জোড়া ভূমিকম্পে সৃষ্ট ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা যখন জীবিতদের সন্ধানে তৎপরতা চালিয়ে যাচ্ছেন, ঠিক তখনই এই সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। পরিবারগুলির দেওয়া তথ্য অনুযায়ী অন্তত 68,900 মানুষ এখনও নিখোঁজ। ভেনেজুয়েলার সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির একটি লা গুয়াইরাতে নিখোঁজ স্বজন এবং প্রতিবেশীদের সন্ধানে স্থানীয়রা বেলচা, ভারী যন্ত্রপাতি, দড়ি এমনকি খালি হাত ব্যবহার করে ধসে পড়া কংক্রিটের স্তূপের ওপর তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। পাকিস্তানের করাচিতে গতরাতে সিন্ধ রেঞ্জার্সের একটি ঘাঁটিতে জঙ্গিরা হামলা চালালে নিরাপত্তা বাহিনী 6 জঙ্গিকে হত্যা করেছে এবং একজনকে আটক করেছে। এই হামলায় আধা সামরিক বাহিনীর 4 সদস্য প্রাণ হারায়। উল্লেখ্য, 2024 সালের অক্টোবরের পর করাচি শহরে এটি বড় ধরনের আরেকটি জঙ্গি হামলা। তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপির একটি জঙ্গি শাখা নিষিদ্ধ ঘোষিত জামাত উল আহরারের সদস্যরা গত রাতে 8:30 সময় করাচির ঘনবসতিপূর্ণ এলাকা গুলিস্তান এ জওহারের সিন্ধ রেঞ্জার্সের ভিত্তাই উইংস সদর দফতরে হামলা চালায়। স্পেশাল সিকিউরিটি ইউনিটের কমান্ডো এবং অ্যান্টি টেরোরিস্ট ফোর্স রেঞ্জার্স জওয়ানরা 6 জঙ্গিকে হত্যা করে এবং একজন হামলাকারীকে আটক করার পর প্রায় 90 মিনিট ধরে চলা এই বন্দুকযুদ্ধের শেষ হয়। আর এবার ফুটবল বিশ্বকাপের খবর।

ফুটবল বিশ্বকাপ জমে উঠেছে। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ জের ম্যাচে আর্লিংটন স্টেডিয়ামে জর্ডন আর্জেন্টিনার ও কানসাস সিটি স্টেডিয়ামে অ্যালজেরিয়া অস্ট্রিয়ার মুখোমুখি। শেষ পাওয়া খবরে দুটি খেলাই গোলশূন্য। এই খেলা দিয়েই বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হবে। এদিকে গ্রুপ কের খেলায় ম্যামি স্টেডিয়ামে কলম্বিয়া পর্তুগালের মধ্যে ম্যাচটি গোলশূন্যভাবে অমীমাংসিত হয়ে শেষ হয়েছে। অন্য খেলায় কঙ্গো 3-1 গোলে উজবেকিস্তানকে হারিয়ে দিয়েছে। উজবেকিস্তানের হয়ে 10 মিনিটে প্রথম গোল করেন এলডান সোমুরদভ। এরপর ইয়োহানে উইসার দুটি ও ফিস্টেন মাইলের একটি গোলে কঙ্গো জিতে যায়। এর ফলে গ্রুপ থেকে কলম্বিয়া ও পর্তুগাল রাউন্ড অফ 32-তে খেলার যোগ্যতা অর্জন করল। তৃতীয় স্থানাধিকারী দল হিসেবে কঙ্গো পরের রাউন্ডে খেলবে। প্রথমবার নক আউটে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল এই দেশ। এই নিয়ে 30টি দল নক আউট পর্বে পৌঁছাল। এছাড়াও গত রাতের ম্যাচে ইংল্যান্ড প্যানামাকে 2-0 গোলে এবং ক্রোয়েশিয়া ঘানাকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। জাপানের ইয়াতসুরিওতে অনুষ্ঠিত ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপের গ্রুপ সিতে কাজাখস্তানকে 2-0 ব্যবধানে হারিয়ে ভারত কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে। মেয়েদের ডাবলস জুটি দুর্গা এশা কান্দ্রাপু ও কীর্তি মানচালা আলিসা কুলেশোভা ও ডায়না নেমোনোভাকে 11-5 ব্যবধানে হারিয়ে দুর্দান্ত শুরু করার পর পুনিত সুরেশ ও দীপ্তি রাজ অদিতি 11-10 ব্যবধানে মোস্তাফা মালিকজান ও আলিসা কুলেশোভাকে পরাজিত করে ভারতের ব্যবধান আরও বাড়িয়ে দেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। সেসেলস সফররত প্রধানমন্ত্রী আজ সেদেশের জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ, পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় উদ্ধার কাজ আপাতত শেষ, নতুন করে কোনো দেহ উদ্ধার হয়নি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা আজ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবেন। নকশায় কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে খড়গপুর আইআইটি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরাও আজ ঘটনাস্থলে যাবেন। হাওড়ার বাগনানে বিজেপি কর্মীর হত্যার ঘটনায় 10 জন গ্রেপ্তার এবং 51 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। উত্তরবঙ্গের

0: বাংলার সন্নিহিত জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা। বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা হাওড়া সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ সন্ধ্যে ছটা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য ইএম বাইপাসের চিংড়িঘাটা উড়ালপুল দিয়েও যান চলাচল সোমবার সকাল আটটা পর্যন্ত বন্ধ থাকবে। আসছি বিস্তারিত খবরে। কলকাতার তারাতলায় নির্মাণ গোডাউন ভেঙে পড়ার ঘটনায় আপাতত উদ্ধার কাজ শেষ হয়েছে। ঘটনাস্থলে কড়া পুলিশি পাহারা মোতায়েন করা হয়েছে। নতুন করে কোনো দেহ উদ্ধার হয়নি। আজ সেখানে যাবেন খড়গপুর আইআইটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরা। দলের নেতৃত্বে থাকবেন বিভাগীয় প্রধান। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা আজও দুর্ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করবেন এবং সেখান থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করবেন। খুব দ্রুতই এ সংক্রান্ত রিপোর্ট রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হবে। দুর্ঘটনায় 17 জন প্রাণ হারিয়েছেন। গতকাল সকালেও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানো হয়। গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার এনে 2-3টি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হয়। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড, উন্নত যন্ত্রপাতি এবং অ্যাম্বুলেন্স সহ 7টি বিশেষ দল সেখানে উপস্থিত ছিল। খোলা হয়েছিল 10 শয্যার একটি জরুরি চিকিৎসা কেন্দ্র। এদিকে এই দুর্ঘটনায় এত মানুষের মৃত্যুর জন্য যথাযথ তদন্ত ও শাস্তির দাবি জানিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। হাওড়ার বাগনানে বিজেপি কর্মী প্রশান্তদের হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি গতকাল বাগনানে গিয়ে নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে বলেন, এই ঘটনায় তদন্তের কাজ দ্রুত শেষ করতে সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে 10 জন গ্রেপ্তার এবং 51 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
1: 51 জনের নামে এফআইআর হয়েছে, 10 জন এখন অবধি অ্যারেস্ট হয়েছে। আমি নির্দেশ দিয়েছি বাকি 41 জন যেখানেই থাকুক, পাতালের ভিতরে থাকলেও ঘুরে বের করে অ্যারেস্ট করতে হবে। আমি এখানে চার্জশিট দিয়ে দিলে স্পেশাল পিপিও অ্যাপেন্ড করে দেবো, যাতে উইদিন স্টিপুলেটেড টাইম, শর্ট টাইমের মধ্যে তারা বিএনএস এর অন্তর্গত চার্জশিটে যে পানিশমেন্ট রেকমেন্ড করবে আইও, সেই পানিশমেন্ট যাতে পায় সেটাও আমরা মনিটর করব।
0: মুখ্যমন্ত্রী বলেন, সরকার এই ধরনের ঘটনায় জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করবে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য অভিযুক্তদের প্রতি দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। নিহত বিজেপির কর্মীর কন্যাকে একটি অস্থায়ী সরকারি চাকরিতে নিয়োগ করা হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী গতকাল বাগনান থানায় পুলিশের শীর্ষ আধিকারিক ও জেলা শাসককে নিয়েও বৈঠক করেন। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। পূর্ব কলকাতা নিউ টাউনের একটি অভিজাত হোটেলে গতকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আকরুজ্জামান সহ একাধিক বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস গোষ্ঠীর বিধায়কদের উপস্থিতিতে কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলরদের সঙ্গে বৈঠক হয়। তবে কি কারণে এই বৈঠক তা অবশ্য স্পষ্ট করা হয়নি। বৈঠকে জাভেদ খান, সন্দীপন সাহা, ফিরাদ হাকিম, দেবাশিস কুমার, অরূপ রায় সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন তারক সিং, দেবলীনা বিশ্বাস সহ কলকাতা পুরসভার বেশ কয়েকজন প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর। পূর্ব কলকাতার ফুলবাগান থানা এলাকায় গতরাতে বাদুরিয়ার এক ব্যবসায়ীকে অপহরণ করে একদল দুষ্কৃতী। মুক্তিপণ হিসেবে 1 কোটি টাকা দাবি করে তারা। পরে মুক্তিপণ না পাওয়ায় ওই ব্যবসায়ীর কাছ থেকে নগদ 70,000 টাকা ও সোনার হার নিয়ে তার চম্পট দেয়। পুলিশ সূত্রে খবর, ওই ব্যবসায়ী আমদানি রপ্তানির ব্যবসার সঙ্গে যুক্ত। ফুলবাগানের শপিং মলে তিনি 2 বন্ধুর সঙ্গে ঘুরতে এসেছিলেন। সেখান থেকে বেরোনোর সময় কয়েকজন নিজেদের সিআইডি আধিকারিক পরিচয় দিয়ে তাকে অপহরণ করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কলকাতার ফুলবাগান থানা এলাকায় গত বুধবার এক অটো চালকের হাতে 14 বছরের নাবালিকা নিগৃহীত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যে 6:30 নাগাদ নির্যাতিতা তার ভাইকে পড়তে দিতে গিয়েছিল মানিকতলায়। ফেরার সময় ফুলবাগান ক্রসিং এর কাছে অটোয় ওঠে। অটো চালক মেয়েটিকে বিরক্ত করে বলে অভিযোগ। অটো চালকের আচরণে ভয় পেয়ে কান্নায় ভেঙে পড়ে মেয়েটি। বাড়িতে ফিরে পরিবারকে জানানোর পর পরিবারের তরফে গতকাল অভিযুক্ত অটো চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে সেদিনের সিসিটিভি ফুটেজ। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, অনুকূল বায়ু প্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায়

থেকে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং

0: বৃষ্টিপাত সেটা আরো বাড়বে কিছুটা। 29 তারিখের মধ্যে দু এক জায়গায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো, অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, এই জেলাগুলো কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি এবং দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টি, অর্থাৎ একদিনে 20 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকবে।
1: পাহাড়ি এলাকায় নদীর জলস্তর বৃদ্ধি এবং ভূমিধসের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা হাওড়া সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। আজ সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে সুকান্তনগরের কাছে নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিংড়িঘাটা ও রালপুল দিয়ে যান চলাচল সোমবার সকাল 8টা পর্যন্ত বন্ধ থাকবে। আরও এক দফায় এই সেতু দিয়ে যান চলাচল 3রা জুলাই রাত 8টা থেকে 6ই জুলাই সকাল 8টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মালদার হবিবপুর থানার অন্তর্গত একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীর উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীর সঙ্গে অন্যান্য শিক্ষক শিক্ষিকার অনুপস্থিতিতে ওই শিক্ষক অশ্লীল আচরণ করতেন বলে অভিযোগ। বিষয়টি প্রথমে স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীদের কাছে জানতে পারেন অভিভাবক ও গ্রামবাসীরা। এরপর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে গ্রামবাসীরা একত্রিত হয়ে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাড়ির ভেতর থেকে এক ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় গতকাল সন্ধ্যা থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বেলডাঙ্গার মোহনা গ্রাম পঞ্চায়েতের হালালপুর গ্রামে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় ওই কিশোরীর ক্ষতবিক্ষত দেহ। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেলে ওই ছাত্রী ছাড়া বাড়িতে আর কেউ ছিল না, সে সময় তার উপর আক্রমণ হয় বলে মনে করছে পুলিশ। তবে কি কারণে নৃশংসভাবে খুন করা হয়েছে সেটি খতিয়ে দেখছে। পশ্চিম বর্ধমান জেলার বারাবনির তৃণমূল নেতা অসিত সিং ও তার ভাইদের ঘিরে গতকাল কার্যত রণক্ষেত্রে চেহারা নেয় গৌরাণ্ডি এলাকা। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ও জনসভায় হামলার মামলার তদন্তে গতকাল ধৃত অসিত সিং, তার ভাই বিশ্বজিৎ সিং এবং সহযোগী আকবর আলমকে ঘটনার পুনর্নির্মাণের জন্য গৌরাণ্ডি হারতলায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ধৃতদের দেখামাত্র ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় জনরোষ। উত্তেজিত জনতা ধৃতদের লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়ার পাশাপাশি চটি ছুটতে শুরু করে। এমনকি পুলিশ কড়া নিরাপত্তা বলয় টোপকে ধৃতদের চর থাপ্পড় মারা হয় বলে অভিযোগ। পরবর্তীতে ব্যাপক পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্ট থেকে বারাবনী ব্লক তৃণমূল সভাপতি অসিত সিং ও তার ভাইকে এবং জামশেদপুর থেকে আকবর আলমকে গ্রেপ্তার করে পুলিশ। আসানসোল আদালত তাদের 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। ভাড়া বাড়িতে স্ত্রী মনিকা সরকারকে খুন করে বেলগাছির মেট্রো স্টেশন লাইনে ঝাঁপ দিয়ে গতকাল আত্মঘাতী হয়েছেন স্বামী দীপঙ্কর সরকার। পুলিশের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে খুন করেছেন দীপঙ্কর। শুক্রবার রাতেই খুনের ঘটনাটি ঘটে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ার ঘটনায় উদ্ধার কাজ আপাতত শেষ, নতুন করে কোনো দেহ উদ্ধার হয়নি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা আজ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবেন। নকশায় কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে খড়গপুর IIT সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরাও আজ ঘটনাস্থলে যাবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 9:15।
2: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হল 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
4: শুনুন শুনুন শুনুন, গ্রামবাসী ভাই সব, KYC আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে KYC আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা ATM এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে BC

0: তে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার KYC আপডেট করানোর জন্যে আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
1: RBI এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গান শুনবেন দাদার কীর্তি ছবি থেকে, ও অরুন্ধতী হোম চৌধুরী, বিটু সমাজপতি এবং অন্যান্য সহশিল্পীবৃন্দের কণ্ঠে।

0: বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন বাংলা ছায়াছবির গান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন লাইভ ফোন ইন অনুষ্ঠান শুভ সকাল। আর শুভ সকালের শুরুতেই একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরে আসছি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: তাহলে বন্ধুরা, ফিরে চলে এলাম আমাদের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় হচ্ছে শুভ সকালের আমার এই ছোট্ট ছুটির দিন। ছোট্ট ছুটির দিন অর্থাৎ আজকের এই রবিবারে আপনি কি করছেন, কি করেন জানাবেন, সেইগুলোই একজন জানাতে চলেও এসছেন মনে হচ্ছে। দেখে নিই, নমস্কার, কে বলছেন কোথা থেকে? নমস্কার বন্ধু। আচ্ছা, তাহলে আর একটু বিশদে বিষয়টায় যাই। আচ্ছা, আরও একটা ফোন এসেছে কি? নমস্কার, কে বলছেন কোথা থেকে?
2: হ্যাঁ দিদি, নমস্কার।
0: নমস্কার,
2: আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।

0: আচ্ছা বলুন।
1: হ্যাঁ দিদি, দেখুন, হ্যাঁ, আজ মানে ছুটিটা স্বল্প হলেও সময়টা কিন্তু দীর্ঘ। তো এই যে ছোট্ট ছুটির দিন যেটা বলছেন আজকের বিষয়,
0: হ্যাঁ
1: হ্যাঁ, তো ছোট্ট ছুটির দিনে দায়িত্বটা কিন্তু অনেক বেড়ে যায়। হ্যাঁ, কারণ কেন বলুন তো,
0: হ্যাঁ
1: কারণ হচ্ছে পরিবারের সঙ্গে একটু সময় কাটানো প্রথমত, যেটা সারা সপ্তাহে হয় না, যেটা তো দরকার। তাহলে
0: একদম
1: পরিবার আবার ভুল বুঝবে, হ্যাঁ, যে হ্যাঁ যে বাবা আমাদের সঙ্গে সময় কাটাচ্ছে না, বাবা কেমন মন মরা হয়ে রয়েছে, এটাও ধরুন ঠিক নয়। আবার গাছগুলো আমার দিকে তাকিয়ে থাকে একটু যত্নের আশায়, তো সেই গাছগুলোকে একটু পরিচর্যা করতে হয়। আর দিদি, সকালে যে সংবাদপত্রটা আসে না, তাতে যে ভালো খবরটা প্রথমে আসে, মানে ইয়ে হয়, নজরে পড়ে, সেটাকে গোটাটাই পড়ে নি। আজকে কিন্তু একটা খুব ভালো খবর আছে,
0: হ্যাঁ আসবো
1: কর্কট
0: আসবো,
1: রোগের।
0: একদম একদম একদম, ওই খবরেও আসবো।
1: হ্যাঁ
0: আচ্ছা, অনেক অনেক
1: হ্যাঁ
0: ধন্যবাদ, আপনি আমাদেরকে জানালেন আপনার ছোট্ট করে নিজের মনের কথাটা আমার এই ছোট্ট ছুটির দিন। আসলে যেটা হয় যে সারা সপ্তাহ জুড়ে আমরা এতটাই ব্যস্ত থাকি, সে পড়াশোনাই করুক, কেউ কাজেই যাক, কেউ বাড়িতেই থাকুক, আবার যারা কাজে যাচ্ছেন তাদের তো আবার এই সপ্তাহান্তে হচ্ছে সমস্ত বাড়ির কাজ সেরে ফেলতে হয়, কাজেই আরও বেশি মনে হয় ব্যস্ততা দিয়ে, সত্যি রবিবার দিনটা মনে হয় ছোট্ট হয়ে গেল। তো আমাদের এই অনুষ্ঠান শুরু করতে যে গান শুনবো, গান তো অবশ্যই শুনবো, আজকে সারা অনুষ্ঠান জুড়েই থাকবে কথা এবং গান, কিন্তু শুরুটা হোক এই রকম ভাবে যে সপ্তাহের অন্যান্য দিনগুলো আমাদের কিরকম যায় সেইটা ভেবে আমরা শুরু করি। আর তারপরে তো আজকে বিষয় আমার এই ছোট্ট ছুটির দিন। ফোন করছেন এবং হোয়াটসঅ্যাপ করছেন যে নাম্বারে 9434921300। আচ্ছা, আরও একটা নাম্বার খোলা রয়েছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে?
2: আমি শীষ মোহাম্মদ বলছি।
0: আচ্ছা বলুন।
2: ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
2: আদাতুন দিদি, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: বলছি আমি তো রিটায়ার করেছি অনেকদিন, আমার এখন ছুটি ছুটি ছুটির শেষ নেই। ছুটি কাটাতে পারলে, এখন কাজ করতে পারলে বেঁচে যাই। আজকে বইয়ের তাকগুলো একটু ঝাড়বো, টেবিলটা একটু পরিষ্কার করবো, আমার তো বেশি ক্ষমতা নেই, একটু বাগানে গাছগুলোতে জল দেওয়ার ব্যবস্থা করুক, এইটুকুনি বললাম।
0: ঠিক আছে,
2: খোঁজ পড়ি না শরীর অসুবিধার জন্য, ভালো করে আজকে প্রোগ্রাম আছে, রবিবারে অনেক অনেক প্রোগ্রাম হবে, এইটুকুনি বললাম দিদি। ভালো থাকুন, আমার ভালো থাকুক, আওয়াজের দুনিয়া চাই। নমস্কার।
0: নমস্কার এবং অবশ্যই সঙ্গে থাকুন। আসলে রবিবার বললেই যে ছোট্ট একটুখানি মনে পড়ে যায়, সোমমঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি, রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছয় সে সকল বাড়ির পরে, আকাশ পাড়ে তার বাড়িটি দূর কি সবার চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে, সোমমঙ্গল বুধের খেয়াল থাকবারই জন্যেই, বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই, রবিবারকে কে যে এমন বিষম তাড়া করে, ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টা পরে। তাহলে চলুন সপ্তাহের অন্যান্য দিনগুলোকে একটু মনে করে নিই, তারপরে আমাদের বিষয় নিয়ে আপনাদের ফোন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ আসতে শুরু করে গেছে, যার বিষয় হচ্ছে আমার এই ছোট্ট ছুটির দিন।

0: আমাদের সঙ্গে সম্ভবত বন্ধু চলে এসেছেন, দেখে নেব। নমস্কার, কে বলছেন, কোথা থেকে?
1: নমস্কার, আমি রানীনগর বাজার থেকে রফিকুল মন্ডল বলছি। আজ এমন একটা বিষয় দিয়েছেন, এই বিষয়টা আমরা যখন প্রাইমারিতে পড়তাম তখন রবিবার কবে আসবে সেই দিকে আমাদের লক্ষ্য ছিল, সেই দিকে চিন্তাধারা ছিল।
0: ঠিক কথা।
1: তো সেই সময় এই এই যে আমরা এক বর্তমান সময় এখন রবিবার আর সোমবার আর মঙ্গলবার সবই সমান, এখন এখন ছুটি আর নেই। তবে ছুটির কথা মনে করিয়ে দিলে আমাদের বয়সটা আবার কমে গেল, হয়তো দেখা গেল 7-8 বছর বা 10 বছরের আমরা বাচ্চা হয়ে গেলাম। তবে এই রবিবার আবার আসুক, ধরে আবার এই রবিবারের দিকে আমাদের বাচ্চারা নাতি নাতনিরা যেন এই রবিবার দিকে তাকিয়ে থাকে। আর এই রবিবার আসলে আমাদের তখন কি হতো, আমাদের পোশাক পরিচ্ছদ বেশি থাকতো না, হয়তো একটা জামা একটা প্যান্ট এইরকম অবস্থায় থাকতো। আর স্কুলে পড়ার সময় আমাদের যে পোশাক বা আমাদের ড্রেস এ ছিল না, তখন যে যা পারত এইরকম ছিল। তাই জামা কাপড় কাচার জন্য পরিষ্কার করার জন্য রবিবার তাই ছুটি ছিল। তাই সেই সময় আর এখনকার সময় তো একটু আলাদা, এখন একটা বাচ্চার হয়তো স্টেপ পোশাক, তাই এখন ছুটির আর দরকার নাই, এখন প্রত্যেক দিনই সমান। আর এখন উন্নত যুগ, এখন আমাদের সময়টাও চলে গেছে এখন ডিজিটাল, তাই যেভাবে আমরা পারি সেইভাবে চালাচ্ছি, এইভাবে চলে থাকুক, সঙ্গে আছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রানীনগর বাজার থেকে রফিকুল মন্ডল, নমস্কার দিদি, ভালো থাকবেন।
0: নমস্কার, আপনিও খুব ভালো থাকুন এবং অবশ্যই সঙ্গে থাকুন। চলুন তাহলে বন্ধুরা পড়তে শুরু করে দিই আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ। প্রথম মেসেজ বানপুর চাঁদপুর নদিয়া থেকে লিখেছেন রজত বিশ্বাস। শুভ সকাল, রবিবারের এই ছোট্ট ছুটির দিনটা যেন ব্যস্ত জীবনের মাঝে এক টুকরো শান্তির আশ্রয়। সারা সপ্তাহের কাজের চাপ আর দৌড়ঝাঁপের পর এই দিনটি মনকে একটু স্বস্তি দেয়। পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানো, নিজের পছন্দের কাজ করা কিংবা শুধু একটু বিশ্রাম নেওয়ার সুযোগ মেলে। রবিবারের সকালটা তাই অন্য দিনের চেয়ে বেশি আনন্দময় ও প্রশান্তির মনে হয়। এই ছোট্ট ছুটির দিন আমাদের নতুন উদ্যমে আগামী সপ্তাহকে স্বাগত জানানোর শক্তি যোগায়। চলে যাব পরের মেসেজ, পাঠিয়েছেন সৌভিক সরকার কসবা হালতু থেকে। লিখছেন, ছুটির দিন মানেই ব্যস্ত জীবনের মাঝখানে একটু স্বস্তির নিঃশ্বাস। এই ছোট্ট ছুটির দিনটুকু যেন নিজের সঙ্গে কাটানোর, প্রিয়জনদের সময় দেওয়ার আর মনকে নতুন করে গুছিয়ে নেওয়ার এক সুন্দর সুযোগ। এক কাপ চা, প্রিয় গান, পরিবারের সঙ্গে কিছু হাসি আড্ডা কিংবা একটু বই পড়া, এই ছোট ছোট মুহূর্তগুলোই ছুটির দিনকে বিশেষ করে তোলে। দুই লাইনের অনুভূতি, আমার এই ছোট্ট ছুটির দিন, মন ভরে যাক শান্তি, হাসি আর নতুন রঙিন স্বপ্নে প্রতিদিন। চলে যাব পরের মেসেজে, পাঠিয়েছেন কে? পাঠিয়েছেন মনোজ কুমার পাল, তেঁতুলিয়া, মুর্শিদাবাদ।

0: থেকে। আমি একজন বাইরের কর্মজীবী, কাজের তাগিদে বাইরে থেকে স্বল্প ছুটি পেলাম। আমার ছুটিটা কিছু স্বল্প সময়ের, পরিবারের সাথে ছেলে মেয়ে নিয়ে ভালোবাসার অনুভূতিতে কেটে যায়। আমার এই ছুটির ছোট দিনটাতে সারা দিন এই বৃষ্টির মরশুমে আমার ছোট সোনামণি পাপা পাপা করে চলে যায়। বিকেলের স্নিগ্ধতায় আমার কাছে বায়না করেছে পাপা বাজার থেকে আসলে চকলেট আর সামোসা নিয়ে আসবে। মেয়ের আবদার পাপাকে তো মেনে নিতেই হবে। উৎফুল্লতা আর মনের উচ্ছ্বাস নিয়ে আমার দিন কতক ছুটি মনের অগোচরে কেটে গেল। এইভাবেই মেসেজ করতে থাকুন বন্ধুরা। আচ্ছা, আরো একজন সম্ভবত বন্ধু, নমস্কার, কে বলছেন কোথা থেকে?
1: নমস্কার
0: নমস্কার,
1: শুভ সকাল।
0: শুভ সকাল।
1: আমি জয়নানাতে যাই উদয়পাড়া গোয়ালগঞ্জ থেকে বলছি।
0: আচ্ছা বলুন।
1: আজকে আজকের বিষয় হচ্ছে বিক্ষিপ্ত ছুটির দিন।
0: হ্যাঁ,
1: তো আজকে এই রবিবারই হচ্ছে আমাদের তাদের রবিবারটা হচ্ছে এককালীন ছুটি, ছোট্ট ছুটি। এই ছুটিতে তারা আনন্দ করে, একটু নিজের শরীর এবং মনকে প্রফুল্ল রেখে তারা খানিকটা উৎসবের মতোই সময়টা কাটিয়ে থাকে। আর তাছাড়া যেমন আমার যেটা মনে পড়ছে আর কি, আমার তো এখন বয়স 90, তা আমি যখন শিক্ষকতা করতাম তখন শনিবারটা এলেই যে রবিবারটা কখন হবে সেই রবিবারে আমি বাড়ি যাবো, বিকেল বেলায় তারপরে দিন ছুটি থাকবে, একটু ঘুরবো ফিরবো সংসারে বা একটু দাঁড়ো দাঁড়ে গিয়ে একটু কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করবো বা সিনেমায় যাবো, এরকম মানে এই অবস্থায় ঠিক থাকতাম। তো এই ছোট্ট ছুটির দিনে আমরা যারা কর্ম
0: জীবন থেকে অবসর নিয়েছেন, কর্মজীবন থেকে যারা অবসর নিয়েছেন,
1: কর্মজীবনে যারা অবসর নিয়েছেন তাদের ছুটি সবসময় হলেও তাদের ভারাক্রান্ত মন, সংসারের যাবতীয় কাজকর্ম, তাদের কাউকে কাউকে দেখাশোনা করতে হয় এবং পরিবার পরিজনকে পরিচালনা করবার যে গুরু দায়িত্ব তাও তারা বহন করেন। এবং তা ছাড়া যদি মানে তার শরীরের কাঠামোটা ভালো হয় তাহলে বাইরে একবার ঘুরে আসার জন্য টাইম বার করে 10 জন হোক 15 জন হোক বাইরে গিয়ে ঘুরে ফিরে আসে। এই যে একটু ছুটির ওই দিনগুলো কাটিয়ে মন জায়গা প্রফুল্ল করে রাখে।
0: একদমই এইভাবেই মন প্রফুল্ল করার দিন হচ্ছে এই আমাদের ছোট্ট ছুটির দিন রবিবার।

চলে এসেছি বন্ধুরা আবারও আপনাদের হোয়াটসঅ্যাপ মেসেজ নিয়ে। তাহলে চলুন হোয়াটসঅ্যাপ মেসেজগুলো এবারে আবার আমরা পড়ব। এবারের মেসেজ পাঠিয়েছেন কে? হ্যাঁ, পাঠিয়েছেন কান্তনগর খাগড়া থেকে সুব্রত দত্ত। লিখছেন, আজ রবিবারের উপযুক্ত বিষয়ই বটে, আমার এই ছোট্ট ছুটির দিন। সারা বছরই বিভিন্ন ছুটির দিন থাকলেও ছোট থেকে বড়, বিশেষ করে ছাত্রছাত্রী আর সমাজের কিছু মানুষের কাছে রবিবারের এক আলাদা অনবদ্য আকর্ষণ রয়েছে। সপ্তাহে অন্য কোনো ছুটির দিন থাক বা না থাক, নিশ্চিতভাবে রবিবার সাপ্তাহিক ছুটি থাকবেই। এই ভরসা থেকেই আমরা সারা সপ্তাহের বিশেষ বিশেষ কাজগুলো রবিবারের জন্যেই তুলে রাখি, একটু আয়েস করে করা যাবে বলে। অনেকেই সাপ্তাহিক বাজার সারেন রবিবার। আমি কিন্তু ভিড় এড়ানোর জন্য এবং খরচ সাশ্রয় করার জন্য রবিবার বাদে অন্য দিন সাপ্তাহিক বাজার করার সুযোগ খুঁজি। নিয়ম করে ভালো মন্দ খাওয়া দাওয়া, বিশ্রাম, বিকেলে ঘুরতে যাওয়া, বিনোদন ইত্যাদিও চলতে থাকে। তবে সন্তানের লেখাপড়ার প্রয়োজনে এই রুটিনে বিঘ্ন ঘটছে। আর আমরা তো অনেকেই জানি যে ভারতে সম্ভবত 1890 সালে শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে কাজ করে চলা সমাজসেবী নারায়ণ মেঘাজি লোখান্ডে টানা 7 বছরের আন্দোলনের পর ব্রিটিশ সরকারের কাছ থেকে রবিবার সাপ্তাহিক ছুটির দাবি আদায় করেছিলেন। তবে আরও অনেক আগে 321 খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্ট্যান্টাইন রবিবারকে রোমান সাম্রাজ্যে ঈশ্বরের উপাসনা আর বিশ্রামের দিন হিসেবে সরকারি ছুটির দিন ঘোষণা করেন। তাহলে দেখাই যাচ্ছে যে কোনো ছোট্ট ছুটির দিন, বিশেষ করে রবিবার, একটু রসে বসে কাটানোর অভ্যাস বহুদিনের। আচ্ছা, পরের মেসেজ পাঠিয়েছেন গ্রাম রাতমা রামপুরহাট থেকে রতন ব্যানার্জি। বলছেন, নমস্কার দিদি, আজকের বিষয় প্রসঙ্গে আমার ছোটবেলার স্কুল জীবনের কথা মনে পড়ে যায়। সপ্তাহের শেষে রবিবার স্কুল ছুটি থাকতো আর শনিবার থাকতো অর্ধ দিবস। শনিবার এলে মনের মধ্যে খুব আনন্দ হতো যে আগামীকাল রবিবার ছুটি, কিন্তু আবার রবিবার এলে মনে হতো আগামীকাল সোমবার, তাহলে আবার স্কুলে যেতে হবে। এইভাবে রবিবার দিন ছুটি পেয়েও আনন্দটা সেইভাবে উপভোগ করতে পারতাম না। এইভাবে ছোট্ট ছুটির দিনগুলো কাটতো আনন্দে এবং বিষাদে। যাই হোক, ছোট্ট করে লিখলাম, আরও সবাই সুযোগ পান, সবাই ভালো থাকবেন। পরের মেসেজ পাঠিয়েছেন অদিতি দাস ওড়াহার ভগবানগোলা সুন্দরপুর মুর্শিদাবাদ থেকে। লিখছেন, আমার এই ছোট্ট ছুটির দিন সঙ্গে আছেন আমাদের সবার প্রিয় দিদিভাই সাদাতুন নাজনীন দিদিভাই। আমি গ্রামের এক গৃহবধূ, আমাদের ছুটি বলে কিছু নেই। তবে হ্যাঁ, মাঝে মাঝে বেড়াতে ভালোবাসি। স্বামীর সঙ্গে এখন আমি

দীঘায়, দীঘা থেকে মেসেজ পাঠালাম, আমি নিউজ অন এআইআর অ্যাপে শুনছি প্রতিটি মানুষের বেড়ানো অবশ্যই দরকার, এতে শরীর ও মন দুটোই ভালো থাকে। আমার ছোট্ট মেয়ে অনুদাস বলেছে যে মা বাড়ি চলো, দাদা ও ঠাম্মির জন্য মন খারাপ করছে, তার জন্য আগামীকাল সোমবার বাড়ি ফিরে যাব। আচ্ছা, এই রকমভাবে চলে আসছে ছোট্ট ছুটির দিন নিয়ে আমাদের বন্ধুরা তাদের হোয়াটসঅ্যাপ মেসেজে। আপনারা ফোনেও আসতে পারেন, ফোন নম্বরগুলো আর একবার বলে দিই, 9434921300 অথবা 03482259648, এই নাম্বারগুলোতে ফোনও করতে পারেন। আর হোয়াটসঅ্যাপে মেসেজ আপনারা পাঠাচ্ছেন, এইভাবেই পাঠাতে থাকুন, কারণ আজকের বিষয় আমার এই ছোট্ট ছুটির দিন। আসলে সত্যিই মনে হয় যে সারা সপ্তাহ পড়বার পরে ওই হয়তো মানে বলা হলো যে রবিবার দিনটা একটুখানি ঘুরতে যাব, ওইটা তখন শুধুমাত্র কোনো একটা ছুটির দিন বলে থাকে না, ওই দিনটা তখন একটা পুরস্কার পাওয়ার মতন দিন হয় যে যেদিন আমরা এই প্রাইজটা পেয়েছি, কেন না ভালো করে পড়াশোনা করেছি বলে একটুখানি ঘুরতে যেতে পারবো। তো তাই বোধহয় রবিবার এবং স্পেশালি ছুটির দিন আমাদের কাছে খুবই স্পেশাল।

বন্ধুরা চলে যাব আবারও আমাদের মানে আমাদের বন্ধুদের হোয়াটসঅ্যাপে মেসেজে। কিন্তু তার আগে আর আপনার মনে করিয়ে দেবো যে আমাদের আজকের শুভ সকাল অনুষ্ঠানের বিষয় হচ্ছে আমার এই ছোট্ট ছুটির দিন। তাহলে চলুন মেসেজগুলো পড়তে থাকি। এবারের মেসেজটি পাঠিয়েছেন, কোথায় গেল, হ্যাঁ পাঠিয়েছেন মানসী বড়াল মধুপুর বহরমপুর মুর্শিদাবাদ থেকে। লিখছেন, শুভ সকালের আন্তরিক শুভেচ্ছা, আজকের বিষয় আমার এই ছোট্ট ছুটির দিন।

প্রতিটি মানুষের জীবনে ছুটির দিনের ভূমিকা গুরুত্বপূর্ণ। 6 দিনের প্রত্যাশার পরেই আসে রবিবার। শনিবার সন্ধ্যা থেকেই ছুটির উন্মাদনা অনুভব করি, দিনটি ভালোভাবে কাটানোর পরিকল্পনা করি। সূর্যোদয়ের পরে ঘুম থেকে ওঠা, পরিচিতদের সাথে ফোনালাপ, দুপুরে বাড়ির সকলের সাথে খাওয়া দাওয়া, গল্পগুজব, সন্ধ্যায় আত্মীয় বন্ধুদের সাথে আড্ডা ইত্যাদি, এইভাবেই রবিবার দিনটি গতানুগতিক জীবন থেকে আমাকে মুক্তি দেয়। আর চলে যাব পরের মেসেজে। পাঠিয়েছেন সোমনাথ দাস সম্বলপুর উড়িষ্যা থেকে, লিখছেন, সুপ্রভাত সকল বন্ধুদেরকে। তিনি লিখেছেন যে ছুটির দিন রবিবার, এই দিনটিকে ঘিরে সত্যি সকলের উন্মাদনা এবং ভাবনা চিন্তা একটা অন্য রকমের থাকে, মনটা খুশি হয়ে যায় এই ধরনের বিষয় পেলে। আর এবারে যেটা করব সেটা হচ্ছে অবশ্যই একখানা গানে যাব। এই যে ছুটির দিন, পড়ে পাওয়া 14 আনা আমরা প্রত্যেক সপ্তাহে একদিন করে পাচ্ছি, যে দিনটার উপরে আমরা মুখিয়ে থাকি, মানে সারা সপ্তাহের যে কাজ করবার জন্য যে এনার্জি, যে এনথুটা দরকার, সেইটা মনে হয় এই একটা রবিবার থেকেই পাওয়া যায়। রবিবার আসছে, ব্যাস, হয় রেস্ট নাও, না হলে নিজের মতন করে সময় কাটাও, কেউ কিছু বলবার নেই, কিচ্ছু নেই, তারপরে আবার কাজে লেগে পড়ো, একটা সপ্তাহ কাজ করো, আবার রবিবার চলে এসেছে। এইভাবে হ্যাঁ মনে হয় কখনো যে রবিবার সে কেন মাগো, সকল বারের পরে ধীরে ধীরে পৌঁছোয় সে সকল বারের পরে। তো আকাশপাড়ে তার বাড়িটা হয়তো সত্যিই দূর সবার থেকে। তো তাহলে চলুন গানে যাই, শুনি আবারও।

খুরশেদ আলী মণ্ডল তালপুকুর থেকে লিখেছেন, রবিবারের এই ছুটির দিনটি সত্যি খুব আনন্দের মনে হয়। ছোটবেলায় যেমন একরকমের ছিল, বড় হয়ে একটু অন্যরকমের, আর সেটাই এই দিনটার বিশেষত্ব। আর এর পরের মেসেজ পাঠিয়েছেন, হ্যাঁ, সারগাছি বিঙ্কা থেকে, মুর্শিদাবাদ থেকে মৃণাল পাল। ছোট্ট ছুটির দিন পিসিমণি, এই রবিবার বা ছোট্ট ছুটির দিন

খুব দেরি করে আসে, মনে হয় যেন অনেক দূরে বেড়াতে গেছিল। সোমবার ও অন্যান্য বার সবসময় তাড়াতাড়ি চলে আসে, কিন্তু রবিবার ছোট্ট দিন দেরি করে আসে। এই দিনে আমি গাছের পরিচর্যা করি। সত্যিই তাই, মানে এতটাই ছোট্ট দিন যে প্ল্যান করতে করতেই মনে হয় যেন যা দিনটা চলে গেল, তাই মনে হয় প্ল্যান আগে থেকে। এইবার এইসবের ক্ষেত্রে দেখবেন রবিবার দিন যেটা হয়, হয়তো সপ্তাহের প্রত্যেকটা দিন আপনি নির্দিষ্ট একটা সময় ঘুম থেকে ওঠেন সকাল সকাল, আপনাকে বাইরে যেতে হবে কাজে না হলে পড়াশোনায়। এইবার দেখা গেল রবিবার দিনও আপনার ঘুমটা টুক করে ভেঙে গেল, কিন্তু তাও আমরা বিছানা ছেড়ে উঠি না। কারণ কারণ সেটা রবিবার, ছোট্ট ছুটির দিন, মজা করতে হবে, তো ওইটাই তো আনন্দ যে একটুখানি ঘুমোতে পারবো নিজের মতন করে। এটা তো আমার দিক, আর আপনার দিক আপনি জানাচ্ছেন আমার এই ছোট্ট ছুটির দিন বিষয় নিয়ে যে ফোন নম্বরে 9434921300 অথবা 0348225968। তাহলে এবারে যেটা করব সেটা হচ্ছে আমাদের আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে কিন্তু একটু আপনাদেরকে জানিয়ে দিতে হবে। সেটা হচ্ছে যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মুর্শিদাবাদ জেলার আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাসে যেটা জানানো যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং অত্যাবশ্যকীয় জনপরিষেবা সমূহের উদ্দেশ্যে আবহাওয়ার সতর্কবার্তায় জানানো যাচ্ছে যে ভারী বৃষ্টিপাত হতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার, এবং তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু হতে পারে। আর এবারে একটু জানিয়ে দেব কর্মখালী সংক্রান্ত খবরাখবর জীবিকার জন্য। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছেন বিভিন্ন পদে। শূন্য পদের সংখ্যা 420টি। বয়স হতে হবে 35 বছরের মধ্যে, এবং এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে আপনারা দেখতে পারেন যে ওয়েবসাইটটি www.upsc.gov.in অথবা এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকাটি দেখে নিতে পারেন 13 জুন থেকে 19 জুন 2026। আর এবারে আসব ভালো খবরে। তার জন্যে প্রথমেই হচ্ছে আমরা যারা ইলিশ মাছ পছন্দ করি তাদের জন্য স্পেশালি, পুকুরে ইলিশ চাষের পঞ্চম ধাপ পর্যন্ত পৌঁছানো সম্ভব করে ফেললেন গবেষকরা, পেলেন সাফল্য। এবারে শেষ অর্থাৎ ষষ্ঠ পর্যায়ের গবেষণা শুরু করা হয়েছে কাকদ্বীপের কেন্দ্রীয় নোনা জলজীব পালন অনুসন্ধান সংস্থা। এই ধাপের গবেষণায় সাফল্য মিললে ভবিষ্যতে ব্যক্তিগত পুকুরে ইলিশ চাষ সম্ভব হবে। আর তারপরে রয়েছে আরও একটি ভালো খবর, আমাদের শ্রোতা বন্ধুও কিন্তু এই খবরটিরই কথা বলছিলেন, আর আমিও ঠিক এই ভালো খবরটি নিয়েই আসবো বলে তৈরি হয়ে বসেছিলাম। চলুন তাহলে জেনে নিই, জৈব রসায়নের দুনিয়ায় কয়েক দশকের একটি বড় জট কাটালেন 6 জন ভারতীয় বিজ্ঞানী, যাদের মধ্যে 5 জনই বঙ্গসন্তান। আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকা নেচারে তাদের সেই গবেষণা সদ্য প্রকাশিত হয়েছে। এতে আশা জেগেছে কর্কট অর্থাৎ ক্যান্সার এবং অন্যান্য রোগের ওষুধ, যা সস্তা এবং সহজলভ্য হবে। নতুন দিশা খুলছে স্বাদ এবং সুগন্ধি শিল্পেও। বম্বে আইআইটির অধ্যাপক দেবব্রত মাইতির নেতৃত্বে এই গবেষণা করেছেন সেখানকার 3 PhD গবেষক, পূর্ব মেদিনীপুরের তনয় পাল, মুর্শিদাবাদের মোহাম্মদ সাইমুদ্দিন শেখ, ঝাড়গ্রামের অনিমেষ ঘোষ, এবং তামিলনাড়ুর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইয়ালিনী মথু CM। তাঁদের সঙ্গে ছিলেন মুম্বাই বার্কের গবেষক, পূর্ব মেদিনীপুরের সোমনাথ কর। তারা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের অবাধ্য অণুকে বশ করে পথ দেখিয়েছেন জীবনদায়ী ওষুধ তৈরির। এইরকম একটা সুন্দর ভালো খবরের পরে চলে যাব মেসেজে। আমাদের বিষয় আজকে আমার এই ছোট্ট ছুটির দিন। আচ্ছা দেখি পরের মেসেজ কে পাঠিয়েছেন। ত্রিমোহিনী থেকে মধুমঙ্গল পাল লিখছেন, দিদিভাই বিষয় খুব সুন্দর দিয়েছেন আজকে ছোট্ট ছুটির দিন, কিন্তু রবিবার হচ্ছে মাস্টার মশাইদের স্যারদের ছুটি, আর আমাদের শুক্রবারে। আমরা বিভিন্ন জিনিসপত্র আনতে যাই শুক্রবারে, বেড়াতেও যাই শুক্রবারে। ছুটি পেলে খুব ভালো লাগে বেড়াতে, দোকানে বসে বসে মনটা ভালো লাগে না, বেড়াতে যেতে পারলে খুব ভালো লাগে। আর এখন এখন হচ্ছে আমাদের এই ছোট্ট ছুটির দিন, মানে আমার এই ছোট্ট ছুটির দিন বিষয় নিয়ে একটা গানে যাওয়া।

পড়ে নেব আবারও আপনাদের পাঠানো হোয়াটসঅ্যাপের মেসেজ। হ্যাঁ, এবারে মেসেজ পাঠিয়েছেন হস্তিনাপুর বড়মা মুর্শিদাবাদ থেকে তুপি মুখার্জি। নমস্কার দিদি, আমরা 7 ভাই বোন ছিলাম, তাই খেলা করার জন্য অন্য কারোর ভরসা করতে হতো না। তাও বন্ধু থাকা তো এক আলাদা ব্যাপার, তাই রবিবার এলে আমি সাইকেল চালাতাম। তখনকার আমলে বান্ধবীদের মধ্যে আমারই কেবল সাইকেল ছিল। যদি রবিবারে বৃষ্টি হতো তাহলে আমি তেল মেখে আমাদের পাশেই ধর্মরাজতলা আর বাড়ি ছুটোছুটি করতাম। এবার খাওয়া দাওয়ার ব্যাপারে আসি। জমিয়ে খাওয়া দাওয়া হতো মাংস দিয়ে ভাত। আমার ছেলে ছোটবেলায় ঠাকুর নিয়ে বন্ধুদের সঙ্গে খেলা করত। আজ মা বাবারা নেই, বন্ধু বান্ধবীরাও আজ অনেক দূরে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ছোটবেলা মনে করিয়ে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। এটাই তো বন্ধুরা, আসলে রবিবারটা কি হয় যে এক একটা বয়সে রবিবার এক এক রকম, ছোটবেলায় এক এক রকম, একটু যখন বড় হলাম দেখা গেল আমাদের টিউশন বেশি, কিংবা হয়তো যেমন কেউ গান শিখতে যাচ্ছি, আবৃত্তি শিখতে যাচ্ছি, সেটা রবিবার দিন। তারপরে ধরুন আর একটু বড় হলাম, তখন দেখা গেল কাজের জায়গায়, তখন হিসেব করছি যে আচ্ছা কাজের জায়গায় আমার এই এই কাজ, কাজ থেকে ফিরে এসে রবিবার দিনটা আমি একটু ছুটি পাবো। কিংবা যারা বাইরে থাকছেন তাদের কাছে তো সবটাই নিজের হাতে করা, যে তিনি কাজের জায়গা থেকে এসেছেন, তারপরে হয়তো ঘর গোছানো থেকে শুরু করে টুকটাক রান্নাবান্না করা, আর তার সঙ্গে প্ল্যান করে রাখা যে রবিবার দিনে কী কী কাজ আছে, স্পেশালি কাপড় জামা কাচা, ঘর দোর গুছোনো থেকে শুরু করে নানান সেই জিনিসগুলো সেরে রাখবো, আর তারপরে একটুখানি নিজের মতন সময় কাটানো। তো এইভাবে ধীরে ধীরে আমাদের ছুটির দিনগুলো একটু করে পাল্টে যেতে থাকে। রবিবার রবিবারই থাকে, সেই ধারণাটাও থাকে যে রবিবার সত্যিই আসতে খুব দেরি করে আর হুশ করে চলে যায়। আর খুব ছোট্ট দিনটা সত্যিই যেন আমাদের প্রত্যেক ঘন্টায় এক ঘন্টায় এক ঘন্টা হয়, মানে 60 মিনিটে এক ঘন্টা, কিন্তু যেন মনে হয় যে ওই দিনটা মানে রবিবার দিনটা যেন আধ ঘন্টার মধ্যে এক ঘন্টা হয়ে গেল। তো এইরকম মনে হওয়াটা আমাদের সবারই, সেই মনে হওয়াটা থাকেই, খালি একটু একটু পাল্টে যায় রবিবারটা। তাই ছুঁয়ে দেখা, ফিরে দেখা নিজের ফেলে আসা দিনগুলোকে, আর আগামীর দিনগুলো কেমন হতে পারে সেটারও একটা ভাবনা থাকে। এই সব ভাবনা চিন্তা নিয়েই আমার

চলে যাব আবারও আমাদের বন্ধুদের হোয়াটসঅ্যাপ মেসেজে। এবারে মেসেজ পাঠিয়েছেন সুমিতা রায়, ঢাকুরিয়া থেকে লিখছেন, শুভ সকাল, রবিবারের ছোট্ট ছুটির দিন, সারা সপ্তাহে পরে এই একটি ছুটির দিনে বাড়ির সবাই এক হয়ে রান্নাবান্না, বেড়াতে যাওয়া, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা, মজা আর মজা। একদমই তাই। এবার পরের মেসেজ কে পাঠিয়েছেন, হ্যাঁ পাঠিয়েছেন পলাশ দে ঝিকটা থেকে, লিখছেন, ছোট্ট ছুটির দিন রবিবার, ছোটবেলায় কি করতাম জানেন? টিভির জনপ্রিয় রামায়ণ ও মহাভারত আর বিকেলে ছায়াছবি দেখা। এখন ছেলে মেয়েদের নিয়ে ভালো মন্দ খাওয়া দাওয়া, আর যেমন চিকেন ফ্রাইড রাইস হচ্ছে। আচ্ছা, এইবার পরের মেসেজ পাঠিয়েছেন আব্দুল হাদি বেলাইপাড়া খৈরাটি মুর্শিদাবাদ থেকে, লিখছেন, আর ছোট্ট ছুটির দিন, খুব সুন্দর বিষয়, পার্থিব জগতে ছুটি দু ধরনের, সাময়িক ছুটি এবং আলোচনা করি সাধারণত ছুটি নিয়ে। ছুটির দিন মানে বিশ্রাম দেওয়ার জন্য সারা দিন কাজের মধ্যে কাটে, তার মধ্যে বিশ্রাম নিতে হবে, তাই একদিন ছুটির দরকার। এটা শরীর রক্ষা করতে এবং মন ভালো রাখতে অত্যন্ত প্রয়োজন, আনন্দেরও বটে। এইবারে যাব আরও একটি গানে। বিষয় মনে আছে তো? আমার এই ছোট্ট ছুটির দিন।

0: আমাদের সঙ্গে কি বন্ধু এসে গেছেন? নমস্কার, কে বলছেন, কোথা থেকে? শুভ সকাল।
1: বীরভূম থেকে চন্দ্রমোহন সিং।
0: হ্যাঁ বলুন।
1: স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছুটির দিনগুলো মানে আসলে রবিবার দিনটা খুব ভালোভাবে কাটিয়ে, আমার এই ছোট্ট ছুটির দিন জোটেনি। আপনার তো ছুটি নেই, আমারও নেই। আসলে অবসর কখনো আসে না, সামান্য একটা অংশের মানুষের ছুটির দিন। আর সবাইকে কাজ করতে হয়, কাজই জীবন, আর কাজই সবাইকে বাঁচায়। তার সঙ্গে আত্মসামাজিক কাঠামো সবার সঙ্গে জড়িত, সেটা আত্মনির্ভরতার বার্তাটি। স্বাধীন এই ভারতবর্ষে সেটা সবারই। জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম।
0: সঙ্গে থাকুন বন্ধু। আচ্ছা, আমাদের সঙ্গে কি আর কোনো বন্ধু এসেছেন? একবার দেখে নেব। না, ফোনে নেই, তবে মেসেজে রয়েছেন, তাহলে চলুন মেসেজটা পড়ে নিই। পাঠিয়েছেন অম্বিকা মণ্ডল, বাহিরি বীরভূম থেকে লিখছেন, নমস্কার শুভ সকাল দিদি ভাই। আমার এই ছোট্ট ছুটির দিন রবিবার, রবিবার এলেই মহাভারত দেখার একটা আমার খুবই অভ্যেস ছিল। 9টা থেকে আরম্ভ হতো আর 8টা থেকে আমি সিনেমার টিভির সামনে বসে পড়তাম মহাভারত দেখতে। সারাদিন সারাদিন খেলাধুলা করে দিন কাটাতাম। এটাই হচ্ছে ব্যাপার, যে ছুটির দিন মানে ছোটবেলায় ওই যে সারাদিন খেলা খেলা খেলা, এইটা যেন আমরা ঠিক কাটিয়ে উঠতে আজও পারলাম না। এখনও মনে হয় বেশ ওই রকম একটা সময় পাওয়া যেত যে সত্যি খেলা খেলা খেলা। তবে আমাদের বন্ধু কিন্তু এক্ষুনি ফোনে এসে একটা কথা উস্কে দিয়ে গেলেন, সেটা হচ্ছে যে সত্যি তো, দেখুন আমিও তো রবিবার দিন কাজে এসেছি, আপনাদের সঙ্গে কথাও বলছি, আর একজন থাকেন কাজে, বাড়ির মেয়েরা, তাদের কিন্তু কোনো রবিবার নেই, তারা কিন্তু রবিবার দিনে বরং তাদের আরও বেশি কাজ। আজকের স্পেশাল রান্না, আজকে স্পেশাল সব কিছু সকলের জন্য বেশি বেশি করে করা, তাই আজকে তাদের পাশে একটু দাঁড়ানো, তাদের হাত ধরা, তাই তাদেরকে একটু মনে করিয়ে দেওয়া যে তাদের জীবনেও ছুটি আছে, অবশ্যই আছে, এবং সেটা খুব ভালো করে যেন তারাও উপভোগ করতে পারেন। চলুন তাহলে যাব গানে,

হ্যাঁ বন্ধুরা, রবিবার দিনটাও মানে হুশ করে বোকাটা হয়ে যায়, কিন্তু তার মাঝখানে আমাদের বন্ধুর মেসেজ চলে এসেছে, হোয়াটসঅ্যাপ মেসেজ। দিদি, আমি 5 গ্রাম কড়িকাডাঙ্গা থেকে ইসরাফিল শেখ বলছি। আজকের বিষয় আমার এই ছোট্ট ছুটির দিন। আমরা প্রচণ্ড খুশি হতাম, কারণ স্কুলে যেতে হতো না তার জন্য। তখন আমরা খুব ছোট ছিলাম এবং বাবা মায়ের কাছে খুব আদর করতাম। রবিবার স্কুলে যেতে হতো না, বাড়ির কাজ করতাম, মা বাবা ভাই বোন সবাই মিলে একসঙ্গে, এবং এমনকি পরিবারের পাড়া প্রতিবেশী সবাইকে দেখতে পেতাম, তার জন্য খুশি হতাম যে রবিবার একটা খুব ভালো দিন, এবং আনন্দ পেতাম যে রবিবার কবে আসবে। ছোট ছোট বন্ধু মিলে তালপাতার ঘূর্ণি বাতাসের দিকে ধরে থাকতাম, ঘূর্ণি ঘোরা দেখে সবাই খুশি হতাম। সেই ছোটবেলাকার কথা এখনো ভোলা যায় না দিদি, কারণ বাল্যকালের জীবনটাই হলো স্বপ্নের দুনিয়া। এই বলে নমস্কার জানিয়েছেন। আসলে এইখানটাতেই আসতে চাইছিলাম, ছুটির দিন, ছোট্ট ছুটির দিন সব ঠিক আছে, কিন্তু এখন যেটা হয়ে গেছে, ছুটির দিনটা যেন ওই স্ক্রিনের মধ্যে আমরা ডুবে না যাই, ওই ছোট্ট স্ক্রিনটার মধ্যে, স্ক্রিনটা থেকে একটু তাকিয়ে বাইরের আকাশ বাতাস দেখে। আমাদের তো ওই জন্যই ছুটির দিন দেওয়া হয়, যাতে এই এত

সুন্দর প্রকৃতি যা আমাদেরকে ইউনিভার্স দিয়েছেন, সেই প্রকৃতিকে আমরা পেতে পারি কাছে, প্রকৃতির যত্ন নিতে পারি, প্রকৃতিও যাতে আমাদের যত্ন নেয়, নিজেরা ভালো থাকবো, অন্যকেও ভালো রাখবো, সেই দেখার চোখটাও যেন তৈরি হয়ে যায়। তাই ছুটির দিন শুধুমাত্র নিজেকে নিয়ে নয়, ছুটির দিন মানে সকলকে নিয়ে ভালো থাকা, তার সঙ্গে প্রকৃতিকেও নিয়ে ভালো থাকা। আজকের মতো এই পর্যন্তই, গান শুনতে শুনতে বিদায় নিয়ে নেব। আপনাদের বন্ধু আমি সাদাতুন নাজনীন, কারিগরি সহায়তা সাধন চন্দ্র সর্দার। গান শুনতে শুনতে বিদায় নিয়ে চলে যাব ঠিক সকাল 9টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদে, 9:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, এবং 9:10 দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে পডকাস্ট সিরিজ প্রকৃতি কি বাদ আকাশবাণী কে সাথ, এর সপ্তম পর্ব।

0: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হবে।
1: দেখিনি জ্বর হয়েছে, মিথ্যে কথা ও শব্দ দিয়ে চালাকি। এই যে বাবা চেঁচাচ্ছিলি শুনতে পাইনি, কালাকি মামার ব্যামু, বুদ্ধি ডাকবি, ডাকিস না হয় বিকেলে, না হয় আমি বাতলে দেবো, বাঁচবে মামা কি খেলে। আজকে তোকে সেই কথাটা বোঝাবই বোঝাবো, না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গুঁজাবো। কোন কথাটা তাও ভুলেছিস, ছেড়ে দিছিস আওয়াতে? কি বলেছিলেম পরশু রাতে বিষ্ণু বসের দাওয়াতে? ভুলিস নি তো বেশ করেছিস, আবার শুনলে খেতে কি? বড় যে তুই পালিয়ে বেড়াস, মারাস নিজে দিকে। বলছি দাঁড়া, ব্যস্ত কেন, বস তাহলে নিচুতে। আজকালের এই ছোকরা গুলোর তর সয় না কিছুতে। আবার দেখো বসলি কেন, বইগুলো আর নামিয়ে, তুই থাকতে মোটের বোঝা বইতে যাব আমি। সাবধানে আন, ধরছি দাঁড়া, সেই আমাকেই ঘামালি। এই খেয়েছে কোন আকেলে শক্ত কষ্টা নামারি, ঢের হয়েছে। আয় দেখি তুই বসতো দেখি এদিকে। ওরে গোপাল, গোটা কয়েক পান দিতে বল খেদিকে। বলছিলাম কি বস্তু পিণ্ড সূক্ষ্ম হতে স্থূলেতে, অর্থাৎ কিনা লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে। গোড়ায় তবে দেখতে হবে কোত্থেকে আর কি করে, রসজমি প্রপঞ্চময় বিশ্বতরুর শিকরে। অর্থাৎ কিনা এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে, এই মনে কর চাঁদের আলো পড়ল তারই পাশেতে। আবার দেখো এরই মধ্যে হাই তোলবার মানে কি, আকাশ পানে তাকাশ খালি, যাচ্ছে কথা কানে কি? কি বললি তুই, এসব শুধু আবল তাবল বকুনি, বুঝতে হলে মগজ লাগে, বলেছিলাম তখনই। মগজ ভরা গোবর তোদের হচ্ছে ঘুঁটে শুকিয়ে, যাই কি দেবা কোনো।

0: তার ভিতরে ঢুকে, ও শ্যামা দাস উঠলি কেন? কেবল যে চাষপালাতে, না শুনবি তো মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে? তত্ত্ব কথা যায় না কানে, যতই মরি চেঁচিয়ে ইচ্ছে করে ডান পিঠে দে কান মুলে দিয়ে পেঁচিয়ে।
1: আমার নাম ডেজিলিয়া ডে, আমি একটা কবিতা বলবো, কাজের ছেলে, কবি যোগীন্দ্রনাথ সরকার। দাঁত খানি চাল, মুসুরির ডাল, চিনি পাতা দই, দুটা পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা কই, পথে হেঁটে চলি, মনে মনে বলি, পাছে হয় ভুল, ভুল যদি হয় মা তবে নিশ্চয় ছিঁড়ে দেবে চুল। দাঁত খানি চাল, মুসুরির ডাল, চিনি পাতা দই, দুটা পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা কই, বাহবা বাহবা ভোলা ভূত হাবা, খেলিছে তো বেশ, দেখিব খেলাতে কে হারে কে জেতে, কে না হলে শেষ। দাঁত খানি চাল, মুসুরির ডাল, চিনি পাতা দই, ডিম ভরা বেল, দুটা পাকা তেল, সরিষার কই, ওই তো ওখানে ঘুড়ি ধরে টানে ঘষে দে ননি, আমি যদি পাই তাহলে উড়াই আকাশে এখুনি। দাঁত খানি তেল, ডিম ভরা বেল, দুটা পাকা দই, সরিষার চাল, চিনি পাতা ডাল, মুসুরির কই, এসেছি দোকানে কিনি এইখানে যত কিছু পাই, মা যাহা বলেছে ঠিক মনে আছে তাতে ভুল নাই। দাঁত খানি বেল, মুসুরির তেল, সরিষার কই, চিনি পাতা চাল, দুটা পাকা ডাল, ডিম ভরা দই।
2: আমার নাম কস্মিতা কর, আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকা যাত্রা কবিতাটি শোনাব। মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে, আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে 100টা দাঁড়াটি, পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কোহাটে, আমি কেবল যাই একটিবার 7 সমুদ্র 13 নদীর পার, তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে, আমি তো মা যাচ্ছি না কো চলে, রামের মতো 14 বছর বনে, আমি যাব রাজপুত্র হয়ে, নৌকা ভরা সোনা মানিক বয়ে, আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে, আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার, ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে, দুপুর বেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে, পেরিয়ে যাব তীর পূর্ণির ঘাট, পেরিয়ে যাব তে পান্তরের মাঠ, ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে, আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার।
3: তার যেমন মাথার ব্যাম কেউ কখনো জানতো, দেখবে ছিলেন খোশমেজাজে চেয়ারখানে চেপে

0: একলা বসে ঝিমঝিমে, হঠাৎ গেলেন ক্ষেপে, আঁতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল। হঠাৎ বলেন, গেলুম গেলুম, আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিশ। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকেন, ওরে আমার গুফ গিয়েছে চুরি। গুফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি, গৌচরা তো তেমনি আছে কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না, মোটেও গুফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি, কারো কথা আর ধার ধারি নে, সব ব্যাটাকেই চিনি। নোংরা ছাটা খ্যাংরা ছাটা বিচ্ছিরি আর ময়লা, এমন গুফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এ গুফ যদি আমার বলিস করব তোদের জবাই, এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই সবাই চরে মাথায়। অফিসের বাঁদরগুলো মাথায় খালি গোবর, গোজরাজ কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই ব্যাটাদের মুখ ধরে খুব নাচি, মুখগুলোর মুন্ড ধরে কোদাল দিয়ে যাচি। গুফকে বলে তোমার আমার, গুফকে কারো কেনা, গুফের আমি গুফের তুমি, তাই দিয়ে যাই চেনা।
1: আদ্রিতা সুকুমারের কবিতা বললো, আর এবার মোহন আসছে সুকুমারের আর একটা কবিতা নিয়ে, কোনটা?
2: আমার নাম মোহর বিশ্বাস, আমি আরেকটি কবিতা বলবো, কবি সুকুমার রায়ের খাই খাই কাব্যগ্রন্থের কবিতা সঙ্গীহারা। সবাই নাচে ফুর্তি করে সবাই গাহে গান, একলা বসে হাঁড়ি চাচার মুখটি কেন ম্লান, দেখছো নাকি আমার সাথে সবাই করে আড়ি, তাই তো আমার মেজাজ খেপা মুখটি এমন হাঁড়ি। তাও কি হয় ওই যে মাঠে শালিক পাখি ডাকে, তার কাছে কই যাওনি তো ভাই শুধাওনি তো তাকে। শালিক পাখি বেজাই ঠেটা চেঁচাই মিছিমিছি, হল্লা শুনে হাড় জ্বলে যায় কেবল কিচিমিচি। মিষ্টি সুরে দোয়েল পাখি জড়িয়ে দিল প্রাণ, তার কাছে কই বসলে না তো শুনলে না তার গান। দোয়েল পাখির ঘ্যান ঘ্যানানি আর কি লাগে ভালো, যেমন রূপে তেমন গুণে তেমনই আবার কালো। রূপ যদি চাও যাও না কেন মাছডাঙার কাছে, অমন খাসা রঙের বাহার আর কি কারো আছে। মাছডাঙা তারেও কি আর পাখির মধ্যে ধরি, রকম সকম সঙ্গের মতো দিমাক দেখে মরি। পায়রা ঘুঘু কোকিল চড়াই চন্দনা টুনটুনি, কারে তোমার পছন্দ হয় সেই কথাটি শুনি। এইগুলো সব ছ্যাবলা পাখি নেহাত ছোট জাত, দেখলে আমি তফাত হঠি অমনি পঁচিশ হাত। এতক্ষণে বুঝতে পারি ব্যাপার খানা কি যে, সবার তুমি খুঁত পেয়েছ নিখুঁত কেবল নিজে। মনের মতন সঙ্গী তোমার কপালে নেই লেখা, তাইতে তোমায় কেউ পৌঁছে না, তাইতে থাকো একা।
3: আমার নাম শামিন সারা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাস্টার বাবু আমি শোনাবো। আমি আজ কানাই মাস্টার, পড়ো মোর বিড়াল ছানাটি, আমি ওকে মারি না মা বেত, মিছি মিছি বসি নিয়ে কাঠি, রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না ও তো মন, ডান পা তুলিয়ে তোলে হাই, যত আমি বলি শোন শোন, দিন রাত খেলা খেলা খেলা, লেখাই পড়াই ভারী হেলা, আমি বলি চ ছ।

0: জ ঝ ঞ ও কেবল বলে মিউ মিউ। প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই মা কত, চুরি করে খাসনে কখনো, ভালো হোস গোপালের মতো। যত বলি সব হয় মিছে, কথা যদি একটিও শোনে, মাছ যদি দেখেছে কোথাও, কিছুই থাকে না আর মনে। চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফিদে, যত বলি চ ছ জ ঝ ঞ ও দুষ্টুমি করে বলে মিও। আমি ওরে বলি বারবার, পড়ার সময় তুমি পড়ো, তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো, ভালো মানুষের মতো থাকে, আড়ে আড়ে চাই মুখো পানে, এমনি সে ভান করে যেন যা বলে বুঝেছে তার মানে, একটু সুযোগ বোঝে যেই কোথা যায় আর দেখা নেই। আমি বলি চ ছ জ ঝ ঞ ও কেবল বলে মিও মিও।
1: ঘুম জাগানো পাখি, কবি কাজী নজরুল ইসলাম।
2: সালামিপার অনুষ্ঠানে চলে এসেছে ঘুম জাগানো পাখি কবিতাটা নিয়ে, বলে শুরু করো।
1: আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকে, সোজি মামা জাগার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, বলবো আমি আয়েশে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার মেয়ে উঠলে গো মা রাত পোহাবে তবে, উষা দিদি ওঠার আগে উঠব পাহাড় চূড়ে, দেখব নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে, ঘুমায় সাগর বালু চড়ে নদীর মোহনায়, বলব আমি ভোর হলো যে সাগর ছুটে আয়, ঝর্ণা মাসি বলবে হাসি খুকি এলি নাকি, বলব আমি কই কো খুকি ঘুম জাগানো পাখি।
2: অনুষ্ঠান শোনালো কাজী নজরুল ইসলামের কবিতা। আজকে যে বন্ধুরা আমাদের সঙ্গে ছিল আবৃত্তির আসরে, ছিল দিয়ালিপি, দেজিলিয়া, অস্মিতা, আদ্রিতা, সামিন, মোহর আর অনুষ্ণা। তো বন্ধুরা সবাই দুটো করে কবিতা শুনিয়েছে আর সবাই খুব সুন্দর বলেছে। আমাদের আজকের আবৃত্তির আসরটা তাহলে এইখানেই শেষ হলো। সবাইকে অনেক অনেক আদর, যারা বললে সুন্দর হয়েছে, খুব ভালো। কবিতা তো শুনলাম এতক্ষণ, আর এবারে কি বলো দেখি তোমাদের মনের মতন জিনিস, ছোট্ট একটা নাটক রয়েছে আর বড্ড মজা আর এই নাটকটা, চলো শোনা যাক আর আমি কথা বলবো না। নাটকের নাম হলো বোকা বুড়ি,
3: কুমার রায়ের বোকা বুড়ি।
0: এই বুড়ো আমায় পাগল করে দেবি রে, আমায় পাগল করে দেবি, সেই সকাল থেকে উঠে রাত পর্যন্ত এক কথা এক কথা, ও বুড়ি একটু সামনে শুনলে চলিস, ও বুড়ি একটু রেখে ডেকে কথা কইবি, তুই এই করবি না সেই করবি না, আমরণ গা জ্বলে যায়, আমি কি করছি খুকি?
4: কি হলো ঠাকমা, সাত সকালে কাকে গালি দিচ্ছ?
0: কাকে আবার, আমার বুড়োকে আবার কাকে, তা গাল দেব না, তুই বল খেদি, সব সময় আমাকে বলে আমি নাকি খুব বোকা, পেটে আমার কিচ্ছু থাকে না, আমি নাকি সব কথা লোকেদের কাছে বলে বেড়া। আচ্ছা তুই বল, আমাদের লালগায়ে একটা ইঁড়ি বাছুর হয়েছে, আমি কি পাঁচজনকে বলেছি? আমাদের কলা গাছে নতুন মোচা ধরেছে, আমি কি কাউকে বলেছি?
5: বলেছি, তোকে কি একবারও বলেছি? বল ভাই বল।
4: না না, তুমি কাউকে কিচ্ছু বলনি, শুধু মনে মনে বলেছো। তাতে যদি কেউ শুনতে পেয়ে যায়, তার দোষ তো তোমার নয়, দোষ পাঁচজনের। তা যাক, দাদু বাড়ি নেই বুঝি?
5: না না, সে তো সাত সকালে বলদ নিয়ে লাঙল ঘাড়ে করে মাঠে গেছে চাষ করতে, আসবে সেই দুপুর নাগাদ, তারপর চান টান করে কিছু মুখে দিয়ে।
4: আচ্ছা আচ্ছা, পরে সে বাকিটা শুনবো, কোন মেলা কাজ পড়ে আছে, চলি থাক মা চলি।
5: মরুন, এত যদি তারা তখন এই ছেলে কেন গপ্প করতে গেল যা।
6: চল চল চল চল। হে ভগবান, এই বয়সে এই রোদ্দুরে যে মাঠে লাঙল ধরতে হবে তাকে স্বপ্নেও কোনোদিন ভেবেছিলাম? চল চল চল। আর বুড়িটাও যদি একটু লক্ষ্মীমন্ত হতো। আরে লাঙলটা আটকে গেল। হেই চল চল চল, হুট হুট হুট, চল বাবা চল। হেই না, কিছু একটা আটকেছে, খুঁড়ে দেখতে হবে। একটা শাবল টাবল কিছু পেলে হয়। ওই তো দূরে একটা কি পড়ে আছে মনে হচ্ছে না, একটা কোদালই পড়ে আছে, যাই ওইটা দিয়ে খোঁড়া যাক। লোহা বা পিতলের মতো আওয়াজ হচ্ছে না? এই যে দেখছি একটা ঘোড়া। মাটির ভিতরে একেবারে চম্বুকের মতো আটকে রয়েছে দেখছি। এই বুড়ো হাড়ে কি এত জোর আছে? দেখি চেষ্টা করে বার করতে পারি কিনা। হে ভগবান, এ কি দিলে ঘোড়া ভর্তি মোহর, এত টাকা! আমি এসব রাখবো কোথায় ঠাকুর? যদি ফেলে যাই তো চোরে চুরি করে নেবে, আর যদি টাকা বাড়ি নিয়ে যায় তাহলে বোকা বুড়ি টের পেয়ে যাবে, আর বোকা বুড়ি সকলের কাছে ঢাক পিটিয়ে বলে বেড়াবে। আর এই কথা রাষ্ট্র হয়ে পড়লেই রাজার কোটাল এসে সব কেড়ে কুড়ে নিয়ে যাবে। তাহলে কি করা যায়? না না, এটা ঠিক হবে না। আচ্ছা যদি এটাও ঠিক হবে না। হে ভগবান, হাত তুলে দিলে যখন তখন বুদ্ধিটা একটু দাও ঠাকুর। এসেছে এসেছে বুদ্ধি, এসেছে এসেছে এসেছে বুদ্ধি, এসেছে এসেছে এসেছে বুদ্ধি, এসেছে এসেছে এসেছে বুদ্ধি।
5: যাচ্ছি যাচ্ছি।
6: ও বুড়ি, তো রান্না বান্না হলো?
5: গান করতে করতে আসা হচ্ছে। বুড়ি তোমার আকিল তো কি হে, সে কখন থেকে ভাত নিয়ে বসে আছি, আমার খিদে টিদে পায় না নাকি?
6: বাড়ি ঢুকতে না ঢুকতে শুরু হয়ে গেল তো। আরে শোন শোন, একটা দারুণ খবর শুনে এলুম আমাদের গণক ঠাকুরের কাছ থেকে, বুঝলি? দারুণ খবর।
5: কি খবর?
6: মৎস্য বসে না গাছে, জলে খড়ক গাছ নাচে, যেখানে গাছের ডালে নাকি মাছ উড়ে বসে, নদীর মধ্যে খরগোশ খেলা করে, সেখানে গুপ্তধন খুঁজলে মাটি খুঁড়ে পাওয়াও যেতে পারে।
5: তোমার যেমন কথা, তুমি আমায় খুব বোকা পেয়েছো না?
6: না না না না না, বোকা ভাবতে যাবো কেন? হ্যাঁ বোকা ভাবতে যাবো কেন, সত্যি এমন দেখা গেছে।
5: তাহলে চলো খুঁজে গিয়ে
6: খাবো না?
5: নিকুতি খেয়েছে তোমার খাওয়া?
6: ওই দেখো,
5: চলো চলো বলছি।
6: চলো।
5: ওহ, আর কত হাঁটাবে, আর বুঝতে যে একেবারে টনটন করছে। আমি বাবু ওই গাছের তলায় গিয়ে বসলুম। ও
6: আরে আরে, গাছের ডালটার দিকে চেয়ে দেখ, একটা কি চকচক করছে না, মনে হচ্ছে একটা মাছ বসে আছে।
5: ওই দেখি,
6: ওই দেখ।
5: হ্যাঁ গো, একটা মাছই তো গাছের ডালে মাছ বসে রয়েছে, একটা ঢিল মেরে দেখো দেখিনি নড়ে কিনা।
6: হ্যাঁ তাই করি। দাঁড়া।
5: ও মা গো, কি সর্বনে সে কাণ্ড গো! এই যে দেখছি সত্যি জল জ্যান্ত একখানা মাছ, তাও কিনা আবার গাছের ডালে! এমন কখনো হয়?
6: ভগবান জানেন কি হয় আর কি না হয়। তুই এখানে একটু বস, আমি নদীতে জাল ফেলেছিলুম, মাছ টাছ কিছু পড়লো কিনা দেখে আসি। ওরে বাপরে, জালটা কি ভারী হয়েছে রে! নিশ্চয় বড় একখানা মাছ পড়েছে।
5: কি বললে, জালে কি পড়েছে?
6: বুঝতে পারছি না, খুব ভারী লাগছে।
5: আমি যাব,
6: আমি যাব, সেটা আগে বলেই দাও। হবে
5: খামাকা চেটে যাও কেন, ভালো করে বললেই তো পারো। কই সর দেখিনি, হ্যাঁ না টানো, হেই ইয়ো হেই ইয়ো হেই ইয়ো। ও মা, মাছ কোথায় গো? এই যে একটা ধীরে খরগোশ, আমি কোথায় যাব গো?
6: আমার মনে হচ্ছে ধারে কাছে কোথাও খুঁড়লে গুপ্তধন পাওয়া যাবে।
5: গুপ্তধন? কিন্তু কি দিয়ে খুঁড়বে?
6: দেখ না, ধারে কাছে কোথাও কোদাল তোদাল কিছু পাওয়া যায় কিনা। না, এদিকটা তো নেই। দেখ দেখ, ওদিকটা কিছু পাওয়া যায় কিনা। ওই তো দূরে একটা কি পড়ে আছে মনে হচ্ছে না? হ্যাঁ, একটা কোদাল।
5: ফাঁকা মাটি কোদাল এলো কোত্থেকে বলতো?
6: কোত্থেকে আবার? আকাশ থেকে। আমাদের মাটি খোঁড়া নিয়ে কথা, কার কোদাল কোত্থেকে এলো, তা তোর এত মাথা ব্যথা কিসের? যত সব পেয়েছি, অবরি পেয়েছি, এক কলসি মোহর
5: পেয়েছি। যখন তিনি বার করো না, সারি মতো পেঁচাচ্ছো কেন?
6: আমার একার দ্বারা হচ্ছে না, দাঁড়িয়ে না থেকে এসে টানতে পারছিস না?
5: বলবে তো, তুমি কলসির কানাটা ধরো।
6: হ্যাঁ ধরেছি। আরে আরে, আমার ধরে টানছিস কেন? পড়ে যাব যে বলি, মাথায় কি একটুও বুদ্ধি বলে কিছু নেই? আহ, তুই কলসি এদিকটা ধর, আর আমি ওদিকটা ধরি। ধরেছিস?
5: ধরেছি।
6: নে এবার অপর দিকে টান।
5: ওরে বাবারে, এত টাকা, এত মোহর যে আমার বাপু কখনো দেখেনি রে। ওরে বাবারে,
6: চুপ, আস্তে বল, কেউ শুনতে পাবে রে।
5: শুন, চল চল চল বাড়ি যাই।
6: হ্যাঁ চল চল।
5: ওগো শুনছো, টাকাগুলো দিয়ে কি হবে বলো না গো?
6: তুই বল কি হবে।
5: ঘর করব, বাড়ি করব।
6: আসতে বল, কেউ শুনতে পাবে যে।
5: শুনতে পেলে বয়ে গেল, আমি জোরে জোরেই বলবো, বাড়ি করব, গয়না করব, শাড়ি কিনবো, অনেক শাড়ি কিনবো। মুখ চেপে ধরেছো কেন বলে? চুপ করব কেন? আমি চুরি করেছি না ডাকাতি করেছি যে চুপ করব? ওরে ওরে, ও খেলি, ওরে ও মেন, তুমি চেঁচাচ্ছো কেন? চুপ করো না। শুন, তোরা শুন, আমরা আমরা এক মাসি মোর পেয়েছি বুঝলি, অনেক টাকা
6: পেয়েছি। করলি রে কি সর্বনাশ করলি! ওরে অবুতি, শোন শোন, শুনেছিস সেদিকে কি কাণ্ড ঘটে গেল?
5: কি হয়েছে, কি হয়েছে?
6: শুনিসনি পুপাড়ার বোকা বুড়ি?
7: শুনিনি আবার? পুপাড়ার বোকা বুড়ি আর তার বুড়ো মাটি খুঁড়ে এক ঘরা মোহর পেয়েছে।
5: তাই নাকি? কথাটা কানে এসেছে কিন্তু ঠিক বিশ্বাস করতে পারছিলাম না, তুই যখন বললি তখন বুঝলাম কথাটা সত্যি।
6: আরে ওই দেখ, পণ্ডিত মশাই যাচ্ছেন, যা না তাকে গিয়ে জিজ্ঞাসা কর না, উনি জানেন কিনা।
7: শুনেছেন পণ্ডিত মশাই? ও পণ্ডিত মশাই, শুনেছেন পুপাড়ার দত্ত খুড়ো?
5: কে? কি? মাছের মুড়ো?
7: মাছের মুড়ো নয়, দত্ত খুড়ো।
5: সেটা আবার কেডা?
7: আরে ওই যে পুপাড়ার বোকা বুড়ির বুড়ো। আরে বাবা, পুপাড়ার বুড়ো,
5: তাতে হয়েছে কি?
7: সে এক ঘরা মোহর পেয়েছে।
5: মোরা কোথায় মরেছে?
7: আর মরণ, এর সঙ্গে কথা বলাই পাপ।
5: তোর বাপ কবে মরেছে?
7: আপদ মরেছো তুমি, এর সঙ্গে কথা বলাই মুশকিল। যাই, বোকা বুড়িদের গুপ্তধন পাওয়ার কথাটা সবাইকে বলে আসি। চল বুঝি, চল চল চল চল। হ্যাঁ
8: হ্যাঁ, বেটা ভেবেছে আমি সত্যি কালা, ওই খবরটা আমি এর জন্মের আগেই পেয়ে গেছি, বেটা তা জানে না। যাই, কোটালের কাছে খবর

0: বেঁচে আসি।
1: কি কি বললে? এত দুষ্পর্ধা! আমি এ রাজ্যের কোটাল, আর আমাকে না জানি কলসি শুধু টাকা গায়েব করলে, বুড়োটার এত সাহস!
0: তবে এই বুঝুন কর্তা, দিনকাল কি পড়ল, লোকে আর সেপাই কোটালকে ভয়ই করে না। বোকা বুড়িটা পাড়ায় পাড়ায় চিৎকার করে বলে বেড়াচ্ছে, মোহর পেয়েছি, টাকা পেয়েছি, মোহর পেয়েছি।
1: থামো তো হে প্রহরী, প্রহরী যাও, পুকপাড়ার বোকা বুড়ি ও তার বুড়োর হাতে হাত কড়া লাগিয়ে এখানে এনে হাজির করো।
0: যথাজ্ঞা হুজুর।
2: এই যে হুজুর, বুড়ো আর বুড়িকে ধরে এনেছি।
3: আমাদের ছেড়ে দিন হুজুর, আমাদের ছেড়ে দিন,
4: আমরা কোনো অন্যায় করিনি হুজুর, এরা যা বলছে সব মিছে কথা।
1: তাই নাকি? এরা মানে গ্রামের পাঁচজন যা বলছে সব মিছে কথা, তাই তো?
4: হ্যাঁ তাই, তাই হুজুর।
1: আর তোমার বুড়ি যে বলছে তুমি এক কলসি টাকা পেয়েছো, সেটাও কি মিছে কথা?
4: সে কি হুজুর, আমার স্ত্রীর কি মাথায় কিছু ঠিক আছে? সে তো আবোল তাবোল কত কি বলে।
1: তুমি টাকা পেয়ে লুকিয়ে রেখেছো আর বুড়ির নামে দোষ দিচ্ছ।
4: টাকা? কিসের টাকা? কবে পেলাম, কোথায় পেলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না হুজুর।
5: আহা, হুজুরের সামনে মিছে কথা কইতে লজ্জা করছে না? তুমি কিছু জানো না না? সেই সেদিন যেদিন গাছের ডালে মাছ বসেছিল, নদীতে জাল ছিল, খরগোশ ছিল, সেদিন এই কথা তোমার কিচ্ছু মনে নেই না? ও কি খোকা, যা সত্যি তাই তো বললুম।
4: শুনলেন তো হুজুর, বুড়ি কি বললে? গাছের ডালে মাছ বসেছিল, নদীতে খরগোশ খেলা করছিল, এইরকম যা তা কথা ও সারাদিনই বলে।
1: সকলে এই এই পাগলা বুড়ি, ফের যদি আবল তাবল কথা বলবি তো তোকে আমি কয়েদ করে রাখবো, বুঝলি? যা যা এক্ষুনি বাড়ি যা।
5: যাচ্ছি বাবা যাচ্ছি। কি জানি বাবু, সত্যি কথাই তো বললুম, বাড়ি যেতে বললো, যাই বাড়ি যাই।
4: ভাগ্যিস বুদ্ধি করে বাজার থেকে মাছ কিনে গাছের ডালে ঝুলিয়ে রেখেছিলাম, আর নদীর ধারে জেলেদের জালে খরগোশটাকে জড়িয়ে রেখে গিয়েছিলাম। তা না হলে গুপ্তধন পাওয়া হয়েছিল আর কি। কার মাথা দেখতে হবে তো, কার মাথা দেখতে হবে তো।
6: সুকুমার রায়ের গল্প অবলম্বনে নাটক শুনলে? কি মজার নাটক বলো দেখি, বোকা বুড়ি। খুব সুন্দর আর মজার এই নাটক দিয়েই আমাদের আজকে শিশু মহল শেষ। সবাই খুব ভালো থেকো, অনেক অনেক আদর করে দিলাম আবার সকলকে। সঙ্গে ছিলাম তোমাদের সুচিস্মিতা পিসিমণি। শিশু মহল শেষ হলো, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন গানের বেলা আপনাদের সঙ্গে হৈমন্তী দে।

সত্যি তো, দুনিয়ায় আজব কুদরতের কি আর অভাব আছে? এই তো ধরুন না, আমাদের চিরকালের যে ঝগড়া, বিরোধ, মনে পড়ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা গল্পের কথা, পাগলা গণেশ। আজ থেকে অনেক অনেক পরের একটা পৃথিবী, অবশ্যই কল্পবিজ্ঞানের ভাবনায়, সেখানে শুধুই বিজ্ঞান আছে সবটুকু জুড়ে। কোনো মানুষ আর সাহিত্য চর্চা করে না, খেলাধুলোর চর্চা করে না, গান বাজনা করে না, সবাই বিজ্ঞান পড়ে, বিজ্ঞানের গবেষণা করে, হিমালয় থেকে শুরু করে সমুদ্র, সর্বত্রই নানা ধরনের গবেষণাগার। পৃথিবী থেকে বিদায় নিয়েছে কোমল মতির ভাবনা চিন্তাগুলো। এমন অবস্থাতেই পাগলা গণেশ একা লড়াই চালিয়ে কবিতা, গান চিরকুটে লিখে লিখে পাঠিয়ে দিচ্ছে অজানা এক পৃথিবীর কাছে। যদি কোনো মানুষ হঠাৎ করে কখনো তা কুড়িয়ে পেয়ে পড়ে, ভালো লাগে। আবার যদি পৃথিবীটা ভরে ওঠে গানে, গল্পে, সাহিত্যে, তেমনই এক কল্পনা যা অনেক সময় আমাদের ভয় ধরায় বইকি। কিন্তু না, সবটুকু মিলিয়ে চলতে তো আমরা জানি, আর জানি বলেই মজার মজার সব গল্প তৈরি হয়। মনে পড়ছে আইনস্টাইন ও ইন্দুবালার কথা, হ্যাঁ, সেই মজার গল্প।

বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন কোনো এক কারণে দার্জিলিংয়ে যাওয়ার পথে নেমে পড়েন উত্তর চব্বিশ পরগনার একটি জায়গায়। সেখানে একটি বিশেষ বিজ্ঞান বক্তৃতা তার দেওয়ার কথা মিউনিসিপ্যাল হলে। আর ঠিক সেই দিন সেই জায়গাতেই বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী ইন্দুবালার আসার কথা, পুরো শহর ছেয়ে গেছে সিনেমার পোস্টারে। রায়বাহাদুর নীলাম্বরবাবু আইনস্টাইনের সভার আয়োজন করলেও সাধারণ মানুষ বিজ্ঞান বক্তৃতার চেয়ে জনপ্রিয় অভিনেত্রীকে দেখতেই বেশি আগ্রহী। ফলে আইনস্টাইনের বক্তৃতা চলাকালীন হলঘরটি নাকি প্রায় শূন্যই পড়েছিল। এমনই অদ্ভুত এক কল্পনার কথা দিয়ে বোনা সেই গল্প। প্রশ্ন জাগে, সত্যিই কি এমন হয়েছিল? আইনস্টাইন ও ইন্দুবালা এমন কোনো সাক্ষাৎ আদপে হয়েছিল নাকি, নাকি পুরোটাই লেখকের কল্পনা? এটাই তো গল্পের মজা, সেই মজাটুকু মনে রাখি। আর যদি সেই শহরের কোনো শ্রোতাবন্ধু আজ টেলিফোনে আসেন, তাহলে না হয় জেনে নেওয়া যাবে সত্যিই তেমন কোনো গল্পের কথা তার জানা আছে কিনা।

0: হ্যাঁ, আজ গানের ভেলার স্বল্প পরিসরে যে কৌতুক কাহিনীর কথা দিয়ে শুরু করলাম আইনস্টাইন ও ইন্দুবালা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেই বিখ্যাত লেখা, পুরোটাই রঙ্গরসিকতা নয়, বিজ্ঞানের সঙ্গে সাহিত্যের দেখা হয়ে যায় বই কি, তেমন ছোট্ট ছোট্ট কিছু গল্প আর গান, তাই নিয়েই আজকের গানের ভেলার ছোট্ট পরিসর।
1: কখন কি হয় কেউ বলতে পারে, কত মজার।

0: কত মজার গল্প ভাই তৈরি গান, আমাদের জীবনের পথের ধারে কে বইতে পারে।
1: আর আমরা জানি যে এই 21শে জুন দিনটির গুরুত্ব উল্লেখযোগ্য আমাদের সকলের কাছে, কারণ এটি আন্তর্জাতিক
2: নমস্কার
1: যোগ
3: দিবস।
1: জগদীশচন্দ্র
3: বসু লিখেছিলেন ভাগীরথী উৎস সন্ধানে,
1: সেখানে
3: কিন্তু সাহিত্য এবং বিজ্ঞান অসাধারণ ভাবে তিনি প্রকাশ করেছিলেন। জোলে ফনেরও এরকম কিছু লেখা পাওয়া যায় এবং সেখানে কিন্তু
1: ছাত্রছাত্রীরা আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ আমরা সকলেই সেটা
2: এবার
1: জানি। তো
2: আইনস্টাইনের কথা থেকে চলে যাব ডারউইনের কথা,
1: কতটা উল্লেখযোগ্য বা তারা কিভাবে খুব এই
2: প্রিয় একজন মানুষের কথা। তিনি বাঙালি
1: ছাত্র
2: এবং মূলত কলম ধরেছেন সাহিত্যের জন্য।
1: সম্মানীয় বিশিষ্ট
2: রেভারেন্ড লাল বিহারী
1: অনুশ্রী,
2: যাকে আমরা
1: নমস্কার
2: বেশি করে চিনি ফোক টেলস অফ বেঙ্গল এই লেখার জন্য, বইয়ের জন্য খুব চেনা বই। 1874 সালে তিনি ইংরেজিতে একটি উপন্যাস লেখেন গোবিন্দ সামন্ত।
1: বিষয় নিয়ে আমি কিছু শুনে নেব।
2: তিনি কি ডারউইনকে চিনতেন?
1: না,
2: তা জানা যায় না। কিন্তু গোবিন্দ সামন্ত বইটি ডারউইন নাকি পড়েছিলেন, পড়ে তাঁর খুব ভালো লেগেছিল। 1881 সালের 18 এপ্রিল বইয়ের প্রকাশকের ঠিকানায় তিনি একটি চিঠিও লেখেন রেভারেন্ড লালবিহারী দে, বেঙ্গল ম্যাগাজিনের সম্পাদক। জানতে পেরেছি তাকে আমার শুভেচ্ছা জানাবেন। কয়েক বছর আগে তার লেখা গোবিন্দ সামন্ত পড়ে আমার খুব ভালো লেগেছে, আমি অনেক কথা ভাবতে পেরেছি। সত্যি এই শেষ লাইনটি আমাদের খুব ভাবায়। বিশ্ববিখ্যাত সেই বিজ্ঞানী তাকেও ভাবিয়েছিল সাহিত্যের কলম। তথ্য বলে 1872 থেকে

ছয়েক আসে। এই সময়কালে লালবিহারী সেই পত্রিকার সম্পাদক ছিলেন। গোবিন্দ সামন্ত বইটি জমিদারি ব্যবস্থার নানা দিককে তুলে ধরেছে, চাষিদের কথা বলেছে, আর এই

গানটা শুনতে শুনতে এই যে মাটির ভিতর অবাক জল, বিশেষ করে এই পংক্তিটি আমাদের নিয়ে যায় যেন রবীন্দ্রনাথের গানের কাছে। মাটির বুকের মাঝে বন্দি যে জল, তার কথা তিনি যখন গানে গানে বলেন, মাটি তাকে পায় না, আবার পায়ও, আর কি করে পায় সেটা জানতে গিয়ে গানে গানে কখন যেন বলে ফেলেছেন বিজ্ঞানের কথা। সে তো আমরা পাই আকাশ ভরা সূর্য তারা বা এমন আরও অনেক অনেক গানে লেখায় নানাভাবে। তেমনি একটি গান যার মধ্যে একটু মন পাতলে আমরা বিজ্ঞানের বার্তা শুনতে পাই।

লালবিহারী দে যে বছর জন্মেছেন তার 30 বছর পর জন্ম গিরিশচন্দ্র বসুর। কলকাতার বিখ্যাত একটি কলেজের তিনি প্রতিষ্ঠাতা। 1881 সালে গিরিশচন্দ্র বিলেতে গেছেন, তার ইচ্ছে ডারউইনের সঙ্গে দেখা করবেন। চিঠিও লিখলেন তাঁকে, ডারউইন তাঁকে একটি তারিখ দিয়ে দেখা করতে বলেছিলেন, কিন্তু দুর্ভাগ্য তার আগেই 1882 সালের 19 এপ্রিল চিরকালের মতো বিদায় নিলেন ডারউইন। সারা জীবন এ দুঃখ নিয়ে বেঁচেছেন গিরিশচন্দ্র। ডারউইনের চেয়ে 45 বছরের ছোট ছিলেন তিনি, আর একটুর জন্য দেখা হল না। তা যদি হতো তবে আমরা কলকাতার আরও এক বন্ধু পেতাম ডারউইনের। এমনই কত না জানা কাহিনী বা অল্পশ্রুত অল্পজ্ঞাত, তা নিয়েই তো আমরা বেঁচে থাকি। আর বারবার দুই আলাদা বিদ্যা আলাদা ধারা একাকার হয়ে যেতে থাকে আমাদের ভাবনায়।

0: যাদের গান আজকের অনুষ্ঠানে শুনলাম প্রতিমা বন্দ্যোপাধ্যায়, শ্যামল মিত্র, ঈশান দাস ও রোহন দাস দ্বৈতকণ্ঠে, এরপর শ্রাবণী সেন। ছোট্ট পরিসর আজ গানের ভেলার, তার মধ্যেই আমাদের এই কোথাও ছোট্ট ছোট্ট কাহিনীগুলো নানান কৌতূহলের জন্ম দেয়, আমরা খুঁজতে থাকি, তেমন অন্বেষণের শেষে আবার কখনো কথা হবে। সঙ্গে ছিলাম হৈমন্তী দে।
1: দিদি তোকে নয় এটাকে, মোবাইলটা চার্জ করতাম।
2: বুদ্ধিতে চার্জ দে।
3: এরকম পাবলিক পোর্টে ফোন চার্জ করলে তোর পার্সোনাল ডেটা পাবলিক হয়ে যাবে।
2: দেখলি?
1: বাবা দাঁড়াও আমি পে করছি, সিগন্যালই নেই।
3: এবার কি করবে?
1: আছে তো ফ্রি ওয়াইফাই।
2: বোকা সুধরে যা।
3: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই,
4: মানে জালিয়াতিকে বলো বাই বাই।
3: আরবিআই এ কথা বলে,
5: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ

1008 কিলোহার্টজ, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজ, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজ, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজ, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজ, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজ, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজ এবং DTH বাংলা পরিষেবায়। আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজ, FM রেনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজ এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজ ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনুন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 135তম পর্ব।

0: মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতের মাধ্যমে আপনাদের সঙ্গে আরও একবার যুক্ত হতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। ২০২৬ অর্ধেকটা বছর আমরা পেরোতে চলেছি। এই ছমাসে আমরা মন কি বাতে দেশবাসীর অনেক সাফল্য নিয়ে আলোচনা করেছি। জুন মাসেও আমাদের দেশ এমন কিছু সাফল্যের অধিকারী হয়েছে যা প্রত্যেক দেশবাসীর জন্য গর্বের। এই সফলতা দেশের সুরক্ষা ও আত্মনির্ভরতার সঙ্গে যুক্ত। সম্প্রতি আমি কলকাতায় নৌসেনার একটি অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে INS দুনাগিরি, INS সংশোধক, INS আগ্রেকে ভারতীয় নৌবহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জাহাজগুলোর ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং সবকিছুই স্বদেশি। বন্ধুরা, জুন মাসে অ্যাভিয়েশন সেক্টরেও আমাদের দেশ একটি বড় সাফল্য পেয়েছে। C-295 এই বিমানটি মেড ইন ইন্ডিয়া এবং এটি নিজের প্রথম উড়ান সম্পূর্ণ করেছে। আর এরকম আরও ৪০টি বিমান ভারতে বানানো হচ্ছে। এর ফলে MSME এবং এয়ারোস্পেস সেক্টর নতুন শক্তি পাচ্ছে, রোজগারের সুযোগ বৃদ্ধি পাচ্ছে এবং আত্মনির্ভর ভারতের সংকল্প আরও মজবুত হচ্ছে। এই মাসেই DRDO স্বদেশী লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল এর পরীক্ষা সফলভাবে করেছে। এটিকে DRDO-র ল্যাবরেটরি ও ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ পার্টনার্স সম্মিলিতভাবে বানিয়েছে। অর্থাৎ আজ সমুদ্র থেকে আকাশ পর্যন্ত আমাদের ভারত অধিক সুরক্ষিত ও আত্মনির্ভর হয়ে উঠেছে। বন্ধুরা, জুন মাসে আরও একটি আয়োজন হয়েছিল যেখানে সমগ্র বিশ্ব ভারতের প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছিল, আর এই অনুষ্ঠানটি ছিল আন্তর্জাতিক যোগ দিবস। এইবার পৃথিবীর ২৫০০রও বেশি জায়গায় যোগের নানা রকম কার্যক্রম অনুষ্ঠিত হয়। আমাদের দেশে কোটি কোটি মানুষ বিভিন্ন স্থানে যোগের নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই মাসে আহমেদাবাদে আয়োজিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ নিয়েও অনেক আলোচনা হয়েছে। এতে ভারত মোট ১১৪টি পদক জিতেছে, যার মধ্যে ১০২টি স্বর্ণপদক। ভারত এই চ্যাম্পিয়নশিপের পদক তালিকায় শীর্ষে অবস্থান করছে। আমি সমস্ত বিজয়ী খেলোয়াড়দের অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, যে কোনো রাষ্ট্রের আত্মা তার নাগরিক, আর যখন সেই দেশের নাগরিকরা কোনো সংকল্প নেন, তাকে কোনো শক্তি তার লক্ষ্য থেকে সরাতে পারে না। রাষ্ট্র নির্মাণে জনতার অংশগ্রহণের এই শক্তি অনেক বড় মূলধন, আর সেই জনভাগিদারী আমরা বারবার অনুভব করছি। বন্ধুরা, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির দিকে তাকিয়ে আমি দেশবাসীর কাছে কিছু আবেদন করেছিলাম। আমি বলেছিলাম, যতদূর সম্ভব কিছু সময়ের জন্য সোনা কেনা থেকে বিরত থাকুন। তাঁদের বলেছিলাম বিদেশে ছুটি না কাটাতে। আমি তাঁদের আবেদন করেছিলাম কারপুলিং বাড়াতে। আমি কৃষকদের রাসায়নিক মুক্ত চাষের জন্য জমি রক্ষা করতে যতটা সম্ভব প্রাকৃতিক সার ব্যবহারের আবেদন করেছিলাম। বন্ধুরা, আমি দেশের সমস্ত নাগরিকের কাছে কৃতজ্ঞ যে আমার আবেদনে তাঁরা শুধু সমর্থনই করেননি, বরং সহযোগিতাও করেছেন। আমাকে বহু পরিবার বার্তা পাঠিয়ে তাঁদের অভিজ্ঞতা জানিয়েছেন। কত পরিবার সিদ্ধান্ত নিয়েছেন যে বাড়ির বিয়েতে এইবার সোনার জিনিস কিনব না, প্রয়োজনে পুরনো সোনা ভেঙে নতুন গহনা বানাবো। কত মানুষ সামাজিক মাধ্যমে লিখেছেন যে কিভাবে তাঁরা বিদেশ যাত্রা স্থগিত করেছেন। বন্ধুরা, কারপুলিং নিয়েও নাগরিকরা তাঁদের অভিজ্ঞতা জানিয়েছেন। যারা একই দিকে নিজের নিজের গাড়ি নিয়ে যেতেন, তাঁরা এখন একসঙ্গে যাচ্ছেন। নাগরিকরা যতটা সম্ভব বাস মেট্রো ব্যবহার করছেন, এতে পেট্রোল ডিজেল বাঁচছে। এইরকমই দেশের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে প্রাকৃতিক সার ব্যবহার বৃদ্ধির খবরও আসছে। আমি ভীষণ আনন্দিত যে আমরা ভারতীয়রা মিলিতভাবে

এই বিশ্ব সংকটের মোকাবিলা করছি। আমার বিশ্বাস, জন অংশগ্রহণের এই শক্তি আমাদের শক্তিশালী করবে, সফল করবে। আমার প্রিয় দেশবাসী, আমাদের দেশে জন্মদিন, বিবাহ ইত্যাদি পারিবারিক অনুষ্ঠান হওয়ার সময় সমগ্র সমাজেরই একটা উৎসব পালন করা হয়। প্রতিটি পরিবার চায় তাদের আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করে নিতে। মানুষ অতিথিদেরও উপহার দিয়ে থাকেন। বন্ধুরা, মহারাষ্ট্রের নন্দেড়ে একটি পরিবার নিজেদের আনন্দ ভাগ করে নিতে এমন একটি কাজ করেছেন যা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। নন্দেড়ে বাহাদুরপুরা গ্রামে পেঠকার পরিবার বাস করেন। এই পরিবার ভেবেছিল, যদি আনন্দ ভাগ করে নিতেই হয় তাহলে এমন কিছু দেওয়া যাক যা কঠিন সময়ে কোনো পরিবারের অবলম্বন হতে পারে। নিজেদের ঘরে বিয়ের অনুষ্ঠানের ফাঁকে এই পরিবার গ্রামের প্রায় 3,500 মানুষের জন্য দুর্ঘটনা বীমার ব্যবস্থা করেছে। প্রত্যেক ব্যক্তির জন্য 1,00,000 টাকা বীমা কভার দেওয়া হয়েছে। এই প্রয়াসের নেপথ্যে যে ভাবনা কাজ করেছে তা গভীরভাবে মনকে ছুঁয়ে যায়। সেই পরিবারটি দেখেছিল যে দুর্ঘটনার পরে পরিবারগুলিকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সময় একটা ছোট সাহায্যও অত্যন্ত বড় অবলম্বন হয়ে ওঠে। বন্ধুরা, সরকার দেশের কোটি কোটি পরিবারের কাছে সুরক্ষা কবচ পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, এর মাধ্যমে মাত্র 20 টাকার বার্ষিক প্রিমিয়াম দিয়ে, অর্থাৎ 1 বছরে 20 টাকা প্রিমিয়াম দিয়ে 2,00,000 টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা পাওয়া যায়। এখনও পর্যন্ত এই প্রকল্পে 58 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। তার মধ্যে প্রায় 28 কোটি আমাদের মা, বোন, মেয়েরা রয়েছেন, মহিলারা রয়েছেন। এখনও পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলি 3,700 কোটি টাকারও বেশি সাহায্য পেয়েছেন। বন্ধুরা, অনুরূপভাবে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনাও একই রকম গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তির দুঃখজনক মৃত্যু হলে এই প্রকল্প তার পরিবারকে 2,00,000 টাকা বীমার কভার দেয়। এর বার্ষিক প্রিমিয়াম মাত্র 436 টাকা, অর্থাৎ একদিনের হিসেবে 1.5 টাকারও কম। এই প্রকল্পে এখনও পর্যন্ত 27 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। এর মাধ্যমে দেশের প্রায় 11,00,000 পরিবার প্রায় 22,000 কোটি টাকার সাহায্য পেয়েছেন। এই পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর নেপথ্যে 6,00,000 পরিবারের নিজের নিজের কাহিনী রয়েছে। কোথাও কোনো মা তার সন্তানের পড়াশোনা চালু রাখার জন্য সহায়তা পেয়েছেন, কোথাও কোনো স্ত্রী সংসারের দায়িত্ব সামলানোর ক্ষেত্রে সাহায্য পেয়েছেন। বন্ধুরা, বহু ক্ষেত্রে খুব বড় কোনো সুরক্ষার সূচনা খুব ছোট টাকার অঙ্কে এবং একটা ছোট্ট পদক্ষেপ দ্বারাও হতে পারে। একটা ছোট সিদ্ধান্ত অনেক বড় পরিবর্তন আনতে পারে। আপনাদের সবার কাছে আমার আবেদন, নিজেদের পরিবারের সঙ্গে এই প্রকল্পগুলির তথ্য অবশ্যই ভাগ করে নিন। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতে এবারে বলবো এমন একটি বিষয়ের কথা যা হাজার হাজার বছর পুরনো। হাজার হাজার বছর ধরে মানব সমাজে তা রীতিমতো জাঁকিয়ে বসে আছে। সেই বিষয়টি হল অন্ধবিশ্বাস। অনেক ক্ষেত্রেই অন্ধবিশ্বাস শুধুমাত্র একটি ভ্রান্ত ধারণা নয়, সেটি ভয়ের জন্ম দেয়। আর মনে যখন ভয় বাসা বাঁধে তখন মানুষ সত্যকে দেখা বন্ধ করে দেয়। অন্ধবিশ্বাসে নিমজ্জিত মানুষ তখন বিনা যুক্তিতে সত্য না জেনে এমন সিদ্ধান্ত নিতে শুরু করেন যাতে বড় ক্ষতি হয়ে যায়। সেই সমাজেই এমন মানুষও থাকেন যারা বিজ্ঞান, অভিজ্ঞতা আর যুক্তির ভিত্তিতে সেই ধারণাগুলিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। অন্ধবিশ্বাস থেকে বিশ্বাস পর্যন্ত এই যাত্রা সহজ নয়। আর আজ আমি এমনই এক সফল যাত্রার বিষয়ে আপনাদের অবশ্যই জানাতে চাই। বন্ধুরা, অসমে এক ধরনের পাখি পাওয়া যায়, সেই পাখির নাম হাড়গিলা। হাড়গিলা একটি দুর্লভ পাখি। এটি প্রকৃতিকে

পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অসমের কিছু অঞ্চলে দীর্ঘ সময় পর্যন্ত একে অশুভ মনে করা হতো, মানুষ তাকে নিজেদের আশেপাশে দেখতে

পূর্ণিমা দেবী বর্মণ এইসব ঘটনা পর্যবেক্ষণ করলেন। তিনি মানুষের মনে বাসা বেঁধে থাকা ভ্রান্ত ধারণা বদলানোর সংকল্প নিলেন। উনি মহিলাদের সঙ্গে কথা বললেন, মানুষকে বিজ্ঞানভিত্তিক যুক্তি দিয়ে বোঝালেন। ধীরে ধীরে মহিলারা এই অভিযানের সঙ্গে যুক্ত হতে থাকলেন। অবশেষে এক বড় পরিবর্তন শুরু হল। যে পাখিকে কখনো অশুভ ভেবে তাড়িয়ে দেওয়া হতো, সেই পাখি গ্রামের পরিচয় হয়ে উঠল। হাজার হাজার গ্রামীণ মহিলারা হাড়গিলাকে বাঁচানোর জন্য এগিয়ে এলেন। আজ তারা হাড়গিলা আর্মি নামে পরিচিত। এই মহিলারা সমাজের সঙ্গে লড়াইও করেছিলেন। সমাজকে বোঝানোর জন্য দিন রাত তারা কাজ করেছেন এবং অন্ধবিশ্বাসকে পিছনে ফেলে এসেছেন। তারা দেখিয়েছেন, যখন সঠিক তথ্য পৌঁছে দেওয়া যায়, তখন বহু বছরের পুরনো ভাবনাও বদলাতে পারে। বন্ধুরা, আমি প্রায়ই বলি, যাঁরা খেলাধুলা করেন তাঁরাই প্রস্ফুটিত হন। বর্তমানে দেশে এমন যুবাদের সংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে যাঁরা খেলাধুলা করছেন এবং প্রস্ফুটিত হচ্ছেন। আগের থেকে এখন বেশি সংখ্যক যুবা খেলাধুলাকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছেন। আমি নাগাল্যান্ডের এমন দুটি বিশেষ প্রচেষ্টার কথা জানতে পেরেছি যা অত্যন্ত চমৎকার। প্রথম উদ্যোগটির নাম নাগাল্যান্ড বেবি লীগ। নামটি শুনেই আপনাদের অবশ্যই মনে হচ্ছে যে এটা খুব ছোট বাচ্চাদের জন্য আয়োজিত কোনো সাধারণ প্রতিযোগিতা, কিন্তু আসলে এমনটা নয়। এটা পাঁচ থেকে দশ বারো বছর বয়সের ফুলের মতো সুন্দর ছোট ছোট ছেলেমেয়েদের একটি অসাধারণ লীগ। এটি এই বয়সের বাচ্চাদের জন্য আয়োজিত এমন ফুটবল লীগ যা ওদের গতি এবং প্রতিভাকে প্রেরণা যোগায় এবং ওদের পরিচিতি গড়তেও সাহায্য করে। এই লীগ নাগাল্যান্ডের সর্বাধিক সংখ্যক বাচ্চাদের ফুটবল খেলার সঙ্গে যুক্ত করার জন্য শুরু হয়েছিল। পাঁচ থেকে বারো বছর বয়সী ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। এই লীগ এখন তিন বছর পূর্ণ করে ফেলেছে। শিশুদের মনে এই লীগের ইতিবাচক প্রভাব পড়েছে। বন্ধুরা, নাগাল্যান্ডে আরও একটি এমন সুন্দর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর নাম নাগাল্যান্ড উইমেন ফুটসল লীগ। হতে পারে আপনাদের কাছে এই ফুটসল শব্দটা নতুন। আমি আপনাদের বলছি, ফুটসলকে ইনডোর ফুটবলও বলা হয়। এখানে একটি টিমে কেবল পাঁচজন খেলোয়াড় থাকে। খেলার মাঠও ফুটবল খেলার সাধারণ মাঠের থেকে অনেকটা ছোট হয়, তাই খেলোয়াড়দের খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয়, নিজেদের টেকনিক এবং স্কিলের উচ্চমানের প্রদর্শন করতে হয়। নাগাল্যান্ডের উইমেন ফুটসল লীগ আমাদের মেয়েদের প্রতিভা প্রদর্শনের সুন্দর সুযোগ দিচ্ছে। এমন ধরনের উদ্যোগের জন্য আমি নাগাল্যান্ডের লোকেদের বিশেষ প্রশংসা করছি। এইসব প্রচেষ্টা দেশের অন্যান্য প্রান্তকেও প্রেরণা দেয়। বন্ধুরা, এটা প্রযুক্তির যুগ। প্রত্যেক দিন নতুন গবেষণা হচ্ছে, নতুন নতুন এআই ইনোভেশনসের কথা সামনে আসছে। এই সময় একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, মানুষের সৃজনশীলতাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। নতুন টেকনোলজির সঙ্গে এগিয়ে চলতে চলতে আমরা নিজেদের শেকড়ের সঙ্গে কিভাবে যুক্ত থাকব, এইসব প্রশ্নের উত্তর খুঁজছে নালন্দা বিশ্ববিদ্যালয়। হাজার বছর পুরনো আমাদের এই নালন্দা বিশ্ববিদ্যালয় নতুন রূপে ভারতবর্ষের ভাগ্য রচনা করছে। দুবছর আগে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রাঙ্গণ উদ্বোধনের সুযোগ হয়েছিল আমার। নালন্দা বিশ্ববিদ্যালয় আমাদের শাস্ত্র আলোচনার পুরনো ঐতিহ্যকে আবার নতুন রূপে জীবন্ত করে তুলেছে। আমাদের শাস্ত্র আলোচনা শুধুমাত্র নিজেদের কথা বলার মাধ্যমই নয়, এটা আমাদের বাদ সম্বাদ এবং মন্থনের একটি সুশৃঙ্খল প্রক্রিয়া। শাস্ত্রচর্চা তর্কের সঙ্গে, তথ্যের সঙ্গে নিজেদের কথা বলার প্রয়োজনীয়তা শেখায়। আর এই ক্ষেত্রে আমাদের দক্ষ হওয়া জরুরি। অন্যের চিন্তাভাবনা ধৈর্য ধরে শোনা এবং বোঝার শিক্ষাও এই শাস্ত্রচর্চার প্রক্রিয়া।

প্রক্রিয়ার মাধ্যমেই পাওয়া যায়। আমি অত্যন্ত খুশি যে নালন্দা বিশ্ববিদ্যালয় এটিকে নিজেদের সমাবর্তন অনুষ্ঠানের অংশ হিসেবে বিবেচনা করেছে। এতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে অর্ধেকই অন্য দেশ থেকে এসেছিলেন। একটি প্রাচীন ঐতিহ্যকে এখনকার সময়ের সঙ্গে এইভাবে জুড়ে দেওয়ার প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমি এর জন্য নালন্দা বিশ্ববিদ্যালয়কে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কাছেও আমার আবেদন যে তাঁরাও এমন উদ্যোগের বিষয়ে ভাবনা চিন্তা করুক। বন্ধুরা, শিকড়ের সঙ্গে যুক্ত থেকে যুবাদের নতুন প্রযুক্তির জন্য প্রস্তুত করার আরও একটি ভালো প্রচেষ্টা চলছে। দিল্লির সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সে বিটেক প্রোগ্রাম শুরু করতে চলেছে। এটি আধুনিক প্রযুক্তিকে ভারতের প্রথাগত জ্ঞানের সঙ্গে যুক্ত করার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে ভারতীয় ভাষাগুলির জন্য নতুন এআই টুলস তৈরি করতে সুবিধা হবে। আমাদের প্রাচীন গ্রন্থাদি এবং পাণ্ডুলিপিগুলিকে ডিজিটাল রূপে সংরক্ষিত করার কাজও ত্বরান্বিত হবে। আমি সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটিকে এই প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। বন্ধুরা, আজ ভারতীয় সংস্কৃতি পৃথিবীর নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে। আমাদের গীত, সঙ্গীত এবং আধ্যাত্মিকতা বিষয়ে সমগ্র বিশ্বের লোক জানতে পারছে এবং আপন করে নিচ্ছে। ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূর ক্যারিবিয়ান সাগরে ডোমিনিকান রিপাবলিক নামের এক দেশ আছে। সেখানে ভারতীয়দের সংখ্যা প্রায় 100 বা তার থেকেও কম হবে। তা সত্ত্বেও ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত এক উত্তম প্রচেষ্টা সেখানে চলছে। সেখানকার স্প্যানিশ ভাষী কিছু মানুষ একটি টিম বানিয়েছেন। এই টিমের নাম ব্রহ্মকমল ডোমিনিকানা। টিমের সদস্যরা মিলে বৈদিক সাহিত্যের অধ্যয়ন করেন। তাঁরা বৈদিক মন্ত্রের উচ্চারণও শিখছেন। তাঁরা এর কোনো ফর্মাল ট্রেনিং পাননি, কিন্তু তাঁরা অডিও রেকর্ডিং শুনে বৈদিক মন্ত্রের সঠিক উচ্চারণ শিখেছেন। আজ তাঁরা অনেক মন্ত্রের জপ খুব সুন্দরভাবে করতে পারেন। এর মধ্যে আছে পুরুষ সূক্তম, শ্রী সূক্তম, শ্রী রুদ্রম, দুর্গা সূক্তম এবং দেবী মাহাত্ম্যম। ভারত থেকে এত দূরে থেকেও আমাদের পরম্পরাকে শেখার ওঁদের এই প্রচেষ্টা অত্যন্ত প্রেরণাদায়ক। আমি ব্রহ্মকমল ডোমিনিকানার সমস্ত সদস্যদের তাঁদের প্রচেষ্টার জন্য শুভকামনা জানাচ্ছি। আমি এরকম সমস্ত মানুষদের হৃদয় থেকে প্রশংসা করি যারা ভারতীয় সংস্কৃতিকে সমগ্র বিশ্বে জনপ্রিয় করার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমার প্রিয় দেশবাসী, মেঘালয়ের পরিচয় মেঘ দিয়ে, সুন্দর দৃশ্য দিয়ে। যারা মেঘালয় যান তাদের সেখানকার লোকেদের আন্তরিকতাও দীর্ঘদিন মনে থাকে। কিন্তু মেঘালয়ের আরও একটি বৈশিষ্ট্য আছে যা আমি আজ মন কি বাতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এটি হল মেঘালয়ের রুট ব্রিজ। এই রুট মানে রাস্তা নয়, এই রুট হল গাছের শিকড়। এই রুট ব্রিজের গল্পটি খুব আকর্ষণীয়। এই ব্রিজ কয়েক দিন বা কয়েক বছরে তৈরি হয় না, এটি তৈরি হতে কয়েক দশক লাগে। রবার গাছের শিকড়কে আস্তে আস্তে রূপ দেওয়া হয়। এই শিকড়গুলিকে জলধারার ওপারে নিয়ে যাওয়া হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই শিকড়ের গুচ্ছ এক মজবুত ব্রিজের আকার নেয়। সেই ব্রিজের আরও একটি বিশেষত্ব আছে, এটি সজীব সেতু। সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও মজবুত হয়। এর মধ্যে মেঘালয়ের লোকেদের সৃজনশীলতা পরিলক্ষিত হয়। এর পেছনে আছে বহু বছরের ধৈর্য এবং প্রকৃতির প্রতি গভীর সম্মান। এই ব্রিজ বলে দেয়, মানুষ প্রকৃতির সঙ্গে মিলে

কেউই না অদ্ভুত জিনিস নির্মাণ করতে পারে। এটি আমাদের দেশের, এই ভূমির সম্পদ। এখন ভারত মেঘালয়ের রুট ব্রিজকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেটওয়ার্কে সামিল করারও আবেদন করেছে। বন্ধুরা, ক্লাইমেট চেঞ্জের ফলে এই রুট ব্রিজের সামনে অনেক সমস্যাও আসে। সে সময়ে মেঘালয়ের মানুষেরা এই প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের দায়িত্ব সুকৌশলে পালন করেছেন। প্রথমে এটা জানাও খুব সহজ ছিল না যে এই ধরনের ব্রিজের সংখ্যা কয়টি। স্থানীয় মানুষেরা নিজেরাই এর গণনা শুরু করেন। এরপর গোষ্ঠীগুলি এই ব্রিজগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন। আজ স্থানীয় লোকেরা 120টিরও বেশি রুট ব্রিজের দেখাশোনা করছেন। কিছু টিম প্রতি বছর এই ব্রিজগুলির অবস্থা পরীক্ষা করেন। কিছু মানুষ আশেপাশের এলাকা মজবুত করার জন্য নার্সারিও তৈরি করেছেন। এর ফলে এদের সংরক্ষণের জন্য একটি পুরো ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে। আপনারা দেখে থাকবেন, এই বছর হ্যালি ওয়ারজিকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে। উনি নিজের জীবনের 50-এরও বেশি বছর এই রুট ব্রিজের দেখাশোনায় ব্যয় করেছেন। ওনার এই আত্মত্যাগ আমাদের সকলের কাছে প্রেরণাদায়ক। বন্ধুরা, আপনারা কখনো এই রুট ব্রিজে গিয়ে থাকলে তার ছবি সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই ভাগ করে নেবেন। আপনার ছবি অন্যদেরও মেঘালয়ের এই অনন্য সম্পদের সম্পর্কে জানতে উৎসাহিত করবে। আমার প্রিয় দেশবাসী, আমরা সবাই চাই যে আমাদের গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন হোক, আমাদের শহর সুন্দর দেখাক, কিন্তু কদাচিৎ ভাবা হয় আমাদের আশেপাশে যে আবর্জনা জমা হয় কে সেটা পরিষ্কার করে। বেশিরভাগ লোক এটাই মনে করেন যে এটা অন্য কারুর দায়িত্ব আর সেই পরিষ্কার করবে। কিন্তু আমাদের মাঝেই এমন কিছু মানুষ আছেন যারা নিজেদের ভাবনাচিন্তা দ্বারা আমাদের অনুপ্রাণিত করেন। আমার মধ্যপ্রদেশের রাজগড় জেলার বেওড়ার কিছু বোনেদের সম্পর্কে জানার সুযোগ হয়েছে। তাঁরা আশেপাশে ছড়িয়ে থাকা প্লাস্টিক বর্জ্য সরিয়ে ফেলার সংকল্প নিলেন। তাঁরা ভাবেননি যে অন্য কেউ এসে পরিবর্তন আনবেন। তাঁরা নিজেরাই শহর জুড়ে থাকা প্লাস্টিক বর্জ্য আর খালি বোতল জড়ো করা শুরু করেন। ক্রমশ এই প্রয়াস আরও বাড়তে থাকল এবং ওই প্লাস্টিকের আবর্জনা ইকোব্রিক্সে রূপান্তরিত করা শুরু হল। আজ এই ইকোব্রিক্স দিয়ে সর্বজনীন বিভিন্ন স্থান সুন্দর করে তোলার কাজ চলছে। গত কয়েক মাসে রাজগড়ে 100 কিলো প্লাস্টিককে পুনর্ব্যবহারযোগ্য করে যথাযথ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যে প্লাস্টিক কিছুদিন আগেও শহরে দূষণ ছড়াত, এই বনেদের সাহায্যে আজ সেগুলিই শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করছে। বেওড়ার সব বনেদের এবং এই কাজের সঙ্গে জড়িত সমস্ত মানুষদের আমি ধন্যবাদ জানাই। আমার প্রিয় দেশবাসী, বেশ কিছু মানুষ আমায় চিঠির মাধ্যমে একটি বিশেষ বিষয়ে কথা বলার অনুরোধ করেছেন। গণেশ উৎসবের সঙ্গে বিষয়টি যুক্ত। যদিও গণেশ উৎসবের এখনও বেশ কিছুটা সময় বাকি আছে, কিন্তু এই বিষয়ে এখনই কথা বলাটা জরুরি বলে তাঁরা মনে করছেন। আসলে গণেশ মূর্তি তৈরির কাজ অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। মূর্তি তৈরি করেন যারা, মূর্তির ব্যবসা করেন যারা, তারা এখন থেকেই সক্রিয়। এই জন্য আপনাদের সবার কাছে আমার একটি আবেদন, চেষ্টা করুন যাতে আপনাদের বাড়ি, সোসাইটি অথবা এলাকায় গণেশের যে মূর্তিই আনবেন তা যেন দেশের মাটি দিয়ে তৈরি হয়, তা যেন আমাদের স্থানীয় কুমোর বা শিল্পীদের দ্বারাই তৈরি হয়। যারা গণেশজির মূর্তি তৈরি করেন তাদের কাছে আমার আবেদন, তারা যেন মাটির মূর্তিকে অগ্রাধিকার দেন এবং যারা কিনবেন
তাঁরাও যেন গণেশের মূর্তি

0: মূর্তিটি কি দিয়ে তৈরি এবং কোন দেশে তৈরি তা অবশ্যই দেখে নেন। প্লাস্টার অফ প্যারিসের তৈরি মূর্তি একেবারেই কিনবেন না। বন্ধুরা, মাটির তৈরি মূর্তি পূজোর পর খুব সহজে জলে বিলীন হয়ে যায়। এতে আমাদের নদী, পুকুর এবং পরিবেশ সুরক্ষিত থাকে, এতে আমাদের আস্থাও বজায় থাকে এবং প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব পালিত হয়। স্থানীয় কারিগরদের কাছ থেকে মূর্তি কিনলে ভোকাল ফর লোকালের সংকল্পকে আরও সুদৃঢ় করা যায়। আমার বিশ্বাস আছে, এবারের গণেশ উৎসব এবং এমন সব উৎসবেই আমরা এমন নানা বিষয়ে গভীরভাবে ভাবব এবং দেশহিতে পদক্ষেপ নেব। বন্ধুরা, আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি আমাদের দেশবাসী। দেশের নানা প্রান্তে হয়ে চলা ছোট বড় নানা প্রয়াস আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। এই প্রয়াস আমাদের জানায়, যখন মনে সংকল্প থাকে আর সমাজও হাত বাড়িয়ে দেয়, তখন যে কোনো বড় পরিবর্তন আনা সম্ভব। আপনারা আপনাদের আশেপাশে হয়ে চলা এমন যে কোনো প্রয়াসের কথা আমায় অবশ্যই লিখে জানান। আপনার ভাবনা, আপনার পরামর্শ লিখতে থাকুন। হতেই পারে আপনার আশেপাশে ঘটে চলা কোনো ছোট্ট প্রয়াস হয়তো সমগ্র দেশের জন্যই প্রেরণা হয়ে উঠল। সামনের মাসে আমরা আবার মিলিত হব, দেশবাসীর কোনো নতুন প্রয়াস নিয়ে আলোচনা করব। ততদিন আপনি আপনার নিজের এবং পরিবারের খেয়াল রাখুন। আর হ্যাঁ, জল সঞ্চয় তো করতেই হবে। বৃষ্টির জলের প্রতিটি ফোঁটা আমাদের বাঁচাতে হবে। ক্যাচ দ্য রেইন এই অভিযান একটুও হালকাভাবে নিলে চলবে না। তাই আমার বিশেষ আবেদন, বর্ষার প্রতি ফোঁটা জল আমরা সবাই মিলে বাঁচাব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত শিরোনামে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর আবার শুনতে পাবেন আজ রাত ৮টায় একই প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী কলকাতা, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের সাঁওতালি রূপান্তর।
3: এইরেন দুলড়ো দিসুম হর জোহার। মন কি বাত রে বিদ্ধাও আর হোঁ আপে সানাম কো সাঁও জপড়াও কাতে ইন্দো আডিং রেস্ক কানা। বার হাজার বাগে তুর সহিত তারা সেরমা পুর লাগিদ কানা। নিয়ে তুরুই চাঁদো রে আবদো মন কি বাত রে দিসুম হর কোয়া আইমা হাসিলানা কোয়া বত্তেবন চার্চাও কাটা। জুন চাঁদো রে হোঁ দিসুম দো তিনিন গান নৌকানা কই হাসিল কাওনা। অনে যাহা কোতে দো মিমি দিসুম হর গরব তেবন পেরেজ গতোয়া। নিয়ে কো সিগিলানা কদো দিসুম রেনা সুরুখিয়ে আর আপরে চেতান টেহাড়ো সালা জপড়াও কানা। হালেগে ইন্দো কলকাতারে দরিয়া ফুজ সাঁও জপড়াওলেন মিট কামি হোরারে সেলেদোগ রেনা দাঁও ইঞ্জাম লেদা। ওডে আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক আর আইএনএস অংগ্রাই দো ভারতীয় নৌসেনারিয়া গুটরে সেলেদ কাটা। নিয়ে কো শিপস করেনা ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং হাবিজ সানামা গে দিসি মেন্দো নিজের দিসম রেনা কানা। গাতে কো জুন চাঁদো রে গে এভিয়েশন সেক্টরে হোঁ দিসম দো মিট মারাং সিগিলান এ হাসিল কাওনা। C295 নিয়ে উড়ন দো মেড ইন ইন্ডিয়া কানা। আর C295 উড়ন দো আজা পৈলো উড়ে পুরো কানা। আর নৌকান 40 উড়ন দো ভারত রেগে বেনাবেন কানা। নিয়েরে MSME আর অ্যারোস্পেস সেক্টর দো নাওয়া দাঁড়ে নামেদ কানা। রোজগার না দাও হো বাড়তি কানা আর আপড়ে চেতান টেহাডো ভারত রেনা কিরিয় হো কেটে যোগ কানা। নিয়ে চাঁদো DRDO দো স্বদেশি লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল রেনা হো

0: ᱟᱵᱚᱱᱟᱜ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱭᱟᱜ ᱡᱷᱚᱛᱚᱢ ᱠᱷᱚᱱ ᱢᱟᱨᱟᱝ ᱫᱟᱲᱮ ᱫᱚ ᱠᱟᱱᱟ ᱟᱵᱚᱱᱟᱜ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱱ ᱢᱟᱹᱱᱢᱤ ᱠᱚ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱭᱟᱜ ᱡᱩᱫᱟᱹ ᱡᱩᱫᱟᱹ ᱦᱤᱸᱥ ᱠᱚᱨᱮ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱦᱩᱰᱤᱧ ᱢᱟᱨᱟᱝ ᱠᱩᱨᱩᱢᱩᱴᱩ ᱠᱚᱛᱮ ᱟᱵᱚ ᱟᱹᱰᱤᱜᱟᱱ ᱥᱮᱪᱮᱫ ᱵᱚᱱ ᱧᱟᱢᱮᱫ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱠᱩᱨᱩᱢᱩᱴᱩ ᱠᱚᱛᱮ ᱞᱟᱹᱭ ᱜᱚᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱛᱤᱱ ᱨᱮ ᱠᱤᱨᱭᱟᱹ ᱟᱛᱟᱝᱚᱜᱼᱟ ᱟᱨ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮᱱᱟᱜ ᱜᱚᱲᱚ ᱧᱟᱢᱚᱜᱼᱟ ᱩᱱ ᱫᱚ ᱡᱟᱦᱟᱱ ᱛᱤᱱ ᱢᱟᱨᱟᱝ ᱵᱚᱱᱚᱫᱚᱞ ᱜᱮ ᱟᱹᱜᱩ ᱥᱟᱹᱛ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱟᱯᱮ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚ ᱟᱯᱮᱭᱟᱜ ᱥᱩᱨᱼᱥᱩᱯᱩᱨ ᱠᱚᱨᱮ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱱᱚᱝᱠᱟᱱ ᱠᱩᱨᱩᱢᱩᱴᱩ ᱠᱚᱨᱮᱭᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱠᱚ ᱤᱧ ᱡᱟᱹᱨᱩᱲ ᱚᱞ ᱛᱟᱞᱟᱛᱮ ᱵᱟᱰᱟᱭ ᱦᱚᱪᱚᱧ ᱯᱮ ᱟᱯᱮᱭᱟᱜ ᱦᱩᱱᱩᱫᱤᱥ ᱟᱨ ᱯᱚᱨᱟᱢᱮᱥ ᱠᱚ ᱵᱷᱮᱡᱟᱣᱟᱹᱧ ᱯᱮ ᱚᱱᱟ ᱫᱚ ᱦᱩᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱟᱯᱮᱭᱟᱜ ᱥᱩᱨᱼᱥᱩᱯᱩᱨ ᱠᱚᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱱ ᱦᱩᱰᱤᱧ ᱢᱟᱪᱷᱟ ᱠᱩᱨᱩᱢᱩᱴᱩ ᱚᱠᱟ ᱫᱚ ᱜᱚᱴᱟ ᱫᱤᱥᱚᱢ ᱞᱟᱹᱜᱤᱫ ᱢᱤᱫ ᱩᱫᱜᱟᱹᱣᱱᱟ ᱞᱮᱠᱟᱛᱮ ᱛᱮᱭᱟᱨᱚᱜᱼᱟ ᱫᱟᱨᱟᱭᱠᱟᱱ ᱪᱟᱸᱫᱳ ᱟᱵᱚ ᱟᱨᱦᱚᱸ ᱵᱚᱱ ᱧᱟᱯᱟᱢᱟ ᱫᱤᱥᱚᱢ ᱦᱚᱲ ᱠᱚᱣᱟᱜ ᱠᱤᱪᱷᱩ ᱜᱟᱱ ᱱᱟᱣᱟᱱ ᱨᱤᱠᱟᱹ ᱠᱚ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱵᱚᱱ ᱜᱟᱞᱚᱪᱟ ᱩᱱ ᱦᱟᱹᱵᱤᱡ ᱟᱯᱮ ᱟᱯᱮᱭᱟᱜ ᱟᱨ ᱟᱯᱮᱭᱟᱜ ᱜᱷᱟᱨᱚᱸᱡᱽ ᱫᱷᱮᱭᱟᱱᱟᱜ ᱯᱮ ᱟᱨ ᱦᱮᱸ ᱫᱟᱜ ᱥᱟᱧᱪᱟᱣ ᱢᱟ ᱮᱠᱟᱞ ᱜᱮ ᱠᱚᱨᱟᱣ ᱞᱟᱜᱟᱣ ᱵᱚᱱᱟ ᱥᱮᱨᱢᱟ ᱡᱟᱹᱲᱤ ᱫᱟᱜ ᱨᱮᱭᱟᱜ ᱢᱤᱢᱤᱫ ᱴᱷᱚᱯ ᱟᱵᱚ ᱫᱚ ᱵᱟᱧᱪᱟᱣ ᱞᱟᱜᱟᱣ ᱵᱚᱱᱟ ᱠᱮᱪ ᱫᱟ ᱨᱮᱱ ᱢᱮᱱᱮ ᱥᱮᱨᱢᱟ ᱫᱟᱜ ᱥᱟᱵ ᱱᱚᱣᱟ ᱚᱵᱷᱤᱡᱟᱱ ᱫᱚ ᱱᱟᱥᱮᱱᱟᱜ ᱦᱚᱸ ᱟᱞᱚᱵᱚᱱ ᱰᱷᱤᱞᱟᱹᱣ ᱢᱟ ᱛᱚ ᱤᱧᱟᱹᱜ ᱠᱷᱟᱥ ᱟᱨᱫᱟᱥ ᱫᱚ ᱱᱚᱣᱟ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱡᱟᱹᱯᱩᱫ ᱢᱟᱦᱟ ᱨᱮᱭᱟᱜ ᱢᱤᱢᱤᱫ ᱴᱷᱚᱯ ᱫᱟᱜ ᱟᱵᱚ ᱡᱚᱛᱚᱢ ᱠᱚᱛᱮᱵᱚᱱ ᱥᱟᱧᱪᱟᱣᱟ ᱟᱹᱰᱤ ᱟᱹᱰᱤ ᱥᱟᱨᱦᱟᱣ ᱡᱚᱦᱟᱨ
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের সাঁওতালি রূপান্তর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এখন গ্রামীণ সংবাদ
2: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে সৃজিত মুখোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সরকার দেশের নাগরিকদের সামাজিক নিরাপত্তার বলয়ে রাখতে একাধিক উদ্যোগ নিয়েছে আকাশবাণী থেকে সম্প্রচারিত মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 135তম পর্বে আজ তিনি 20 টাকার বার্ষিক প্রিমিয়ামে 2 লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা পাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা বছরে 436 টাকা দিয়ে দুর্ভাগ্যজনক মৃত্যুতে 2 লক্ষ টাকার কভারেজের প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনার সুবিধার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন পশ্চিম এশিয়ায় সংকট পরিস্থিতিতে তিনি দেশবাসীর কাছে কিছু আবেদন জানিয়েছিলেন কৃষিকাজে রাসায়নিক সারের বদলে প্রাকৃতিক সার ব্যবহার করার আহ্বান জানিয়েছিলেন তিনি দেশবাসী তার আবেদনে সাড়া দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী
3: पश्चिम एशिया में बनी युद्ध की स्थितियों को देखते हुए मैंने देशवासियों से कहा था किसानों से केमिकल मुक्त खेती के लिए खेत बचाने के लिए और प्राकृतिक खाद का ज्यादा से ज्यादा इस्तेमाल का आग्रह किया था मेरी अपील का उन्होंने न सिर्फ समर्थन किया बल्कि हर तरफ से उसमें अपना सहयोग कर रहे हैं
2: আসন্ন গণেশ উৎসবের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সে সময় কুম্ভকারদের মাটির মূর্তি তৈরির আবেদন জানান নাগরিকদেরও মাটির মূর্তি কিনতে উৎসাহিত করে শ্রী মোদী বলেন যেহেতু বিসর্জনের পর মাটির মূর্তি জলে বিলীন হয়ে যায় ফলত নদী পুকুর ও সর্বোপরি আমাদের পরিবেশ সুরক্ষিত থাকে আবার স্থানীয়দের কারিগরদের কাছ থেকে মূর্তি কিনলে ভোকাল ফর লোকালের বার্তাও ধ্বনিত হয় জলসঞ্চয়ের গুরুত্বের কথা উল্লেখ করে বর্তমান বর্ষা মরশুমে জলের প্রতিটি ফোঁটা রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী রাজ্যের আলু চাষীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রতি বস্তা আলুর জন্য 200 টাকা করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের শিল্প বাণিজ্য ও উপভোক্তা বিষয়ক প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র বর্ধমানের টাউন হলে গতকাল এক বৈঠকে যোগ দিয়ে তিনি একথা জানিয়ে বলেন রোগমুক্ত উন্নত মানের আলুবীজ উৎপাদনে সরকার সচেষ্ট হবে পুরুলিয়ার বান্দোয়ানে গুরুর গ্রাম পঞ্চায়েতের তুলসীডিহি গ্রামে সাপের কামড়ে 35 বছর বয়সী গণেশ মাহাতো নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে পরিবারের তরফে জানানো হয়েছে শুক্রবার রাত্রে নিজের ঘরে ঘুমানোর সময় একটি কালাজ সাপ প্রথমে গণেশের স্ত্রীকে এবং পরে গণেশকে কামড়ায় রাত্রেই তাদের বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাদেরকে পুরুলিয়া মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয় শনিবার চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় গণেশের মুর্শিদাবাদের বহরমপুর শহর লাগোয়া মনীন্দ্রনগরে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত প্রধান সুষমা ঘোষ পদত্যাগ করেছেন অন্যদিকে ভাকুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান কাকলি ঘোষও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত শুক্রবার পদত্যাগ করেছেন উল্লেখ্য প্রায় প্রতিদিনই মুর্শিদাবাদের পুরসভা ও ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী জনপ্রতিনিধিরা পদত্যাগ করছেন গ্রামীণ সংবাদ এখন এ পর্যন্তই এর পরবর্তী সংবাদ শুনুন দুপুর 12:50
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আগামী 24 ঘণ্টায় হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি

0: আকাশবাণী মুর্শিদাবাদ, এখন বিজ্ঞাপন।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো নিশ্চয়ই? খুব গরম, আর তার মধ্যে বর্ষা এসে গিয়েছে আমাদের রাজ্যে, তার মধ্যেই তোমাদের স্কুলে যেতে হচ্ছে, তাই তো? হ্যাঁ, যেতে তো হবেই, কিন্তু সঙ্গে অবশ্যই ছাতা আর রেনকোট রেখো, আর জুতোটি ভিজে গেলেই তো মুশকিল, সারাদিন সেই ভিজে জুতোয় কাটাতে হবে, তাই তো? তা সেই যাই হোক, আজকে তো রবিবার, নিশ্চয়ই বাড়িতে আছো এখন, আর আজ গল্প দাদুর সাথে একটু গল্প করার দিন। আজও তোমাদের বন্ধুরা অনেক কিছু শোনাবে বলে তৈরি হচ্ছে, তার আগে কয়েকটা বিশেষ কথা তোমাদের একটু জানিয়ে দিই, কেমন? ছোট বন্ধুরা, আগামীকাল অর্থাৎ 29শে জুন বাংলা তথা ভারতের এক মহান কৃতি মানুষের জন্মদিন। তিনি স্যার আশুতোষ মুখোপাধ্যায়। তিনি ছিলেন একাধারে একজন শিক্ষাবিদ, কলকাতা হাইকোর্টের বিচারপতি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এছাড়াও তিনি ছিলেন বিশিষ্ট গণিতজ্ঞ। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের দৃঢ়চেতা মন ও মহান কর্মকাণ্ডের জন্য তাকে বাংলার বাঘ আখ্যায় আখ্যায়িত করা হয়। 1864 সালের 29শে জুন কলকাতার বউবাজারের মলঙ্গা লেনের একটি বাড়িতে সেই সময় ভবানীপুর অঞ্চলের বিখ্যাত চিকিৎসক গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় ও জগত্তারিণী দেবীর ঘরে জন্মগ্রহণ করেন আশুতোষ মুখোপাধ্যায়। আগাগোড়া মেধাবী ছাত্র ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়, জানো তো? আর অবশ্যই জানিয়ে রাখি তোমাদের, তাঁর ইতিহাসই তো জানাচ্ছি, তাঁর কথা জানাচ্ছি। 1879 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন এবং দ্বিতীয় স্থান অধিকার করেন। তিনি 1884 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ডিগ্রি এবং 1885 সালে গণিতে এমএ পাশ করেন। হ্যাঁ, তখন এমএসসি নয়, এমএ বলা হতো। এর পরের বছরে তিনি পদার্থবিদ্যায় এমএ ডিগ্রি লাভ করেন। আন্তর্জাতিক কর্তৃপক্ষ জ্যামিতির উপর তাঁর কাজের স্বীকৃতি প্রদান করে। তাঁর অ্যাকাডেমিক কেরিয়ার অর্থাৎ পড়াশুনোর সময়ে তিনি যেমন উজ্জ্বল নক্ষত্র ছিলেন, পরবর্তীকালে তাঁর কর্মজীবনও তেমনি বহুবর্ণময়। শিক্ষক থেকে গবেষক, বিচারপতি, উপাচার্য, প্রতিষ্ঠাতা স্যার আশুতোষ মুখোপাধ্যায় 1924 সালের 25শে মে পাটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামীকাল তাঁর জন্মদিন, তাঁর জন্মদিনে আমরা শ্রদ্ধায় স্মরণ করব স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে। ছোট বন্ধুরা, আমরা তো সারা বছর জুড়েই বিভিন্ন দিবস ও সপ্তাহ পালন করি, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সপ্তাহ পালন করতে চলেছি আমরা, সেটি হলো বন মহোৎসব সপ্তাহ। আগামী 1 থেকে 7 জুলাই দেশ জুড়ে পালিত হবে এই বিশেষ সপ্তাহব্যাপী উৎসব। বন মহোৎসব হলো ভারতের একটি বার্ষিক সপ্তাহব্যাপী দেশব্যাপী বৃক্ষ

গোপন উৎসব, যা প্রতি বছর পয়লা জুলাই থেকে 7ই জুলাই পর্যন্ত পালিত হয়। 1950 সালে KM মুন্সি দ্বারা শুরু হওয়া এই উৎসবটি লক্ষ লক্ষ নাগরিক, বিভিন্ন সংস্থা থেকে শুরু করে বিভিন্ন যে স্থানীয় প্রশাসন রয়েছে সকলকেই বর্ষার সময় চারা রোপণ করতে উৎসাহিত করে, যা নতুন গাছগুলির বেঁচে থাকার হার বৃদ্ধি নিশ্চিত করে। এই উৎসবের লক্ষ্য হচ্ছে পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা, মৃত্তিকার ক্ষয় রোধ করা এবং ভারতের সবুজ আচ্ছাদন বৃদ্ধি করা। অর্থাৎ সব মিলিয়ে যেখানে যেখানে গাছ কেটে ফেলা হচ্ছে বা শুধুমাত্র সাধারণ মানুষের সুবিধার জন্যই হয়তো কোথাও কোথাও বৃক্ষচ্ছেদন করতে হচ্ছে, অর্থাৎ গাছ কাটতে হচ্ছে রাস্তা তৈরির জন্য, বাড়িঘর তৈরির জন্য, তার একটা পরিপূরক কাজ হিসেবে বৃক্ষ রোপণ করা, অর্থাৎ আবার গাছ পুঁতে সেই পৃথিবীর উপরের যে সবুজ আচ্ছাদন, সেই আচ্ছাদন যাতে রক্ষিত হয় তার জন্য কাজ, এটাই হচ্ছে এই বন মহোৎসব সপ্তাহ পালনের উদ্দেশ্য। ছোট বন্ধুরা, এসো আমরা সবাই মিলে অন্তত একটি হলেও চারা গাছ রোপণ করে পালন করি বন মহোৎসব সপ্তাহ, আর অন্যদেরও উৎসাহিত করি। কেমন? সেটাই হোক আমাদের কাজ।

আরও একজনের কথা তো অবশ্যই বলতে হবে, বলতেই হবে। তিনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর তাঁর জন্মবার্ষিকী আমরা তো পালন করছি, তাই না? দেখো, একেবারে সেই ছোট্টবেলা থেকে এই মানুষটির কথা আমরা শুনি, এই মানুষটির কথা আমরা জানি। এই মানুষটির লেখা হয়তো সেই ছোটবেলায় পড়িনি, কিন্তু একটু বড় হয়ে তো পড়েইছি। আর সেই পড়া কিন্তু শুধুমাত্র যে ক্লাসের পড়ার জন্য, অর্থাৎ স্কুলের পড়ার জন্য, তেমনটাই নয়। সেই সঙ্গে সঙ্গে অবশ্যই সাহিত্য যারা পড়তে ভালোবাসো, তারাও কিন্তু সাহিত্য সম্রাটের লেখা, অর্থাৎ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পড়েই থাকি। হ্যাঁ, খুব সম্প্রতি বন্দে মাতরম গান, তাঁর লেখা, বন্দে মাতরমের 150 বছর পূর্তি উৎসব আমরা পালন করেছি। আর তাঁর জন্মদিনও কিন্তু সম্প্রতি গেল, 1838-এর 26 জুন জন্মগ্রহণ করেছিলেন তিনি। তাঁকে প্রথম আধুনিক বাংলা উপন্যাসিক হিসেবে গণ্য করা হয় গোটা ভারতবর্ষে, গোটা পৃথিবীতেই অবশ্যই। বাংলা গদ্য এবং উপন্যাসের বিকাশে তাঁর অসীম অবদানের জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। কিন্তু কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো হয়তো আমরা জানি না, যেমন গীতার ব্যাখ্যাতা হিসেবে, সাহিত্য সমালোচক হিসেবেও বঙ্কিমচন্দ্র ছিলেন বিশেষ খ্যাতিমান। তিনি অবশ্য জীবিকা সূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন, কিন্তু বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদকও ছিলেন। ছদ্মনামে কমলাকান্ত নামটি তিনি বেছে নিয়েছিলেন, তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। আর তিনি বাংলা সাহিত্য জগতে সাহিত্য সম্রাট হিসেবেও পরিচিত। উত্তর চব্বিশ পরগনার নৈহাটির কাঁঠালপাড়া গ্রামে 1838-এর 26 জুন 1245 বঙ্গাব্দের 13ই আষাঢ় জন্মগ্রহণ করেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাঁর জন্মদিনও আমরা উৎসাহের সঙ্গে পালন করেছি গোটা ভারত জুড়ে।

এইসব মানুষ আমাদের শিকড়, আমাদের দেশের, আমাদের জাতির শিকড় তৈরি করে দিয়েছেন এঁরা। আর তাই তাঁদের অবশ্যই স্মরণ করতেই হবে আমাদের। আর হ্যাঁ, তোমাদের যেরকম বলেছি যে একটা খাতা করবে বা ডায়েরি, তাতে নোট করে রাখবে গল্পটা।

বলা এই সব বিশেষ তারিখ আর তার সঙ্গে জড়িয়ে থাকা বিশেষ মানুষদের কথা। কেমন? বেশ, তাহলে এবারে তোমাদের ছোট্ট বন্ধুদের কথা শোনা যাক, মানে তাদের কাছে

0: বাহ, এরপর কে আসছো?
1: আমি বভ্রবি বেরা, আমি এখন একটি নজরুল গীতি গাইব।
0: গাও।

0: বেশ, এরপরে কি আসছো?
1: শ্রীজা বৈত্য, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেলা ভোলা।
0: শোনো,
1: তুই কি ভাবিস দিন রাত্রির খেলতে আমার মন, কখনো তা সত্যি নামা, আমার কথা শোন। সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে, ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজছে দূরে, তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, খেলনাগুলো সামনে মেলি কি যে খেলি কি যে খেলি, সেই কথাটাই সমস্তক্ষণ ভাবনু আপন মনে, লাগলো না ঠিক কোনো খেলাই, কেটে গেল সারা বেলাই, রেলিং ধরে রইনু বসে বারান্দাটার কোণে, খেলা ভোলার দিন মা আমার আসে মাঝে মাঝে, সেদিন আমার মনের ভিতর কেমন তর বাজে, শীতের বেলায় দুই পহরে দূরে কাদের ছাতের পরে, ছোট্ট মেয়ে রোদ দূরে দেয় বেগনি রঙের শাড়ি, চেয়ে চেয়ে চুপ করে রই তেপান্তরের পার বুঝি ওই, মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি, থাকতো যদি মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা ঘোড়া, তক্ষুনি যে যেতেম তারে লাগাম দিয়ে কষে, যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গ মার ব্যঙ্গ মিরে, পথ শুধিয়ে নিতেম আমি গাছের তলায় বসে, এক একদিন যে দেখেছি তুই বাবার চিঠি হাতে, চুপ করে কি ভাবিস বসে ঠেস দিয়ে জানলাতে, মনে হয় তোর মুখে চেয়ে তুই যেন কোন দেশের মেয়ে, যেন আমার অনেক কালের অনেক দূরের মা, কাছে গিয়ে হাতখানি ছুই হারিয়ে ফেলা মা যেন তুই, মাঠ পাড়ে কোন বটের তলায় বাঁশির সুরের মা, খেলার কথা যায় যে ভেসে মনে ভাবি কোন কালে সে, কোন দেশে তোর বাড়ি ছিল কোন সাগরের কূলে, ফিরে যেতে ইচ্ছে করে অজানা সেই দ্বীপের ঘরে, তোমায় আমায় ভোরবেলাতে নৌকোতে পাল তুলে।
2: আমি সুবর্ণা মর্দানা, আমি একটি আবৃত্তি করে শোনাচ্ছি, বাউল, রবীন্দ্রনাথ ঠাকুর। দূরে অসুর তলায় পুঁতির কণ্ঠিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো, সামনে আঙি নাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো, পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমার শাস্তি দিল তাই ইচ্ছে হোথায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরোতে পথ নাই, বাড়ি ফেরার তরে তোমায় কিউ না তাড়া করি, তোমার নাই কোনো পাঠশালা, সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরে তেনেই তালা, তাই তো তোমার নাচে

0: আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ, আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে, দেখতে পাই যে মন যেন নাম না জানা বন, কোন পথ হারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে, আমি অমনি ছিলাম ছাড়া, সেদিন গেল ছেড়ে, আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই, মন সদাচার চলে যত ঘর ছাড়াদের তলে। তারে ঘরে কেন বসায় কত আমায় ভাই, তোমার গুরুমশাই নাই? আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের এক তারাটি, তোমায় ওই তো পড়া দেবে, তোমার কানে কানে ওরে গুনগুনানি গানে। তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো, তারই মানে যেন খোঁজো, কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি, ওরি সুরের বলি তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুটি। মন যে আমার পালায় তোমার এক তারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো? নেবে আমায় সাথে এসব পণ্ডিতেরই হাতে, আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাট। আর কিছু না চাই যেন আকাশখানা পাই, আর পালিয়ে যাওয়ার মাঠ। দূরে কেন আছো, দ্বারের আগুল ধরে নাচো, বাউল আমারই এইখানে। সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভরে, তোমার ভাঙন লাগা গানে।
1: বাহ, কিন্তু এইবারে তোমাদের আরো গান কবিতা শুনবো অবশ্যই, কিন্তু তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি।
2: ভারতের সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: বিজ্ঞাপনের পর আবার তোমাদের গান কবিতার আসর, দেখা যাক কে কি শোনায়। কে আসছো?
3: আমি বভ্রবি বেরা, আমি এখন একটি রবীন্দ্রসঙ্গীত গাইব।
1: আচ্ছা শোনো।

0: বাহ, গান কবিতার আসরে এবারে কি শুনবো, কে শোনাবে? কই গো,
1: আমি আরেকটি রবীন্দ্রসঙ্গীত গাইছি, আমার নাম অনুভা বাগ।
0: হুম, গাও।

0: বেশ, এবারে একদম শেষে কে শোনাবে?
1: আমার নাম সৃজা বৈদ্য, কবি কাজী নজরুল ইসলামের লেখা লিচু চোর।
0: শোনো,
1: বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হতা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাদ করে পড়েছি সরাদ জোরে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্ছার, দুমাদুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি একদম জোরসে ঠুসি, আমিও বাগিয়ে থাপড় দেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিংনু দেওয়াল দেখি এক ভিটরে শেয়াল, আরে ধ্যাত শেয়াল কোথা, ফেলোটা দাঁড়িয়ে হতা, দেখে যেই আতকে ওঠা কুকুরও চড়ল ছোটা, আমি কই কম মোকাবার কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গড়ে ঢুকি গিয়ে বসতের ঘরে, যেন প্রাণ আসলো ধরে, যাবো ফের কান মলি ভাই চুড়িতে আর যদি চাই, তবে মোর না আমি মিছা কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভোলা মালির ওই পিটনিগুলা, কি বলিস ফের হপ্তা তবা নাক্ষপ্তা।
0: আমাদের চার বন্ধু গান কবিতার আসরে আমাদের নানা রকম শোনালো, তাই তো? কিন্তু এখানেই কিন্তু শেষ নয়, গানের আসরের জন্য আরও চার বন্ধু তৈরি হয়ে বসে রয়েছে, গানের আসরে তারাও আমাদের শোনাবে গান। কে কি শোনাবে সেটা তো তারাই বলবে, দেখা যাক গানের আসরে কে কে আসছে, আমাদের কোন চার বন্ধু আসছে। কে আসছো প্রথমে?
2: আমার নাম বৃষ্টি বাসু, আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি।
0: গাও।

0: একই গান কিন্তু দুবার হয়ে গেল। যাই হোক, এরপর কে আসছো, কি শোনাবে? কই গো,
1: আমার নাম সায়ন ঘোষ, আমি একটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাচ্ছি,
0: শোনা।

0: বেশ, এবার কে আসছো, কি শোনাবে?
1: আমার নাম দেবার্ঘ সর্দার, আমি একটি নজরুল গীতি পরিবেশন করছি।
0: শোনা।

0: আজকের আসরের শেষ গানটি কে গাইবে? কে আসছো?
1: আমার নাম সামন্তক চক্রবর্তী, আমি একটি নজরুল গীতি শোনাতে চলেছি।
0: শোনাও।

0: বাহ, আমাদের চার বন্ধু গানের আসরও কিন্তু জমিয়ে দিল। কিন্তু সময় শেষের আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি আছে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: তাহলে আজকে গান কবিতার আসর আর গানের আসরে আমাদের ছোট্ট বন্ধুরা জমিয়ে দিল, তাই তো? কিন্তু ছোট্ট বন্ধুরা, আজকের মতো সময় তো প্রায় শেষ। এবার বিদায় দিতে হবে তোমাদের গল্প দাদুকে। তোমরা খুব ভালো থাকো, পড়াশোনা করো, খেলাধুলো করো, গান আবৃত্তি আঁকা সবই করো, আর সেই সঙ্গে মা বাবার কথা শুনে চলো, কেমন? আবার তোমাদের সঙ্গে কথা হবে সামনের রবিবার। তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের গল্প দাদু। আসি তবে।

গল্প দাদুর আসর এখানেই শেষ হল। আসর পরিচালনায় ছিলেন শান্তম চক্রবর্তী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে জুন মাসে দেশে তৈরি C-295 বিমানের সফল উড়ানের ফলে ভারত বিমান চলাচল ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি INS দুনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রয় ভারতের নৌবহরের মর্যাদা বৃদ্ধি করেছে। আকাশবাণী মন কি বাতে তিনি আজ বলেন, ভারতের সঙ্গীত সাহিত্য আধ্যাত্মিকতা সারা বিশ্বে প্রভাব ফেলেছে। সেসেলসের রাজধানী ভিক্টোরিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সে দেশের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমনির মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার পর পশ্চিম এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। ICC মহিলা টি-20 বিশ্বকাপে আজ লর্ডসের মাঠে গ্রুপ এর শেষ ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7টায়। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে জুন মাসে মেড ইন ইন্ডিয়া C-295 বিমানের সফল প্রথম উড্ডয়নের মাধ্যমে ভারত বিমান চলাচল ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে। আকাশবাণীতে প্রচারিত মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবার সময় প্রধানমন্ত্রী জানান যে ভারতের এ ধরনের 40টি বিমান তৈরি করা হচ্ছে। এর ফলে দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটা পথ এগিয়েছে। তিনি কলকাতায় সম্প্রতি নৌবাহিনীর একটি অনুষ্ঠানের উল্লেখ করে বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি INS দুনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রয় ভারতের নৌবহরের মর্যাদা বৃদ্ধি করেছে। যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র তৈরি পরীক্ষাতেও ভারত সফল হয়েছে। এই জাহাজগুলো নকশা থেকে শুরু করে নির্মাণ সবকিছুই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি, তা জেনে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
2: INS দুনাগিরি, INS সংশোধক ওর INS অগ্রয় কো ভারতীয় নৌসেনা কে বেড়ে মে শামিল কিয়া গয়া। ইন শিপস কি ডিজাইন ওর ম্যানুফ্যাকচারিং তক সব কুছ স্বদেশী হ্যায়। সাথিও, জুন কে মহিনে মে হি এভিয়েশন সেক্টর মে ভি দেশ নে এক বড়ি সফলতা পাই। C-295 ইয়ে বিমান মেড ইন ইন্ডিয়া হ্যায় ওর C-295 বিমান নে আপনি পহলি উড়ান পুরি কি হ্যায়।
1: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক যোগ দিবস নিয়েও কথা বলেন। এই দিবসটি উদযাপনে ভারতের প্রচেষ্টার সঙ্গে সারা বিশ্ব একাত্ম হয়েছিল। তিনি আহমেদাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড যোগাসন চ্যাম্পিয়নশিপের কথা উল্লেখ করেন, যেখানে ভারত 102টি সোনাসহ মোট 114টি পদক জয় করে। বর্তমান প্রযুক্তির যুগেও নবরূপে গড়ে ওঠা নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের পুরনো ঐতিহ্যকে আবার নতুনভাবে ফিরিয়ে এনেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। প্রাচীন ঐতিহ্যকে বর্তমান সময়ের সঙ্গে জুড়ে দেওয়ায় নালন্দা বিশ্ববিদ্যালয়ে এই প্রয়াসের প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ভারতের সঙ্গীত সাহিত্য আধ্যাত্মিকতা গোটা বিশ্বে প্রভাব ফেলেছে। এ প্রসঙ্গে তিনি ডমিনিকান রিপাবলিক নামে একটি দেশের উল্লেখ করেন। সেখানে খুব কম সংখ্যক ভারতীয় থাকলেও তারাই সংস্কৃতি ও আধ্যাত্মিকতা বাঁচিয়ে রাখতে লাগাতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের স্পেনিশ ভাষী কিছু মানুষ ব্রহ্মকমল ডোমিনিকানা নামে একটি দলও গঠন করেছে।
2: ক্যারিবিয়ান সাগর মে ডোমিনিকান রিপাবলিক নাম কা এক দেশ হ্যাঁ, ভারতীয় কি সংখ্যা করিব 100 হ্যাঁ। ভারতীয় সংস্কৃতি আর আধ্যাত্ম সে জুড়া এক বহুত আচ্ছা প্রয়াস বহাঁ হো রহা হ্যায়। বহাঁ স্পেনিশ বোলনে ওয়ালে কুছ লোগোনে এক টিম বানাই হ্যায়। ইস টিম কা নাম হ্যায় ব্রহ্মকমল ডোমিনিকানা। টিম কে সদস্য মিলকর বৈদিক সাহিত্য কা অধ্যয়ন করতে হ্যায়। ভারত সে ইতনি দূর রহকর হামারি পরম্পরাও কো সিখনে কা উনকা ইয়ে প্রয়াস বহুত প্রেরক হ্যায়।
1: প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলার প্রতি দেশের যুবাদের আগ্রহ বেড়েছে, খেলাধুলাকে ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছেন তারা। এ প্রসঙ্গে তিনি নাগাল্যান্ডের বেবি লীগের কথা উল্লেখ করেন। শিশুদের মনে এই লীগ ইতিবাচক প্রভাব ফেলেছে।
2: আজ দেশ মে এসে যুবাওঁ কি সংখ্যা বহুত তেজি সে বড় রহি হ্যায়, জো খেল ভি রহে হ্যায় অর খিল ভি রহে হ্যায়। পহলে কি তুলনা

0: पे अब कहीं अधिक युवा खेलों को कैरियर के रूप में अपना रहे हैं।
1: প্রধানমন্ত্রী তাঁর মন কি বাতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ের রুট ব্রিজের কথা উল্লেখ করেন। প্রকৃত ও মানুষের অপূর্ব মেলবন্ধনে এই রুট ব্রিজ গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন। মহারাষ্ট্রের নান্দের বাহাদুরপুরা গ্রামের পেটকার পরিবারের একটি বিশেষ উদ্যোগের কথা স্মরণ করে শ্রী মোদী বলেন, ওই পরিবার আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে সাহায্য করার জন্য নিজেদের বাড়ির অনুষ্ঠান উপলক্ষে তাঁরা গ্রামের প্রায় 3,500 মানুষের জন্য দুর্ঘটনা বীমার ব্যবস্থা করেছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের গৃহীত একাধিক প্রকল্পের কথা উল্লেখ করে 20 টাকার বার্ষিক প্রিমিয়ামে 2 লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা পাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার সুবিধার কথাও তিনি উল্লেখ করেন। বছরে 436 টাকা দিয়ে দুর্ভাগ্যজনক মৃত্যুতে 2 লক্ষ টাকার কভারেজের প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার প্রশংসার কথা তুলে ধরেন তিনি।
0: সরকার দেশকে করোড়ো পরিবারো তক সুরক্ষা কা কবচ পৌঁছা রহি হ্যায়। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা কে তহত কেবল 1 সাল কে 20 রুপিয়ে কা প্রিমিয়াম, উস পর 2 লাখ রুপিয়ে তক কা দুর্ঘটনা বীমা মিলতা হ্যায়।
1: প্রধানমন্ত্রী বলেন, কুসংস্কার অন্ধবিশ্বাস থেকে উত্তরণের পথ মানুষ এখন খুঁজে পাচ্ছে। তিনি প্রসঙ্গে জীববিজ্ঞানী পূর্ণিমা দেবী বর্মনের উদ্যোগের কথা উল্লেখ করেন। পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে আসামের দুর্লভ প্রজাতির পাখি হাড়গিলা এখন মানুষের কুসংস্কারে বেড়াজাল ডিঙিয়ে মানুষের বন্ধু হয়ে উঠছে। পশ্চিম এশিয়ার সংকট পরিস্থিতিতে তিনি দেশবাসীর কাছে কৃষিকাজে রাসায়নিক সারের বদলে প্রাকৃতিক সার ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। দেশবাসী তার আবেদনে সাড়া দেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আসন্ন গণেশ উৎসবের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সে সময় কুম্ভকারদের মাটির মূর্তি তৈরির আবেদন জানান। নাগরিকদেরও মাটির মূর্তি কিনতে উৎসাহিত করে শ্রী মোদী বলেন, যেহেতু বিসর্জনের পর মাটির মূর্তি জলে বিলীন হয়ে যায়, ফলত নদী পুকুর ও সর্বোপরি আমাদের পরিবেশ সুরক্ষিত থাকে। আবার স্থানীয় কারিগরদের কাছ থেকে মূর্তি কিনলে ভোকাল ফর লোকালে বার্তাও প্রতিফলিত হয়।
2: গণেশজি কি মূর্তিয়া বানানে কা কাম বহুত পহলে শুরু হয়ে যাতা হ্যায়। মূর্তি বানানে ওয়ালে মূর্তিও কে ব্যাপার সে জুড়ে লোক अभी से सक्रिय हो जाते हैं। इसलिए मेरा आप सभी से एक आग्रह है, आप प्रयास करें कि आपके घर, सोसाइटी या आसपास की जगहों पर गणपति बप्पा की जो मूर्ति स्थापित हो वो हमारे देश की मिट्टी से बनी हो।
1: खबर सुनछेन आकाशवाणी থেকে। সেসেলসের রাজধানী ভিক্টোরিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমনির মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলছে। উভয় নেতাই দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক দিক পর্যালোচনা করবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে মত বিনিময় করবেন। এর আগে স্টেট হাউসে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সে সময় প্রেসিডেন্ট হারমনিও উপস্থিত ছিলেন। অপারেশন আমিস্তাদের আওতায় পাঠানো ভারতের সহায়তায় ভেনেজুয়েলায় পৌঁছেছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আশা প্রকাশ করেছেন যে ফিল্ড হাসপাতাল ইউনিট, ত্রাণ সামগ্রী, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম সেদেশের ভূমিকম্প পরবর্তী চলমান ত্রাণ কার্যক্রমকে আরও জোরদার করে তুলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাওয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী দেশের ইতিহাসের এক সংকটময় মুহূর্তে ভারতের অগ্রগতির ক্ষেত্রে প্রাক্তন প্রধানমন্ত্রীর দীর্ঘস্থায়ী অবদানের কথা স্মরণ করেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার পর পশ্চিম এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। গত কয়েক ঘণ্টায় উভয় পক্ষে নতুন করে সামরিক হামলা চালিয়েছে। এটি বাণিজ্যিক তেলবাহী ট্যাঙ্কারের ড্রোন হামলার জন্য তেহরানকে দাবি করার পর মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর কাছে ইরানের 10টি সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে। আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে আজ লন্ডনের লর্ডসের মাঠে গ্রুপ এর শেষ ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7টায়। ভারতের কিদাম্বি শ্রীকান্ত ক্যালিফোর্নিয়া ইউএস ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন। সেমিফাইনালে শ্রীকান্ত 22-20, 15-21, 21-19 গেমে জাপানের ইউদাই ওকিমোতোকে হারিয়ে দেন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে জুন মাসে দেশে তৈরি C-295 বিমানের সফল উড়ানের ফলে ভারত বিমান চলাচল ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে।

দেশীয় প্রযুক্তিতে তৈরি আইনের দুনাগরি আইনের সংশোধক এবং আইনের অগ্রায় ভারতের নৌবহরের মর্যাদা বৃদ্ধি করেছে। আকাশবাণী মন কি বাতে তিনি আজ বলেন যে ভারতের সঙ্গীত, সাহিত্য, আধ্যাত্মিকতা সারা বিশ্বে প্রভাব ফেলেছে। সেসেলসের রাজধানী ভিক্টোরিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমানির মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলছে। খবর শেষ হলো স্থানীয় সংবাদ এরপরেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আত্মনির্ভর ভারত তার সংকল্প রক্ষার পথে এগিয়ে চলেছে। আকাশবাণী থেকে সম্প্রচারিত মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 135তম পর্বে তিনি বলেন, দেশের সুরক্ষার জন্য দেশজ প্রযুক্তিতে তৈরি INS দোনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রয় ভারতীয় নৌবাহিনীর মর্যাদা বৃদ্ধি করেছে। কলকাতায় সম্প্রতি নৌবাহিনীর একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার অংশ নেওয়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র তৈরির পরীক্ষাতেও ভারত সফল হয়েছে।
1: হাল হি মে কলকাতা মে নৌসেনা সে জুড়ে এক কার্যক্রম মে শামিল হোনে কা অবসর মিলা। বহা INS দোনাগিরি, INS সংশোধক আর INS অগ্রয় কো ভারতীয় নৌসেনা কে বেড়ে মে শামিল কিয়া গয়া। ইন শিপস কি ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং তক সব কুছ স্বদেশী হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক যোগ দিবস এখন বিশ্বজনীন হয়ে উঠেছে। বিশ্বের 2500-এরও বেশি জায়গায় যোগের নানা অনুষ্ঠান হয়েছে। এটা দেশের কাছে অত্যন্ত গর্বের বিষয়। বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপেও ভারত সকল দেশকে ছাপিয়ে গেছে। পশ্চিম এশিয়ার সংকট পরিস্থিতিতে তিনি দেশবাসীর কাছে কৃষিকাজে রাসায়নিক সারের বদলে প্রাকৃতিক সার ব্যবহার করার আহ্বান জানিয়েছিলেন। দেশবাসী তার আবেদনে সাড়া দেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
2: পশ্চিম এশিয়া মে বনি যুদ্ধ কি স্থিতিও কো দেখতে হুয়ে মানে দেশবাসীয় সে কাহা থা কিসানো সে কেমিক্যাল মুক্ত খেতি কে লিয়ে খেত বচানে কে লিয়ে আর প্রাকৃতিক খাদ কা জাদা সে জাদা ইস্তেমাল কা আগ্রহ কিয়া থা। মেরি আপিল কা উনহোনে ন সিফ সমর্থন কিয়া বল্কি হর তরফ সে উসমে আপনা সহযোগ কর রহে হ্যায়।
0: পরিচ্ছন্ন গ্রাম শহর গড়ে তুলতে, আশেপাশের আবর্জনা নিষ্কাশন, বিশেষ করে প্লাস্টিক বর্জ্য সরিয়ে নেওয়ার ক্ষেত্রে দেশের মানুষ এখন অনেক বেশি দায়িত্ব পালন করছে বলে প্রধানমন্ত্রী মনে করেন। জলসঞ্চয়ের গুরুত্বের কথা উল্লেখ করে বর্তমান বর্ষা মরশুমে জলের প্রতিটি ফোঁটা রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
1: বারিশ কে পানি কি এক এক বুন্দ কো হমে বচানা হ্যায়। ক্যাচ দ্য রেইন ইয়ে অভিযান জরা ভি ঢিলা নহি হোনে দেনা হ্যায়। তো মেরা খাস আগ্রহ হ্যায় বর্ষা কা বুন্দ বুন্দ পানি হম মিলকর কে বচায়।
0: রাজ্য সরকার অপরিহার্য জরুরি পরিষেবাকে জ্বালানি সংক্রান্ত বিধিনিষেধের আওতা থেকে সম্পূর্ণ ছাড় দিয়েছে। খাদ্য সরবরাহ দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তি প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সমাজ মাধ্যমে জানিয়েছেন, এখন থেকে স্বাস্থ্য, কৃষি, খাদ্য, মৎস্য, চা সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে বিশেষ পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তি, সংস্থা এবং গ্রাহকরা ব্যারেল বা পাত্রের ডিজেল কিনে তা বহন করতে পারবেন। রাজ্য তথ্য কমিশনার নিয়োগের জন্য রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করেছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে আজ বিকেল 4টে পর্যন্ত কমিশনার পদের জন্য আবেদন করা যাবে বলে জানানো হয়েছে। নির্বাচিত প্রার্থীদের তালিকা থেকে কমিশনার পদে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচন করতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। হাওড়ার বাগনানে বিজেপি কর্মী প্রশান্ত দে খুনের ঘটনায় শেখ সাইফুদ্দিন নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11 জন। FIR-এ রয়েছে 51 জনের নাম। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা হাওড়া সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখা রয়েছে। আজ সন্ধে 6টা পর্যন্ত সেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে সুকান্তনগরের কাছে নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে চিংড়িঘাটা উড়ালপুল দিয়ে যান চলাচল আগামীকাল সকাল 8টা পর্যন্ত বন্ধ থাকবে। আরও এক দফায় এই সেতু দিয়ে যান চলাচল 3রা জুলাই রাত 8টা থেকে 6ই জুলাই সকাল 8টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ভাটপাড়া পুরসভার 35 নম্বর ওয়ার্ডের উত্তর মণ্ডলপাড়ায় গতকাল ভোররাতে বোমাবাজির ঘটনায় জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে ভাটপাড়া থানার পুলিশ। ধৃত গণেশ যাদব, কুন্দন সাউ এবং

সাউয়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। ধৃত তিনজনকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয়

0: এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ বাকি জেলাগুলিতে আগামী দুদিন বৃষ্টির পরিমাণ বাড়বে। স্থানীয় সংবাদ এখন এ পর্যন্তই। এর পরবর্তী সংবাদ শুনুন বিকেল 5:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন প্রথমে অতুল প্রসাদের গান অর্চনা ভৌমিকের কণ্ঠে।

0: পুলিশ?
1: মিস সীমা?
0: বলুন।
1: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
0: কিন্তু কেন? মানে
1: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে, আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
0: ডিজিটাল অ্যারেস্ট?
1: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
0: এতগুলো টাকা?
1: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
0: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
1: আরে,
0: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
2: হ্যালো মাম্মা।
0: হাই।
3: আরবিআই এই কথা বলে,
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি, 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
5: এবারে রজনীকান্তের গান শুনবেন নূপুর ছন্দা ঘোষের কণ্ঠে।

শুনছিলেন অতুল প্রসাদের গান দ্বিজেন্দ্র গীতি এবং সবশেষে রজনীকান্তের গান আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন অনুরোধের আসর। বাংলা আধুনিক গানের এই অনুষ্ঠানে প্রথম গানের অনুরোধ করেছেন বেতালন বাঁকুড়া থেকে অসীম কুমার মণ্ডল, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: বাংলা আধুনিক গানের অনুরোধের আসর শুনছেন। এবারের গানটি অনুরোধ করেছেন মানস কুমার সেনগুপ্ত, দমদম নাগেরবাজার থেকে, শিল্পী বনশ্রী সেনগুপ্ত।

এই গানটির অনুরোধ করেছিলেন রায়না পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ধারা। গানটি শুনলেন মান্নাদের কণ্ঠে। পরের গান মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, অনুরোধ করেছেন বজবজ বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুব্রত কুমার করণ।

এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন অতুল প্রসাদী, দ্বিজেন্দ্রগীতি, নজরুলগীতি এবং রজনীকান্ত সেনের গানের অনুরোধের আসর। সকলকে স্বাগত আজকের অনুরোধের আসরে। আজ সঙ্গে রয়েছি আমি, টুম্পা পাল। অনুষ্ঠানের শুরুতেই শুনবেন আজ অতুল প্রসাদ সেনের গান মঞ্জু গুপ্তের কণ্ঠে। ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে আদিত্য মুখোপাধ্যায়, অপর্ণা, মৌ, তাথৈ ও কৌশিক ওনারা শুনতে চেয়েছেন। আপনাদের সকলের জন্য রইল আপনাদের পছন্দের এই গানটি।

সিরেলা মতুল প্রসাদ সেনের গানের পর এবারে শুনবেন নজরুলগীতি ফিরোজা বেগমের কণ্ঠে। শুনতে চেয়ে অনুরোধ করেছেন গানটি রেখা মুখার্জি, টিঙ্কু চ্যাটার্জি ও পুচকু, দক্ষিণগ্রাম পলসন্দা, মুর্শিদাবাদ থেকে।

আজকে অতুল প্রসাদী, দ্বিজেন্দ্রগীতি, নজরুলগীতি, রজনীকান্ত সেনের গানের অনুরোধের আসর এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি টুম্পা পাল, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন অনুষ্ঠান সবুজের মেলা।

0: ছোট্ট শোনা বন্ধুদের অনেক অনেক আদর ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সবুজের মেলা অনুষ্ঠান। দেখো বন্ধুরা, আমরা কিন্তু আজকে স্টুডিওর বাইরে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলবো বলে। আজকে আমরা স্টুডিওর বাইরে কাঁদি একটি জায়গা, জেমো কাঁদি যার নাম, সেখানে আমরা উপস্থিত হয়েছিলাম এবং সেখানে বিভিন্ন গ্রাম থেকে আরও অনেক ছোট্ট সোনা বন্ধু একটি জায়গায় উপস্থিত হয়েছিল এবং সেখানেই আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তাদের কবিতা শুনেছি, তাদের গান শুনেছি। তো আমার সঙ্গে সব বন্ধুরাই সামনে রয়েছে, তাদের নামগুলো এক এক করে আমরা শুনে নেব। তোমাদের সবাই আমাকে সাড়া দেবে, নামগুলো বলবে প্রত্যেকে। তোমার নাম বলো?
1: বৈভবী ধর।
0: তুমি?
2: শ্রেয়া পাল।
0: তুমি?
3: লিয়াংশি মণ্ডল।
0: তুমি?
4: ত্রিশিতা ঘোষ।
0: তুমি?
5: রাজন্না ঘোষ।
0: তুমি?
6: চন্দ্রিমা নাথ।
0: তুমি?
7: তাপ্তি উপাধ্যায়।
0: আচ্ছা, দেখো বন্ধুরা সবাই নিজে নিজে নাম বলেছে। আমরা আজকে সবুজের মেলা শুনছি, আজকে হচ্ছে 28শে জুন, কিন্তু আমরা এই ছোট্ট

0: বন্ধুদের সঙ্গে কথা বলেছিলাম, তাদের কাছে গিয়েছিলাম গত 21শে জুন রবিবার। তাই সেদিনকে একটা বিশেষ দিন ছিল, সেই দিনটাকেই লক্ষ্য করে আমরা কথা বলেছি। সেই দিনটা হলো বিশ্ব যোগা দিবস। আমার ছোট্ট সোনা বন্ধুরাও সবাই জানে হয়তো যে যোগা দিবস কি, কেন পালন করা হয়, তো সে সম্পর্কে আমরা কিছু কথা বলবো এবং তোমাদের গান কবিতা সব শুনব। তাহলে শুরু করা যাক বন্ধুরা। যোগ দিবস আমরা কেন করি কে বলবে? শরীরকে
1: সুস্থ রাখার জন্য।
0: সুস্থ রাখার জন্য তুমি করো, যোগ করো। হ্যাঁ, আচ্ছা, 21শে জুন বিশ্ব যোগ দিবস, তো তোমাদের সবাইকে যোগ করতে হবে শরীর সুস্থ রাখার জন্য। আমরা প্রত্যেকের কাছে যাব এবং তাদের অনুষ্ঠান আমরা শুনব। আমাদের স্টুডিওর বাইরে বা রেডিওর উল্টো দিকে যেসব বন্ধুরা রয়েছে তারাও কিন্তু এই অনুষ্ঠান ভালো করে শুনবে, এবং তোমরাও শুনে কেমন লাগছে আমাদের চিঠি লিখে জানাতে পারো। তো প্রথমে আমাদের সামনে যে বন্ধু রয়েছে, ছোট্ট বন্ধু, তোমার নাম কি?
1: বৈভবী ধর।
0: তুমি কি করবে?
1: কবিতা।
0: কবিতা, কার কবিতা করবে?
1: আমি নীরেন্দ্রনাথ চক্রবর্তী।
0: নীরেন্দ্রনাথ চক্রবর্তী, ঠিক আছে, তুমি শোনাও তোমার কবিতা।
1: নমস্কার, আজ আমার পরিবেশনায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা গাছ কেটো না। কাল যে ছিল গাছের শাড়ি, আজ পড়েছে কাটা, রাস্তা দিয়ে তাই তো ভারী শক্ত হলো হাঁটা। রোদ দূরে গাজাচ্ছে পুরে এখন রাস্তাঘাটে, বাইরে গেলেই ভর দুপুরে মাথার চাঁদি ফাটে। গাছগুলো সব দাম না দিয়ে ফুল দেয় আর ফল দেয়, আকাশ জুড়ে মেঘ জমিয়ে বৃষ্টি নামায় জল দেয়, থসতে দেয় না মৃত্তিকাকে শিকড়গুলোর ফাঁদে, আটকে ফেলে বৃক্ষ তাকে শক্ত করে বাঁধে। গাছগুলোকে কাটলে কি হয় তাও তো দেখেছো তুমি, গা গঞ্জ আর জীবন্ত নয় শুকনো মরুভূমি। হারিয়ে গেছে মাথার ওপর গাছের সবুজ পাতা, জ্বলছে বাজার রাস্তা ও ঘর এই নাকি কোলে কাঁটা। তাই তো বলি গাছ কেটো না, গাছকে রাখো ধরে, তা নইলে ভাই লক্ষ্মী সোনা বাজবে কেমন করে।
0: দেখো বন্ধুরা, বৈভবী ধর খুব সুন্দর একটি পরিবেশে ছড়া শোনালো। তাহলে গাছ কাটলে চলবে না, গাছকে আমাদের রক্ষা করতে হবে। গাছ রক্ষা না করতে পারলে আমরাও কিন্তু বাঁচব না। তোমরা এই ছোট থেকে তোমরা নিশ্চয়ই এই ব্যাপারটা মনে রাখবে, গাছ আছে বলেই আমরা কিন্তু সবাই ভালো আছি এবং বেঁচে আছি। গাছ আমাদের কী দান করে কে জানো? গাছ আমাদের অক্সিজেন দান করে, যে অক্সিজেন এর জন্যে আমরা কিন্তু বেঁচে আছি। আমাদের যদি 2 সেকেন্ড যদি অক্সিজেন বন্ধ হয়ে যায় আমরা কিন্তু কষ্ট পাবো, বুঝতে পেরেছো? সেই অক্সিজেন কিন্তু গাছ আমাদের দিচ্ছে। এবং গাছ আর একটা তার সঙ্গে কী কাজ করছে, গাছ আমাদের পরিবেশে যে কার্বন ডাইঅক্সাইডগুলো রয়েছে যেগুলো আমাদের শরীরের ক্ষতিকর, সেই কার্বন ডাইঅক্সাইডগুলো কিন্তু গাছ নিয়ে নিচ্ছে আর অক্সিজেন কিন্তু দিয়ে দিচ্ছে, আর সেই অক্সিজেন আমরা নিয়ে আমরা বেঁচে আছি। তাহলে ওর যে কবিতা শোনালো গাছ কেটো না, তাহলে সেগুলো তোমরা সবসময় মেনে চলবে, তোমাদের বাড়িতে সবাইকে বলবে, পাড়া প্রতিবেশী যারা গাছ কাটে তাদেরকে বলবে তারা যেন গাছ না কাটে। এবার যদি কোনো গাছ কাটতেই হয় তাহলে একটা গাছ লাগাবে, তারপরে কিন্তু আর একটা গাছ কাটবে, ঠিক আছে? এবার আমাদের সামনে আর কোন বন্ধু রয়েছে, চলে এসো, বলো তোমার নাম কি? বলো,
2: রিয়াংশি মণ্ডল।
0: রিয়াংশি মণ্ডল, আচ্ছা, তুমি কি করবে, কি গান করবে?
2: গান না, কবিতা।
0: কবিতা, আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে, তুমি কি কবিতা করবে?
2: শরৎ।
0: শরৎ, এখন তো শরৎকাল নয়, এখন কি শরৎকাল? তাহলে তুমি শরৎ কেন করছো?
2: এসেছে শরৎ।
0: হ্যাঁ,
2: এসেছে শরৎ।
0: আচ্ছা, ঠিক আছে, তুমি করো শরৎকাল তাহলে। এখন না তো, এখন কি কাল তুমি জানো?
2: হ্যাঁ, গ্রীষ্মকাল।
0: এখন গ্রীষ্মকাল, তাহলে গ্রীষ্মকালের যদি ছড়া করতে তাহলে তোমার বন্ধুরা সবাই শুনতো গ্রীষ্মকালে কেমন পরিবেশ হয়, গ্রীষ্মকাল কেমন, তাই না? তাহলে তুমি শরৎকালটাই শোনাও, তোমার বন্ধুরা জানুক শরৎকাল তো পরে আসবে। ঠিক আছে, নাও শুরু করো।
1: নমস্কার, আমার নাম

প্রিয়াংশী মণ্ডল, আমি একটা আবৃত্তি করে শোনাচ্ছি। তার নাম শরৎ, লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে। সকাল বেড়ায় ঘাসের আগায় শিশিরের লেখা ধরে। আমলকি বন কাঁপে যেন তার বুক করে ধুরু ধুরু। পেয়েছে খবর পাতা খসানোর।

0: বর্ষণ শেষে মেঘেরা পেয়েছে ছাড়া, বাতাসে বাতাসে ফিরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা। দিঘি ভরা জল করে ঢল ঢল, নানা ফুল ধারে ধারে, কচি ধান গাছে খেত ভরে গেছে, হাওয়া দোলা দেয় তারে। যেদিকে তাকায় সোনার আলোয় দেখি যে ছুটির ছবি, পূজার ফুলের মনে উঠে ওই পূজার দিনে রবি নমস্কার।
1: তাহলে শরৎকাল কোন কালের পরে আসে কে জানে?
2: বর্ষাকাল।
1: বর্ষাকালের পরে শরৎকাল আসে। তাহলে বর্ষায় সব কিছু শান্ত করে দিয়ে, বর্ষায় জলে, বর্ষার জলে সব আমাদের পরিবেশ সুন্দর করে ধুয়ে দিয়ে শরৎকাল আসে। শরতের রোদ, খুব সোনালি রোদ, দেখতে ভালো লাগে। শরৎকালে গাছপালা সব সুন্দর দেখতে লাগে। সব শরৎকালের যে বর্ণনা ওর কবিতার মধ্যে তোমরা পেয়েছো। বন্ধুরা সবাই শুনলে তো শরৎকালের পরিবেশ কেমন হয়। তো যাই হোক, প্রত্যেকটা ঋতুর আমাদের একটা করে তাৎপর্য আছে, গুরুত্ব আছে সব ঋতুতে। তো বন্ধুদের মধ্যে এখন কে রয়েছে, এসো, চলে এসো। তৃষিতা, দেখি কে আছে। তৃষিতা চলে এসো, বসো। তৃষিতা কি গান করবে?
3: আমি করব আইতাবে সহচরী।
1: আইতাবে সহচরী, এটা কি গান?
3: আইতাবে সহচরী
1: এইটা কার লেখা গান জানো? মাস্টারমশাই বলে দেননি? হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ আচ্ছা, তাহলে তুমি রবীন্দ্রসঙ্গীত করো। আর কি গান করো?
3: আরো অনেকই গান করি।
1: আরো অনেক গান করো, যেমন?
3: যেমন তাল দাদরা, তারপরে রাগ, ওইগুলো।
1: তুমি কতগুলো গান জানো?
3: অনেকগুলোই।
1: অনেকগুলোই জানো, বেশ। তাহলে তুমি এখন তাহলে আয়তবে সহচরী করবে। ঠিক আছে, শুরু করো তোমার গান। তুমি সবাই আমরা শুনি, আর তোমার বন্ধুরাও শুনবে।
3: নমস্কার, আমার নাম তৃষিতা ঘোষ, আমি ক্লাস ওয়ানে পড়ি। আমি একটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাচ্ছি।

0: আছে, তাহলে আমরা তৃষিতা ঘোষের কাছ থেকে শুনলাম রবীন্দ্রসঙ্গীত আয় তবে সহচরী। সহচরী মানে কি জানো? জানো না? তাহলে তুমি গাইছো যে সহচরী কাকে বলে? বন্ধু, সব সময় যে সঙ্গে সঙ্গে থাকে, তাই না? তোমার বন্ধু আছে তো? হ্যাঁ,
1: কজন?
0: অনেক বন্ধু? বাবা, তোমাদের বাড়িতে যায়? তুমিও যাও। বেশ, তাহলে বন্ধুদের সঙ্গে ঝগড়া করো নাকি?
1: হয়, ভাবো হয়ে যায়।
0: আচ্ছা, ঠিক আছে, বন্ধুদেরকে খুব ভালোবাসতে হবে, বন্ধুদের সঙ্গে ঝগড়া করলে হবে না। বেশ, ঠিক আছে, এসো। আচ্ছা, এবার আমাদের সামনে উপস্থিত হয়েছে আর এক ছোট্ট বন্ধু। কি নাম তোমার?
1: চন্দ্রিমানাথ।
0: চন্দ্রিমানাথ, চন্দ্রিমা কি গান করবে?
1: রবীন্দ্রসঙ্গীত।
0: রবীন্দ্রসঙ্গীত, আচ্ছা, এটা কি গান?
1: আমরা সবাই রাজা।
0: আমরা সবাই রাজা, না? হ্যাঁ, ঠিক আছে, তুমি তোমার শুরু করো রবীন্দ্রসঙ্গীত।

0: দেখো ছোট্ট বন্ধুরা, চন্দ্রিমা নাথ আমাদের শোনালো আমরা সবাই রাজা। আচ্ছা, তুমি কি রাজা দেখেছো?
1: হ্যাঁ,
0: কোথায়?
1: এই রাজা দেখিনি, কিন্তু রাজার মানে বাড়ি,
0: রাজার বাড়ি দেখেছো? রাজা দেখোনি? তাহলে তুমি যে বললে আমরা সবাই রাজা, নালে রাজার সাথে মিলবো কীভাবে? হ্যাঁ, তাহলে রাজা এখন আছে?
1: এখনো আছে হয়তো।
0: সে তাহলে অনেক বয়স হয়ে গেছে সে রাজার, নাকি বাইরে থেকে বেরোতে পারে না? হয়তো হবে, তাই বলো। রাজা এখন আর নেই, আগে ছিল, অনেক অনেক যুগ আগে রাজা ছিল। রাজা শাসন করত, রাজা প্রজাদেরকে ভালোবাসত, সেই জন্যেই তো এই গান কবি লিখে গেছেন যে আমরা সবাই রাজা। যে রাজা প্রজাদেরকে ভালোবাসতেন সেই রাজার সঙ্গেই তো মেশা যায়, সেই জন্যেই তো বলতে পেরেছে যে আমরা সবাই রাজা, বুঝতে পেরেছ? আর সেই রাজার শাসন কিন্তু এখন আর নেই, এখন কিন্তু শাসন ব্যবস্থা সব পাল্টে গেছে। বেশ, ঠিক আছে, তোমরা এগুলো জেনে রাখবে, এখন আর রাজা নেই। বেশ, ঠিক আছে, এবার কে আছো চলে এসো। এবার আমাদের সামনে যে বন্ধু উপস্থিত হয়েছে তার কাছ থেকেই তার নামটা জেনে নেব। তোমরা শুনবে বন্ধুরা, কী নাম তোমার?
2: তাপ্তি উপাধ্যায়।

0: কার্তিক উপাধ্যায়। তুমি কি গান করো?
1: রবীন্দ্রসঙ্গীত।
0: রবীন্দ্রসঙ্গীত কতদিন করছো রবীন্দ্রসঙ্গীত?
1: অনেকদিন।
0: অনেকদিন থেকে কতগুলো রবীন্দ্রসঙ্গীত শিখেছো?
1: অনেক দূরে হয়ে দিয়েছে।

0: তাহলে বন্ধুরা, তাপ্তি উপাধ্যায় আমাদের রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনালো মন মন মেঘেরও সঙ্গী। মেঘের সঙ্গী কে হচ্ছে? মন। আর তুমি যদি মেঘের সঙ্গী হতে তাহলে কি হবে? যেতে পারবে মেঘের সঙ্গে? কেন, মনটা কখন যাচ্ছে চলে মেঘের সঙ্গে, আর মেঘ এদিক থেকে ওদিকে ছুটে বেড়াচ্ছে, আমাদের মনটাও চলে যাচ্ছে, তাই না? ঠিক আছে, এবার কে আছে? আচ্ছা, ছোট্ট বন্ধুরা, তোমরা শুনছো সবুজের মেলা অনুষ্ঠান। আমরা সবুজের মেলা অনুষ্ঠানে আজকে স্টুডিওর বাইরেতে এসেছি এবং এখানে বেশ কিছু ছোট্ট বন্ধুদের পেয়েছি এবং তাদের সঙ্গেই গল্প আড্ডা, তাদের গান কবিতা রেকর্ড করছি, সেগুলোই তোমরা শুনছো। দেখো ছোট্ট সোনা বন্ধুরা, আর একজন ছোট্ট বন্ধু আমাদের সামনে এসে হাজির হয়েছে, মিটিমিটি করে হাসছে। হ্যাঁ, ও হাসছে যা, ও তো মনে হচ্ছে গান করতে পারবে না। কি নামটা বলো তোমার?
1: শ্রেয়া দাস।
0: কি?
1: শ্রেয়া দাস।
0: শ্রেয়া দাস। শ্রেয়া দাস কি গান করবে?
1: আমরা শিশুর দল।
0: আমরা শিশুর দল গান করে এখন শোনাচ্ছে শ্রেয়া দাস। নাও শুরু করো।

0: তালেশ্রীরা দাস আমাদের একটি শিশু সঙ্গীত গেয়ে শোনালো, দেখি এরপরে আমাদের সঙ্গে আর কে আছে। এখন আমাদের সঙ্গে রয়েছে, কি নাম তোমার?
1: রাজন্যা ঘোষ।
0: রাজন্যা ঘোষ, রাজন্যা কি করবে?
1: আমি একটা নজরুল গীতি করবো।
0: আচ্ছা, নজরুল গীতি, ঠিক আছে, তুমি নজরুল গীতি তোমার শুরু করো।

0: বাহ, রাজন্না ঘোষ খুব সুন্দর নজরুলগীতি গিয়ে শোনালো আমাদের ছোট্ট বন্ধু। তোমরা সব শুনলে তো রাজন্না কী সুন্দর গান করলো নজরুলগীতি। তো আমাদের এখানে যে ছোট্ট বন্ধুরা এতক্ষণ ধরে গান করলো, সবার গান তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। তো আমাদের আর এক বন্ধু মনে হচ্ছে রয়েছে, সে ভয়ে ভয়ে মনে হচ্ছে অনেক দূরে সরে গিয়েছে। যাই হোক, তুমি চলে এসো কাছে। কী নাম তোমার?
1: শ্রেয়া পাল।
0: শ্রেয়া পাল, তুমি কী গান করবে?
1: আমি ভক্তিগীতি।
0: ভক্তিগীতি করবে? আচ্ছা বেশ, ঠিক আছে, শুরু করো।

দেখো বন্ধুরা, শ্রেয়া পাল আমাদের একটি ভক্তিগীতি গেয়ে শোনালো বিশ্ব যোগা দিবসে। আমাদের ছোট্ট বন্ধুরা সব উপস্থিত হয়েছিল এক জায়গায়। যোগ যেমন সবাইকে করতে হবে, যোগ করলে শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে, মন ভালো থাকবে। এই যোগ দিবসে গুরুর নামে শপথ করে সবাইকে যোগ করে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, আর ঠিকঠাক করে পড়াশুনো করতে হবে, মা বাবার কথা শুনতে হবে, দুষ্টুমি কম করবে, পড়াশুনো ঠিকঠাক করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিল তাদের নামগুলো আর একবার বলে দিই। প্রথমে আবৃত্তি করে শুনিয়েছিল ভৈরবী ধর, রিয়াংশী মণ্ডল, তারপরে গান করেছে তৃষিতা ঘোষ, চন্দ্রিমা নাথ, তাপ্তি উপাধ্যায়, রাজন্যা ঘোষ ও শ্রেয়া পাল। আজকে ছোট্ট বন্ধুদের আবারও প্রীতি শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সবুজের মেলা অনুষ্ঠান। আর সঙ্গে ছিলাম আমি উজ্জ্বল বন্ধু, প্রযোজনা আকাশবাণী মুর্শিদাবাদ।

0: হলে যোগ ব্যায়ামের গুরুত্ব কিন্তু অপরিসীম। আর আমরা জানি যে এই 21শে জুন দিনটির গুরুত্ব উল্লেখযোগ্য আমাদের সকলের কাছে, কারণ এটি আন্তর্জাতিক যোগ দিবস। যোগ শব্দের উৎপত্তি আমরা যদি দেখি তাহলে যুজ থেকে, অর্থাৎ এক করা, অর্থাৎ শরীর মন এবং আত্মার যে মিলন তাকেই আমরা যোগ বলে থাকি। আর আমরা তো দেখেছি যে ভারতে ঋষি মুনিদের হাত ধরেই এই যোগাভ্যাসের সূচনা হয়েছিল, আর আজ সেটা কিন্তু বিশ্বজুড়ে সর্বক্ষেত্রে সমভাবে সমাদৃত। এই যোগ দিবস উপলক্ষে আকাশবাণী মুর্শিদাবাদে গত 14 জুন থেকে আমরা যোগা নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে চলেছি, মানে বিভিন্ন ক্ষেত্রে তার কী অবদান, তার প্রয়োজনীয়তা, উল্লেখযোগ্য ভূমিকা সেই নিয়েই। সেরকম আজকেও আমরা যে নির্দিষ্ট বিষয়ে রয়েছি, ছাত্র সমাজে যোগা। ছাত্রছাত্রীরা আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ, আমরা সকলেই সেটা জানি। তো তাদের ক্ষেত্রে এই যোগা কতটা উল্লেখযোগ্য বা তারা কিভাবে এই যোগকে কাজে লাগাতে পারেন তাদের এই ছাত্র জীবনে, সে আলোচনায় আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানীয় বিশিষ্ট অতিথি যোগ প্রশিক্ষক অনুশ্রী মৈত্র সরকার। নমস্কার, স্বাগত আপনাকে আজকে আমাদের স্টুডিওতে এই বিশেষ আলোচনামূলক অনুষ্ঠানে। তো আমি যে কথা শুরুতেই বললাম যে আজকে যে বিষয়ে ছাত্র সমাজে যোগা আমরা রয়েছি, তো শুরুতেই আপনার কাছে এই বিষয় নিয়ে আমি কিছু শুনে নেব। আপনি আমাদের যারা শ্রোতা বন্ধু রয়েছেন তাদের মধ্যে অসংখ্য ছাত্রছাত্রীও আছেন, তাদের জন্য আপনি কী বলবেন?
1: নমস্কার, আমি অনুশ্রী মৈত্র সরকার, মুর্শিদাবাদ বহরমপুর থেকে আগত। বর্তমানে আমি যোগ প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে যুক্ত। তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে ছাত্র সমাজে যোগা। স্বাস্থ্য যেখানে সম্পদ, সেখানে আমরা মূলত বুড়ো আঙুল দেখিয়ে যে যার মতো লাইফস্টাইলে চলি, এক কথায় কর্মজীবনে ব্যস্ত। কিন্তু যাকে নিয়ে আমাদের এই সম্পদ স্বাস্থ্য, তার প্রধান মূল কাণ্ডারই হলো কিন্তু এই স্বাস্থ্য। আমাদের শরীর ও মনকে যদি পরিশোধিত করতেই হয় তবে তার একমাত্র বিকল্পই হলো কিন্তু যোগ। কিন্তু এই যোগব্যায়াম যদি আমাদের প্রথম থেকেই, এক কথায় ছোটো থেকেই যদি নিয়মিত পরিচর্যা করি তাহলে খুব মঙ্গলজনক হবে। কিন্তু এর জন্য প্রয়োজন আমাদের সমাজে প্রতিটি স্তরে অ্যাওয়ারনেস বাড়ানো। কিন্তু এসবের জন্য প্রয়োজন এগিয়ে আসতে হবে আমাদের যুব সমাজকে, যুবক ও যুবতী এবং ছোটো বড়ো দাদা ভাই দিদি ভাইরাই বলুন, তারা যদি গোড়া থেকেই শরীর সচেতন হয় তবেই কিন্তু গড়ে উঠবে সুস্থ শরীর।
0: আচ্ছা, এই যে ছাত্র সমাজ বা যুব সমাজ আমরা যাই বলি না কেন, দেখুন তাদের ক্ষেত্রে যোগব্যায়ামের একটা গুরুত্ব থাকছেই, সেটা আমরা জানি, আমরা লক্ষ্যও করেছি এবং এর বহুমুখী উপকারিতাও রয়েছে। তো তারা, এই ছাত্র সমাজ যদি এই যোগাভ্যাসের মধ্যে দিয়ে চলতে পারে তাহলে কী কী উপকার তারা পাবে একটু যদি আপনি প্রথমে আমাদের বলেন।
1: আজকের ছাত্রছাত্রীদের যেমন প্রথম থেকেই যেমন শিক্ষাগুরুর, পড়াশোনার জন্য শিক্ষাগুরুর প্রয়োজন, তেমনি ঠিক কম বয়সেও যদি আমরা যোগব্যায়ামের জন্য উপযুক্ত যোগ প্রশিক্ষক নিয়োগ করি তাহলে খুব ভালো হবে। আমাদের জীবনের মেরুদণ্ডই কিন্তু যুব সমাজ।
0: আমরা আপনার কথা থেকে তো বুঝতে পারলাম যে সত্যিই ছাত্রছাত্রীদের জন্য যোগার একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে, মানে তারা এটা থেকে উপকার পাবে। আচ্ছা, আমি যদি একদম ছাত্রছাত্রী মানে একদম ছোটদেরকে ধরি, তারাও তো ছাত্রছাত্রী, তো একদম ছোটদের ক্ষেত্রে কি কি যোগা করলে তারা উপকৃত হবে এটা যদি আপনি বলেন, মানে আপনি যদি বয়সটা নিজের মতো করে ভাগ করে নিন।
1: হ্যাঁ,
0: সেভাবে যদি
1: ছোট থেকেই তো যোগব্যায়াম করা প্রয়োজন, কিন্তু আমরা বর্তমান সমাজে সবাই এতটাই ব্যস্ত হয়ে পড়েছি সেটা হয়ে উঠছে না কারোর পক্ষে। কিন্তু ছোট বলতে যদি আমরা 2-3 বছর বয়স থেকে শুরু করি যোগব্যায়ামটা, তার ফল আমরা পাবই একটা বয়সে এসে।
0: তো সেক্ষেত্রে যারা অত্যন্তই ছোট ধরুন, তারা কিভাবে শুরুটা করবে?
1: শুরু করবে তারা পদ্মাসন, সুখাসন এইসব, তারপরে যেসব প্রাণায়ামগুলো আছে, অলোম বিলোম, তারপরে কপালভাতি, ভস্ত্রিকা, শীতলী প্রাণায়াম, এগুলো করলে অনেকটাই তারা পড়াশোনার চাপে হয়ে উঠতে পারে না, কিন্তু এগুলো করলে অনেকটা ফল পড়বে।
0: এখন তো ছোটদেরও অনেকটাই চাপ, আমরা জানি
1: পড়াশোনার প্রচন্ড চাপ,
0: তাদের ব্যাগের চাপ, বইয়ের চাপ। তো এই যে আপনি যেটা বললেন, তারা এই যে অনুলোম বিলোম বা প্রাণায়াম যেটা করবে, তো সেটা কখন করবে, নির্দিষ্ট সময় করবে কি?
1: একদম নির্দিষ্ট সময় তো আছে।

0: এটা
1: সকালে করলে অবশ্যই ভালো হবে ফল।
0: আচ্ছা আচ্ছা।
1: আর যারা পড়াশো হয়তো সকালে স্কুল, তারা পারছে না, স্কুলে আছে, তারা হয়তো সন্ধ্যায় করলো। মিনিমাম 30 মিনিট করলে পড়াশোনার চাপে তো এখন সন্ধ্যাতেও টিউশন থাকছে, সব থাকছে, কিন্তু হয়ে ওঠে না, তারা 30 মিনিট বার করে হয়তো সন্ধ্যেবেলায় করলো।
0: মানে যে কোনো একটা সময় বার করে,
1: সকাল কিংবা সন্ধ্যা হলেই ভালো,
0: ভালো হয়, যেহেতু তারা অনেকটাই ছোট, এক্ষেত্রে অভিভাবক অভিভাবিকাদের একটু এগিয়ে আসতে হবে, তাই তো? তো এটা তো একদম ছোটদের কথা আমরা বললাম। এবার ধরুন আরেকটু বড়ও যারা, মানে একটু বুঝতে শিখেছে বা একটু বেশ জানতে বুঝতে শিখেছে, তাদের ক্ষেত্রেও আমরা জানি যে যে সকল ছাত্রছাত্রী রয়েছেন, যোগ তাদের ক্ষেত্রেও অনেকটা অনেকটা উপকারিতা আনে। তো সেই বয়সের যে ছাত্রছাত্রী, আমরা যদি এক্ষেত্রে টিন এজটাকেই ধরে নিই, তারা কীভাবে করবে বা কী কী যোগাভ্যাস ওই বয়সের দরকার? কারণ ছেলে বলুন বা মেয়ে বলুন, ওই বয়সে কিছু সমস্যাও থাকে শারীরিক, সেক্ষেত্রে কী কী যোগা করলে তারা উপকার পাবে?
1: যেমন হচ্ছে আপনার সূর্য নমস্কার, যেটা
0: আচ্ছা
1: ওটা 12টা আসনের সমানই সূর্য নমস্কার, ওটা করলে অনেক সময় বেশি অনেক আসন করা হয়ে যায় আমাদের, ওটা করতে পারে। তারপরে ভুজঙ্গাসন, তারপরে শুয়ে যেটা আসন পবন মুক্তাসন, সেতু বন্দনাসন, এইগুলো শবাসন শুয়ে এইগুলো করতে পারে।
0: যে আপনি নামগুলো পরপর বললেন, সেগুলো কি ক্রমান্বয়ে ওরা করবে? মানে আগে সূর্য নমস্কারটা করে নিল,
1: সূর্য নমস্কার করে নিল,
0: আচ্ছা তারপর পরপর
1: পরপর করলো।
0: এই যারা এই তরুণ তরুণী টিনেজে যারা আছে, কোন পদ্ধতি অবলম্বন করে এটা করবে, মানে কিভাবে, বাড়িতে করলো মানে বিছানায় শুয়ে করবে না মাটিতে করবে, একটু যদি আপনি বিস্তারিত ওদের বলে দেন।
1: একটু মুক্ত পরিবেশ হলেই মন্দ হয় না, কারণ এখন তো মন্দ খোলামেলা পরিবেশ পাওয়াই খুব কঠিন, মুশকিল। হ্যাঁ, সে বাড়ির ছাদে করতে পারে বা ব্যালকনি বা বাগান থাকলো সেখানে খোলামেলা জায়গায় যদি করে তাহলে খুবই উপকৃত হয়।
0: আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে এগুলো বললেন আপনি যেগুলো, সেগুলো যদি ওরা করে ওরা অবশ্যই ছাত্রছাত্রীরা উপকার পাবে। আমরা যেহেতু বয়সের ক্রমান্বয়ে এগোচ্ছি বা তারপর আসি, যারা ধরুন তার পরের যে বয়স, ধরুন এই 10, 11, 12 যারা বা কলেজে যারা রয়েছেন, তো এদের তো একটা আমরা প্রবণতা এখন দেখি না, একটু মোবাইল স্ক্রিনিংয়ের সময় তাদের একটু বেশি চলে যায়
1: মোবাইল,
0: তো এরকম দেখা যায় যে তার ফলে তারা একটু স্ট্রেসড ডিপ্রেস থাকে। তার পাশাপাশি তো ধরুন একটা চাপ পড়াশোনার রয়েছে, একটা ক্যারিয়ারের রয়েছে, তো এক্ষেত্রে যোগাটা কীভাবে সাহায্য করবে?
1: তাদেরকে বলবো যে প্রাণায়ামটা, যদি সময় না থাকে তাদের পড়াশোনার চাপে, তারা বেশি একটু,
0: মানে আমরা দেখুন সময়টা তো আমাদের হাতে, একটু বের করে নেওয়াই
1: যায়, হ্যাঁ হ্যাঁ, তার জন্য
0: সেইভাবে
1: 15-20 মিনিট বের করাই যায় আমাদের। কিন্তু তারপরেও বলবো তাদেরকে হয়তো 20 মিনিট বের করে তাদের সূর্য নমস্কার, তারপরে প্রাণায়াম, কিছু প্রাণায়াম আছে তাদের জন্য, এগুলো করলে অনেকটাই উপকার পাবে। যেমন ভামরি প্রাণায়াম,
0: আচ্ছা
1: এইটা অনেকটাই মানসিক চাপ তারপরে অনেক কিছুই কমায়।
0: সেটার পদ্ধতি যদি একটু বলেন, কারণ অনেকেই তো আছে ছাত্রছাত্রী, ধরুন সবাই প্রশিক্ষকের কাছে হয়তো যায় না, আজকে শুনছে তারা, যদি শুনেও তাদের কিছুটা উপকার হয়, তারা শুনে উদ্বুদ্ধ হয়ে করতে পারে, একটু আপনি যদি পদ্ধতিটা বলে দেন।
1: ভামরি প্রাণায়াম, যেমন দুই নাকের ছিদ্রটা ধরে শ্বাস নিয়ে ভ্রমরের মতো গুনগুন করে শ্বাস ছাড়া হয়,
0: আচ্ছা
1: এটাকেই ভামরি প্রাণায়াম বলছে।
0: আচ্ছা, সেটা কতক্ষণ করবে বা
1: কতবার করবে? মিনিমাম 10 বার করবে, ওই 2 মিনিট
0: মানসিক
1: চাপ কমাতে সাহায্য করে, স্ট্রেস কমায়,
0: স্ট্রেস কমাতে গেলে তাদের ভামরি প্রাণায়ামটা করা প্রয়োজন, জরুরি, তারা করতেই পারে অল্প একটু সময় যদি তারা বের করে নিতে পারে। আরেকটা যেটা বলবো যে যোগাভ্যাস যদি এই ছাত্রছাত্রী বলুন বা শিক্ষার্থীরা বলুন তারা নিয়মিত করতে পারে, তাহলে কি তাদের মনোযোগ, স্মৃতিশক্তি এগুলো বৃদ্ধি করে?
1: হ্যাঁ একদম, বৃদ্ধি তো করেই অবশ্যই, এগুলো করলে পড়াশোনার চাপটাও কমে, একটু পড়াশোনায় মনোযোগী হয় এগুলো করলে, যদি 20-30 মিনিট করে
0: করতে ইচ্ছে করছে না
1: হয়তো সেটা করলো সন্ধেবেলা একটু,
0: আচ্ছা তাহলে খুব, মানে তাহলে এটা কি ধরুন সকালে বা সন্ধে ওরা পড়তে বসার আগে একটু করে নিতে পারে?
1: করে নিতে পারে, অবশ্যই করে নিতে পারে, সকালবেলায় ঘুম থেকে উঠে করলে তো খুবই ভালো হয়, আর তাও যদি সময় না হয় তাহলে সে হয়তো সন্ধেবেলায় করলো,
0: আচ্ছা মানে
1: সূর্য ডোবার পর,
0: একটু যোগাভ্যাস করার পর যদি তারা পড়তে বসে তাদের মন অনেকটা নিয়ন্ত্রণে আসবে, মানে একটু মনে হবে না একটু মোবাইল দেখি, একটু রিলস, একটু শর্টস গুলো দেখে নিই। আর এইভাবেই তাদের মানসিক ভারসাম্য, আবেগ এগুলোকেও কি যোগা নিয়ন্ত্রণে আনতে পারে?
1: হ্যাঁ একদমই পারে।
0: আচ্ছা, এই স্মৃতিশক্তি বৃদ্ধির যে কথাটা আমরা বলছিলাম,

0: একাগ্রতা, স্মৃতিশক্তি। তো প্রাণায়াম তো করছেই, এছাড়া আর কি কি করতে পারে তারা? ধরুন বেশ একটু সময় তারা বার করতে পারলো, তারা উৎসাহী হলো, উপকারটা বুঝতে পারলো, সেক্ষেত্রে আর কি কি করবে? মানে প্রাণায়াম তো করছেই, আপনি বললেন যেটা, ভামরিটাও করছে, আর সহায়ক কি কি যোগা তাদের জন্য হবে?
1: আর যোগা আপনার অনুলোম বিলোম আছে,
0: অনুলোম বিলোমটা তারা করতে পারে। আরেকটা দেখুন, সারা দিন ছাত্রছাত্রী যারা এই সকালেই তো ব্যাগ কাঁধে দৌড়তে হয়, স্কুল, কারো কলেজ, কারো টিউশন, বা অনেকে তো কলেজের সঙ্গে সঙ্গে কিছু কর্মক্ষেত্রেও যুক্ত থাকে, তো তাদের একটা এই যে চাপ প্লাস একটা ক্লান্তিও থাকে, সারা দিন পর এসে একটা ক্লান্তি, তো এসে হয়তো আর ইচ্ছে করবে না একটু যোগা করি। তো যদি শুরুতে তারা করে বেরোয় যোগাটা, যেটা তাদের এইটা সারা দিন একটা এনার্জি দেবে, তো সেক্ষেত্রে তারা কি কি করবে, মানে কি কি করণীয় সেক্ষেত্রে তাদের?
1: তাদের জন্য একটাই আসন, সেটা হচ্ছে শবাসন, শুয়ে যেটা,
0: আচ্ছা,
1: ওটা করলে অনেকটাই চাপ মুক্ত হয়।
0: সেটা তো তারা ফিরে করলো,
1: হ্যাঁ,
0: মানে তারপর রিল্যাক্স হওয়ার জন্য,
1: রিল্যাক্স হওয়ার জন্য।
0: কিন্তু আমি বলতে চাইছি যে এই সারাদিন যে দৌড়বে না, সেই দৌড়নোর জন্য যে এনার্জি, যে শক্তি তারা সঞ্চয় করে নেবে, তার জন্য তারা কি করতে পারে? তারা সকালে ধরুন উঠলো, তারপর তারা কি করবে? কোনো যোগা যদি আপনি তাদের উদ্দেশ্যে বলে দেন যে এটা করলে তারা উপকার পাবে।
1: হ্যাঁ, যেটা বলবো আমি, সূর্য নমস্কার, তাদের
0: সময়েও সূর্য নমস্কারটা তারা,
1: হ্যাঁ, সূর্য নমস্কার করাটা খুবই ভালো। তারপর সব আসনগুলো বলছি।
0: সূর্য নমস্কারে আমি জানি অনেক কটা স্টেপস থাকে, তো আপনি যদি প্রথম থেকে একটু বলে দেন পরপর কি কি স্টেপস তারা করবে, মানে একটু বর্ণনা করে দেন।
1: সূর্য নমস্কার করতে গেলে প্রথমে হাত দুটো সামনে নিয়ে, তারপরে ব্যাক পেন্ট, তারপরে আপনার পদহস্তাসন করলো, ভুজঙ্গাসন করলো, পর্বতাসন করলো, তারপরে এক পবন মুক্তাসন করলো। এগুলো করার পর পরপর করলেই মোটামুটি ফল পাওয়া যায়।
0: মানে সূর্য নমস্কারের যে যে ধাপগুলো রয়েছে, তারা যদি পরপর সেটা করতে পারে তাহলে তাদের অনেকটাই উপকার দেবে, মানে সারাদিনের তারা একটা এনার্জি সঞ্চয় করতে পারবে। এবং আপনি যেটা বললেন যে ফিরে এসে যদি খুব ক্লান্ত লাগে, তাহলে রিল্যাক্স করার জন্য তারা কিছুক্ষণ
1: শবাসন করতে পারে,
0: শবাসন করতে পারে, তাহলে সারাদিনের ক্লান্তি অনেকটাই দূর হয়ে যায়। আচ্ছা, অনেক সময় আমরা এটা দেখি তো যে ধরুন একভাবে বসে পড়ছে বা একভাবে ক্লাস করছে, বা কোথাও অফিসেও যদি তাদের কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে হয়, তো সেক্ষেত্রে অনেক সময় না বাড়িতেও আমরা দেখেছি, মানে অনেকে পড়তে পড়তে শুয়ে পড়ে,
1: শুয়ে পড়ে, হ্যাঁ,
0: তো হয়তো কোনো শারীরিক অসুবিধে হয়। তো এই যে যেগুলো হয়ে থাকে তাদের শারীরিক অসুবিধা, হয়তো ঘাড়ে ব্যথা করছে, কি পিঠে ব্যথা বা মেরুদণ্ডের কোনো সমস্যা, সেক্ষেত্রে কি কি যোগা তারা করতে পারে?
1: সেক্ষেত্রে তারা ভুজঙ্গাসন করতে পারে, শুয়ে শুয়ে হাত দুটো সামনে দিয়ে পেছনে পা দুটো দিয়ে করতে পারে, এটাই পিঠের শিরদাঁড়াটা খুব ভালো থাকে। যারা দীর্ঘক্ষণ পড়ার ফলে বসতে পারে না, অনেকক্ষণ শুয়ে পড়ে পড়তে পড়তে, সেক্ষেত্রে ভুজঙ্গাসন, তারপরে পবন মুক্তাসন, এগুলো করতে পারে।
0: আচ্ছা, আবার যারা ধরুন অনেক ছাত্রছাত্রী তো রয়েছেন যারা কলেজের সঙ্গে সঙ্গে কোনো কাজের সঙ্গেও যুক্ত থাকছে, তাদেরকে অনেক সময় হয়তো টেবলে চেয়ারে বসে কাজ করতে হচ্ছে, সেক্ষেত্রে তারা কি করবে? সেক্ষেত্রে একটা মেরুদণ্ডের সমস্যা অনেক সময় হয়ে থাকে আমরা দেখেছি, তাহলে সেক্ষেত্রে তারা কোন আসনের সাহায্য নেবে?
1: সেটা সেতু বন্দনাসন করতে পারে, তারপরে পবন মুক্তা, তারপরে আপনার শবাসনও করতে পারে, ওটা মেরুদণ্ডটা ঠিকঠাকই হবে।
0: হ্যাঁ, যে কথা আপনার সঙ্গে হচ্ছিল একটু আগে, যে টিন এজ, অর্থাৎ এই সময় বয়স সন্ধিকাল, তো সেই সময় ছাত্র ছাত্রীদের মধ্যে আমরা দেখি একটু মেজাজটা মাঝে মাঝে বিগড়ে যায়, মা বাবা কিছু বললেই চট করে একটু রেগে যায়, একটু খিটখিটে হয়ে যায়, মানে একটু নিয়ন্ত্রণ ক্ষমতাটা সে সময় কমে থাকে, মানে একটু হট টেম্পটেড হয়ে থাকে। তো সেক্ষেত্রে তাদের এই যে রাগ নিয়ন্ত্রণ করুন বা ধৈর্য বলুন, সেক্ষেত্রে কি যোগাভ্যাস সাহায্য করবে?
1: বিশেষ
0: উপকারী, আর রাগ নিয়ন্ত্রণের জন্য বিশেষ করে প্রাণায়ামটা তারা করতেই পারে। আর যদি তাদেরকে আমরা মানসিক ভাবে দৃঢ় করতে চাই, কারণ এই সময়টাই তো মানসিক গঠন হয়, তো সেক্ষেত্রেও কি যোগাভ্যাসটা তাদের উপকারে আসবে?
1: হ্যাঁ, যোগাভ্যাস প্রতিটি মানুষেরই দরকার, আমাদের এটা এগিয়ে নিয়ে যাওয়াই ভালো ছোট থেকেই, তাদেরকে বলবো আমি।
0: হ্যাঁ, মানে যেহেতু আজকে আমরা নির্দিষ্ট বিষয়ে রয়েছি যে ছাত্র সমাজে যোগা,
1: হ্যাঁ, যোগার কোনো বয়স হয় না, আমি এখন

0: বলবো এই সমাজে এসে যোগাটা প্রথম থেকেই শুরু থেকেই করা দরকার, যোগা প্রাণায়াম।
1: আচ্ছা, এরকম একটা ধারণা থাকে না ছোটদের মধ্যেও থাকে যে ও যোগা কেন করবো, ও তো মা করবে, দিদু করবে, মানে মা দিদিমারা করবে, আমরা করব না, তো এই ধারণাটা কতটা বদলানো দরকার?
0: আমাদের সমাজে তরুণ তরুণীরা বিশেষ করে যারা শহর বা নগর এলাকায় বাস করে, তাদের মা বাবাই দুজনেই কর্মজীবী, ফলে তাদের কি জীবন ও খাদ্যাভ্যাস একদমই অস্বাস্থ্যকর হয়ে উঠেছে, তার জন্য খুবই প্রয়োজন আমাদের এই যোগা প্রাণায়ামটা করা।
1: হ্যাঁ, এবং তাদের একটা আমরা দেখেছি প্রয়োজনে হোক বা অপ্রয়োজনে হোক, মা ইচ্ছেও তো করে নিশ্চয়ই ফাস্ট ফুড জাঙ্ক ফুডের দিকে একটা মানে ঝোঁক থাকে, তো সেক্ষেত্রেও আমার মনে হয় যে বাড়িতে একটু যদি তাদের খাদ্যাভ্যাসের দিকেও তারা নজর দেয়, আর পাশাপাশি যদি যোগব্যায়ামটা করে, আমরা ফাস্ট ফুড খাবো না জাঙ্ক ফুড খাবো না সেটাও তো বলা যায় না আজকের দিকে দাঁড়িয়ে। আর দেখুন, আপনার সঙ্গে এই আলোচনাতে কত কিছু বেরিয়ে এলো না, যে একটা ছাত্রছাত্রী যদি যোগাভ্যাসের সঙ্গে যুক্ত থাকে তাহলে তাদের স্মৃতিশক্তি বাড়ে, তাদের মানসিক চাপ কমে, তাদের ক্লান্তিহীনতা দূর হয়, শারীরিকভাবে তারা অনেক সুস্থ হয়ে উঠতে পারে, তারা নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে। এবার একটু আপনার কাছে আমি যে প্রশ্নটা নিয়ে আসছি, যে আপনিও তো রয়েছেন অনেক দিন এই যোগাভ্যাসের মধ্য দিয়ে, হয়তো ছাত্র জীবন থেকেই আপনি আছেন, তো আপনি নিজের জীবনে এটা কিভাবে প্রতিফলিত হয়েছে সেটা যদি আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলেন।
0: আমি প্রায় 5-6 বছর হয়ে গেল এই যোগে যুক্ত, তো আমার একটা সময় মনে হয়েছে যে যোগ করাটা অত্যন্ত প্রয়োজন। আমি এক সময় খুব অসুস্থ হয়েছিলাম, তো সেই কারণে আমি ভাবলাম যে কি করা যায়, তো সেই ক্ষেত্রে আমি একজনের পরামর্শ নিয়ে যোগাতে
1: মানে কোনো প্রশিক্ষণে
0: যুক্ত হয়েছিলাম,
1: যুক্ত হয়েছিল,
0: হ্যাঁ, তার ফলে অনেকটাই উপকার পেয়েছি আমি এখানে এসে।
1: মানে যে বিষয়গুলো আমরা আজকে আলোচনায় আনলাম সেগুলো কি আপনি সত্যি আপনার জীবনে হয়েছে, যে মানসিক চাপ কমানো বলুন, আবেগকে নিয়ন্ত্রণ করা বলুন, শারীরিক সুস্থতা বলুন, এগুলো সবই আপনি পেয়েছেন এবং ছাত্র জীবন থেকেই আপনি সেটা পেয়েছেন? তাহলে আমরা সত্যি দেখলাম যে এই যোগাভ্যাস আমাদের কতটা সহায়ক। আজকে ছাত্র সমাজ যেভাবে সত্যি দৌড়ে চলেছে সেখানে তো তাদের মানসিক চাপ, শারীরিক চাপও রয়েছে এবং অবসাদ, তাহলে এগুলো কমিয়ে আনতে গেলে কিন্তু যোগার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর আমাদের মধ্যে বিশিষ্ট অতিথি ছিলেন, তিনি তো বললেন প্রাণায়াম বলুন, ভামরি ব্যায়াম বলুন, বা আরও যেগুলো রয়েছে সেগুলো কিভাবে তাদের একটা সুস্থ জীবন দিতে পারে, অর্থাৎ শরীর মন আত্মা এই তিনেরই সংযোগ ঘটাতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে,
0: নমস্কার।
1: আজকে অনুশ্রী মৈত্র সরকার বিশিষ্ট অতিথি আমাদের মধ্যে ছিলেন। ছাত্র সমাজে যোগা, এই নিয়েই আজকে আমাদের কথা হলো। আশা করি শ্রোতা বন্ধুরা উপকৃত হলেন, এবং যে সকল ছাত্রছাত্রী তোমরা এখনও ভাবছো যে কী করবো কী করবো না, তারা অবশ্যই যোগাভ্যাস নিয়মিত রুটিনের মধ্যে এনে ফেলো। আজকে এই পর্যন্তই, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মানসী বিশ্বাস, সম্পাদনায় উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে।
2: এতক্ষণ শুনলেন বিশেষ অনুষ্ঠান ছাত্র সমাজে যোগা, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: ये है विविध भारती।
1: उजाले उनकी यादों के। उजाले उनकी यादों के।

এতক্ষণ আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে শুনলেন বিবিধ ভারতের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত। আজ প্রথম গানটির শিল্পী বিক্রম সিং।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পীরা ছিলেন বিক্রম সিং, জয়তী চক্রবর্তী, রূপঙ্কর বাগচি এবং রমা মণ্ডল। রবীন্দ্রসঙ্গীতের আসর এখন এ পর্যন্তই।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। আপনাদের জানিয়ে রাখি আজ সন্ধে 6:40 টি টোয়েন্টি বিশ্বকাপ 2026 ক্রিকেটের ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার ক্রিকেট ম্যাচ লর্ডসের ক্রিকেট গ্রাউন্ড লন্ডনে অনুষ্ঠিত হবে এবং এর ধারাভাষ্য যথাক্রমে ইংরেজি এবং হিন্দিতে রিলে করে আপনাদের শোনানো হবে। এই অনুষ্ঠানটি আপনারা শুনবেন আমাদের আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্রের 102.2 মেগাহার্টজ থেকে এবং নিউজ অন এয়ার অ্যাপ থেকে শোনা যাবে আকাশবাণী মুর্শিদাবাদ থেকে প্রচারিত অনুষ্ঠানগুলি। ঘোষণাটি শুনলেন

আমাদের অনুষ্ঠান সম্পর্কিত আরও একটি ঘোষণা। আজ রাত 8টায় মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাতের 135তম সংস্করণের বাংলা রূপান্তর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে আপনাদের শোনানো হবে। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাতের 135তম সংস্করণের বাংলা রূপান্তর শুনবেন আজ রাত 8টায়। কলকাতা কেন্দ্র থেকে অনুষ্ঠানটি রিলে করে আপনাদের শোনানো হবে। আকাশবাণী মুর্শিদাবাদ। এখন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত লোকগীতির আসরে আজ প্রথম শিল্পী স্বপন বসু।

0: জন্য এই পৃথিবীতে সবুজ থাকার কী গুরুত্ব? যদি না থাকে তাহলে কী হবে? এত হসপিটাল আছে, এত অ্যান্টিবায়োটিক বেরিয়ে গেছে, ট্রিটমেন্ট এত আধুনিক হয়ে গেছে, তাও কেন আমাদের এগুলো দরকার হচ্ছে?
1: হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা সময় উপযোগী প্রশ্ন এটা। সারা পৃথিবীর সামনে এটা একটা চ্যালেঞ্জ, এবং পরিবেশ বিজ্ঞানীরা বারবার যে সতর্কীকরণ দিচ্ছেন, পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রই সেটা সঠিকভাবে পরিচালনা করতে বা ম্যানেজমেন্ট করতে পারছে না। পরিবেশ বিজ্ঞানীদের সেটাই তাদের দৃষ্টিকোণ থেকে বেরিয়ে আসছে। সুস্থ থাকতে গেলে পরিবেশ সবার আগে দরকার। পরিবেশ তো আমাদের মা, আমরা মায়ের কোলে থাকি। মায়ের কোল যদি দূষিত হয়, সেখানে যদি পরিবেশটা বাঁচার উপযুক্ত না থাকে, তো কী করে বাঁচবো? আর পরিবেশকে সুস্থ রাখার সঙ্গে সবুজ থাকার ব্যাপারটা ওতপ্রোতভাবে জড়িত, একদম প্রথম একটা লিঙ্ক আপই বলা যায়। এবং বর্তমানে মেডিকেল সায়েন্সে একটা বিষয় এসেছে, অন হেলথ কনসেপ্ট, যেখানে বলা হচ্ছে যে মানুষের শুধু স্বাস্থ্যের কথা ভাবলে হবে না, মানুষ, অন্য প্রাণী এবং কতটা গ্রিনল্যান্ড আছে, এই সবটাকে আমাদের একসাথে ভাবতে হবে। কেন ভাবনাটা আসছে? সবুজ যখনই কমবে, একটা পার্সেন্টেজের নিচে নামবে, বায়ু দূষণ হবে, পৃথিবীর উষ্ণতা বাড়বে,
0: যেটা আমরা দেখতে পাচ্ছি।
1: বায়ু দূষণের কথা যদি প্রথমে আসি, বায়ু দূষণের মধ্যে প্রথমত বিভিন্ন অ্যারোসেলগুলো, অর্থাৎ ডাস্ট পার্টিকেল, একদম মাইক্রনে যে ডাস্ট পার্টিকেলগুলো থাকে, শিল্প এলাকায় বেশি থাকে, কিন্তু গাড়ি ঘোড়া চলে, বিভিন্ন কারণে চলে, বাতা ঝড় ঝঞ্ঝার ফলে যে ধুলোগুলো, তার সাথে বিভিন্ন ফুলের রেণু টেনুগুলো যে ছড়ায়, বা কারখানা দূষিত পদার্থগুলো ছড়ায়, সেগুলো বাতাসকে শুদ্ধ করার তো আমাদের কোনো ছাকনি নাই। বাতাসকে ছাকার কিন্তু জায়গা বড় বড় গাছ, জঙ্গল। অর্থাৎ বাতাসটা যখন জঙ্গলের ভেতর দিয়ে যাবে, তখন তার পাতা কি করে, ওই ধুলোগুলোকে আটকায়, এরোসেলগুলোকে আটকায়, বাতাসের একটা ফিল্ট্রেশন হয়, যার ফলে একটা, যদি আমরা একটা বনাঞ্চল ধরে নিই বা একটা কয়েক বিঘা আমরা গাছের একটা বেল্ট ধরে নিই, সেই বেল্টের পাশে যে সমস্ত বাসস্থান রয়েছে, সেখানকার যদি আমরা এয়ার দেখি, সেখানে অ্যারোসেল অনেক কম, কারণ বাতাসটা সেখানে ঢোকার পথেই ফিল্টার হয়ে যাচ্ছে। ফলে এর ফলে অনেকগুলো রোগের হাত থেকে আমরা বাঁচি। কিন্তু এখন সবুজায়ন কমছে, সবুজায়ন কমছে, ভীষণভাবে কমছে। আলোচনা আমাদের এগোতে হবে আরও, যে কীভাবে কমছে, কীভাবে তার ম্যানেজ করা যায়। যেমন যেমন সবুজায়ন কমছে, মেডিকেল সায়েন্স বলছে এবং পরিবেশ বিজ্ঞানীরাও বলছেন, কতকগুলো রোগ, বিশেষ করে ফুসফুসজনিত কতকগুলো রোগ, ব্রঙ্কাইটিস, অ্যাজমা, সিওপিডি, সাধারণ শ্বাসকষ্ট, অত্যাধিক হারে বেড়ে যাচ্ছে, এবং এর ফলে ফ্যামিলির একটা অ্যাংজাইটিও বাড়ছে, মানসিক চাপও বাড়ছে, মানসিক উদ্বেগ বাড়ছে। ফলে এই অ্যারোসেল দূষণটা অত্যন্ত বেড়ে যাচ্ছে সবুজ কমে যাওয়ার ফলে, এটা একটা ডাইরেক্ট ইফেক্ট চলে আসছে। এটা একটা দিক বলা যেতে পারে, যেটা আপনি বলতে চেয়েছেন, সবুজের সঙ্গে ডাইরেক্ট লিঙ্ক, একদম ডাইরেক্ট মানুষের রোগের সাথে লিঙ্ক। আরও যে বড় লিঙ্কটা বর্তমানে এসে পড়েছে, উষ্ণায়ন। আমরা জানি গাছ মানে সে কার্বন ডাইঅক্সাইড টেনে নেবে, অক্সিজেন দেবে, আর কার্বন ডাইঅক্সাইড বাতাসে কমলেই বাতাসের উষ্ণতা কমে যাবে। আবার অক্সিজেন আমাদের প্রাণবায়ু, মানে একদিকে প্রাণবায়ু দিচ্ছে, অন্যদিকে সে কার্বন ডাইঅক্সাইড টেনে নিচ্ছে, এক কথায় বলা যায় সেই, মানে আমরা যদি ধর্মীয়ভাবে বলতে চাই, সে নীলকণ্ঠের মতো, পরিবেশের বিষ ধারণ করছে, গাছই টেনে
0: আমাদের অমৃত দিচ্ছে,
1: একদমই তাই। এবার যেমন যেমন উষ্ণায়ন কমছে, তেমন তেমন পৃথিবীর উষ্ণতা বাড়ছে।
0: উষ্ণায়ন বাড়ছে, তেমন তেমন পৃথিবীর উষ্ণতা বাড়ছে।
1: সবুজ যেমন যেমন কমছে, তেমন তেমন উষ্ণতা বাড়ছে। এখন যেটা পরিবেশ বিজ্ঞানীদের একটা গবেষণার ফল থেকে বেরিয়ে এসেছিল, পরিবেশ বিজ্ঞানীরা বলেছিলেন যে এই যে আমাদের যে শিল্প বিপ্লবটা আমাদের হয়েছে 1800 সাল থেকে যদি ধরি আমরা, 1850 থেকে যদি আমরা 50 বছর ধরি, বা 1850 থেকে যদি আমরা ধরি, তারপর থেকে বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর গড় তাপমাত্রা, বার্ষিক গড় তাপমাত্রা 1.5 ডিগ্রির উপরে বাড়তে দেওয়া যাবে না। কারণ ওই সময় যে তাপমাত্রা ছিল তার সঙ্গে যদি সারা বছরের গড় যদি 1.5 ডিগ্রি বেড়ে যায়, তাহলে বলছেন সেটা আমাদের জীবজগতের সহনশীলতার বাইরে চলে যাবে। এবং স্বভাবতই এই প্রসঙ্গে যে এটা কিভাবে ইফেক্ট আনছে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। উষ্ণতা তো বাড়লো, গাছ কমছে, উষ্ণতা বাড়ছে, এবার সেটা ক্ষতি করছে কিভাবে? একদিকে সমুদ্রের জলতল বাড়ছে, মেরুর বরফ গমছে, গলছে, হিমবাহ গলছে, সমুদ্র উঁচু হচ্ছে, সমুদ্র যেমন যেমন উঁচু হচ্ছে, উপকূল ভাগ জলের তলায় যাচ্ছে, মানুষ কৃষি জমি হারাচ্ছে, বাসস্থান হারাচ্ছে, মানুষ সেখান থেকে উঠে আসছে। যেমন আমাদের সুন্দরবন, সেখান থেকে বহু মানুষ তারা ঘরবাড়ি

0: চেষ্টা করছে তারা, তারা সেখান থেকে উঠে আসবে, কারণ তাদের জলের স্তর ক্রমশ বৃদ্ধি পাওয়ার জন্য বাড়িঘর ডুবছে বা সমুদ্রের জলোচ্ছ্বাস বেড়েই যাচ্ছে অনেক বেশি, এবং সেই সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ার জন্য ঝড়ঝঞ্ঝও বাড়ছে, তারা উঠে আসতে চাইছে ওখান থেকে। এবার এমনি তো জনঘনত্বের দেশ, 142 কোটি আমরা এখন বহন করছি, স্ট্যান্ডার্ড মাপ বলছে 30-35 কোটি, 142 কোটিতে আমরা পৌঁছে গেছি,
1: মানে ডাবলেরও বেশি,
0: ডাবলের প্রায়। হ্যাঁ, এবার ওই মানুষ যদি উঠে আসে, ঘনত্ব তো আরো বাড়ছে, এটা একটা সমস্যা, রোগব্যাধি বাড়বে, জীবন জীবিকা তো সমস্যা আছে, তার সঙ্গে রোগব্যাধি বাড়বে, তার সঙ্গে সঙ্গে ডাইরেক্ট সান স্ট্রোক, হিট স্ট্রোক, এই যে এখন প্রচণ্ড বর্ষাকালে এসে বৃষ্টি হচ্ছে, এটা ঠিকই আপনি প্রথমেই বলেছেন, টেম্পারেচার বৃষ্টি হলে বৃষ্টির দিনে একটু কমছে,
1: কিন্তু তারপরে আবার
0: হঠাৎ বেড়ে যাচ্ছে। এবার যাদের একটু প্রেশারের সমস্যা আছে, হাই প্রেশার যারা করছে, সারাদিন যারা দিনমজুর টোটো চালাচ্ছে বা শ্রমিকের কাজ করছে রোদের রোদের মধ্যে,
1: এখন তো গিগ শ্রমিকও কত বেড়ে গেছে,
0: একদম যে কোনো মুহূর্তে তাদের হিট স্ট্রোক হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে এবং অসুস্থ হয়ে তারা হসপিটালে যাচ্ছে, হার্টের নানা ধরনের সমস্যা তাদের বাড়তে শুরু করেছে, বিশেষ করে শহর এলাকায়। এবং এই উষ্ণায়নের ফলে শহর এলাকায় তো এখন বলছে একেবারে শহরগুলো একটা মানে উষ্ণায়নের একটা মানে ক্ষেত্র হয়ে পড়েছে, একদম হিট আইসল্যান্ড বলছে যেটাকে, হিট আইসল্যান্ডে পরিণত হয়েছে আমাদের শহরগুলো, যেটা একদম সবুজ ধ্বংসের ফল সরাসরি।
1: একদম তাই। এবার দেখুন একটা জিনিস, সেটা হচ্ছে শিল্প বিপ্লবের আগে পৃথিবীটা যেমন ছিল, সেটা তো আমরা আর ফিরিয়ে দিতে পারবো না,
0: না
1: কারণ সেটা সম্ভব না, ইতিহাসের চাকার নিয়মই হচ্ছে সামনের দিকে এগোনো, কি আমরা পেছন দিকে এগোতে পারি না, কিন্তু মানে কোন কোন জিনিস বিবেচনার মধ্যে এনে উন্নয়নও করা যায় আবার পরিবেশও রক্ষা করা যায়, এই যে ব্যালেন্স বা এই যে ভারসাম্যটা, এটাই সব থেকে জরুরি, তাই তো?
0: একদম।
1: তো এই ভারসাম্যটা আমরা কীভাবে করতে পারি?
0: সেই জন্য পরিবেশ বিজ্ঞানীরা একটা টেকসই উন্নয়নের কথা আসছে,
1: হ্যাঁ
0: যে উন্নয়নটা আমাদের অগ্রগতি একদম ধারাবাহিক রাখতে হবে,
1: কিন্তু উন্নয়ন আমাদের ধ্বংস করে দেবে না,
0: একদমই না, থামানো যাবে না,
1: হ্যাঁ
0: তার পরিপূরক আমাদের ব্যবস্থা করতে হবে,
1: হ্যাঁ
0: তার জন্য যেটা বলা হচ্ছে যে অহেতুক গাছ কাটা যাবে না, এক, দুই আমাদের বাড়িঘর করতে গিয়ে রাস্তা চওড়া, মানুষ বাড়ছে, গাড়ি বাড়ছে, রাস্তা চওড়া করতে হবে, সেখানে আমাদের অনেক বনাঞ্চল অনেক ক্ষেত্রে কাটতে হচ্ছে, রাস্তার ধারে গাছ কাটতে হচ্ছে, কিন্তু সেখানে বলা হচ্ছে যে একটা গাছ যখনই বড় কাটা হচ্ছে পাশাপাশি 3-5টা গাছ লাগিয়ে তাকে সংরক্ষণ করার ব্যবস্থা যারা এই ডেভেলপমেন্টের কাজ করছে তাদেরকেই করতে হবে, অর্থাৎ এখানে রাষ্ট্রকেই সে কথা বলা হচ্ছে, পরিবেশ বিজ্ঞানীরা বলতে চাইছেন যে সেই উন্নয়নটার পরিপূরক, অর্থাৎ এখানে রাস্তা চওড়া হচ্ছে, গাড়ি বেশি চলছে, শিল্প কারখানা বেশি হচ্ছে, ধোঁয়া বেশি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বাড়ছে, অক্সিজেন কমছে, সুতরাং সেটাকে ফিরিয়ে দেবার জন্য গাছকে তোমাকে রাখতে হবে পরিবেশে,
1: মানে আশেপাশে খুব সচেতনভাবে বনাঞ্চল তৈরির যে
0: যেগুলো বড় বনাঞ্চল আমাদের রয়েছে, যেমন আমাদের এখানে সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য যেটা রয়েছে সেটা, বা আমাদের ডর্স এলাকার যে বড় বড় বনাঞ্চল, একে তো হাত দেওয়াই যাবে না, একদম ইন্ট্যাক্ট রাখতে হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের উন্নয়নের জন্য ভেতরে আমাদের যে সমস্ত সবুজের বাতাবরণ কেটে ফেলতে হচ্ছে, অনেক পুরনো পুরনো 150-200 বছরের বড় বড় গাছ যেগুলো সারা দিনে অনেক কার্বন ডাইঅক্সাইড টেনে নিতে পারত, আমাদের কাটতেই হচ্ছে, বিকল্প নেই, তখন আমাদের তার পরিপূরক গাছকে লাগিয়ে বড় করার ব্যবস্থা করে দিতে হবে,
1: কিন্তু সে গাছ তো বড় হতে অনেক
0: সময় নেবে, কিন্তু আমরা যদি একটা ধারাবাহিক প্রসেসের মধ্যে থাকি, আমরা তো একসাথে সব গাছ কেটে ফেলছি না, ফলে ধারাবাহিক প্রসেসের মধ্যে থাকলে আমাদের উন্নয়নও হলো আবার পরিবেশকে আমরা সেটা ফিরিয়ে দেওয়ার আমাদের একটা প্রচেষ্টা থাকলো, কিন্তু এই জায়গায় কিন্তু আমাদের যথেষ্ট ঘাটতি আমাদের দেশগুলোতে রয়েছে।
1: হ্যাঁ, মানে মানুষের চাহিদা যেভাবে বাড়ছে সেইটা একটা কোথাও বাঁধ দেবার মনে হয় দরকার আছে, যে কতটা প্রয়োজন আর বিলাসিতা এই দুটোর মধ্যে মানুষকেই পার্থক্যটা করতে হবে, যে প্রয়োজনের বদলে বিলাসিতাকে অধিক গুরুত্ব দিলে একসময় প্রয়োজনীয় বস্তু আমি আর পাবো না।
0: একদমই তো তাই, একদম একদম দিদি ভাই ঠিক বলেছেন আপনি, যে আমি উন্নয়ন করতে গিয়ে যদি পরিবেশটাকে এমন জায়গায় নিয়ে যাই যে বেঁচে থাকার মতো উপযুক্ত আমার আর জায়গাই নেই, আমার উন্নয়নটা দিয়ে কী হবে, সেই জন্য আমাকে বিকল্প, তার সঙ্গে সঙ্গে যেটা এখন লক্ষ্য করা যাচ্ছে, আমরা যারা বিজ্ঞানের হয়ে কাজ করতে চাইছি মানুষের মধ্যে বা পরিবেশ নিয়ে কাজ করতে চাইছি, আমরা যেটা দেখতে পাচ্ছি যে উন্নয়নের নামে গাছ কাটতে গিয়েও কিন্তু পরিবেশকে লুট করেও গাছ কাটা।

0: যেটা হয়তো দরকার ছিল।
1: হ্যাঁ, মানে হয়তো তিনটে গাছ কাটার পারমিশন পাওয়া গেছে, আমি সেটা দিয়ে 30টা গাছ কেটে
0: দিলাম, সেটা অবৈধভাবে তার একটা অংশ সেটা থেকে অর্থ উপার্জন করছে।
1: হ্যাঁ,
0: এই জায়গাগুলো যদি ধরা যেত তাহলে কিন্তু অনেকটা আমরা এই জায়গাটা প্রতিরোধ করতে পারতাম।
1: আচ্ছা, আপনি তো একজন বিজ্ঞানকর্মী, তাই তো, মানুষকে সচেতন করাও আপনার একটা কাজ। তো এই ঘটনাগুলো যেসব এলাকায় ঘটছে সেখানে গিয়ে আপনারা মানুষদের কী বোঝান?
0: আমরা এ ব্যাপারে এলাকা নির্বাচন করে, কারণ এখানে শহর এবং গ্রামে গিয়ে যখন আমরা কাজ করি তখন আমাদের সব জায়গায় সমস্যা একরকম হয় না, কিছু কিছু পৃথক সমস্যা থাকে। সেখানকার উপযুক্ত বিষয়গুলো আমরা মানুষের মধ্যে বলি এবং সংশ্লিষ্ট প্রশাসকের কাছেও আমরা আর্জি জানাই যে এগুলো আমাদের দেখতে হবে। যেমন আমরা সরাসরি মানুষের কাছে গিয়ে যেটা বলি যে একদম ব্যক্তি উদ্যোগে এবং সমষ্টিগত উদ্যোগে বিভিন্ন গ্রুপ ট্রুপগুলো যারা যেসব গ্রামে ট্রামে রয়েছে বা ক্লাব রয়েছে, যে এই যে বর্ষার মরশুম, যত সম্ভব গাছ লাগাতে হবে এবং শুধু লাগিয়ে আসলে হবে না, তাকে উপযুক্ত বেড়া দিয়ে বড় করতেই হবে।
1: হ্যাঁ, মানে একটা স্তর অবধি তাকে খুব সযত্নে বড় করে দিতে হবে।
0: একদম, আমাদের এ কাজে একদম প্রতিটি সংস্থা, প্রতিটি ক্লাব, প্রতিটি গ্রুপ আমাদের এগিয়ে আসতে হবে। শুধু সরকার রাষ্ট্র করে দেবে সেই অপেক্ষায় আমাদের আর থাকলে চলবে না। সেই সঙ্গে সঙ্গে আমাদের আইনগত দিক থেকেও যে বৃক্ষ ছেদন যেখানে সেখানে করা যাবে না, অহেতুক কাটা যাবে না, সঠিক উন্নয়নকে সামনে রেখেই যেটুকু দরকার সেটুকু হয়তো ছেদন করলাম, তার পরিপূরক সেখানে রোপণও করলাম, সরকারি উদ্যোগে সেটা করতে হবে। আমরা সাধারণ মানুষকে এটাও বোঝাই যে আপনারা দেখুন, একদিকে যেমন বৃক্ষ রোপণে আপনারা এগিয়ে আসুন, সংরক্ষণে এগিয়ে আসুন, অন্যদিকে যদি অহেতুক কোনো ছেদন হয় বৃক্ষ, আপনারা প্রতিবাদ করুন। আপনারা গাছকে ধরে সে চিপকো আন্দোলন উত্তরপ্রদেশে দেখেছি, দীর্ঘ বনাঞ্চলকে মানুষই রক্ষা করেছে, আদিবাসী মানুষ রক্ষা করেছে। তা আমরা যদি গাছকে মানুষকে চিপকে ধরি তাকে আর কে কাটে? আর সঠিক উন্নয়নের জন্য কাটতে হলে একদম সেই দপ্তরকেই পাশাপাশি গাছকে লাগিয়ে দিতে হবে, সেটাও মানুষই নজরে রাখবে। এইটা যেমন আমরা মানুষকে বোঝাচ্ছি বিভিন্ন সেমিনার করে, গ্রামীণ পথসভা করে বা মিটিং আলোচনার মধ্যে দিয়ে, সংশ্লিষ্ট বিডিও অফিস, এসডি অফিসে গিয়েও আমরা প্রশাসনিকভাবে দাবি জানাচ্ছি যে এগুলো দেখতে হবে। আর শহর এলাকায় যেটা আরেকটা নতুন সমস্যা আমরা দেখি, গাছ তো একটা বড় ব্যাপারই, তার সঙ্গে সঙ্গে অনেক শহর, যেমন আমাদের বহরমপুর শহরে আমরা দেখতে পাই যে রাস্তার দুধারকে কংক্রিট করে দেওয়া হচ্ছে। রাস্তার দুধারে যে একটু মাটি থাকে বা ফুটপাথ থাকে,
1: নয়নজুলি আমরা যেটাকে বলি,
0: নয়নজুলি ঠিক না, রাস্তার শহরের ভেতরে রাস্তার দুপাশে যে একটু মাটি বা ফুটপাথ, সেটাকে একদম ঢালাই কংক্রিট,
1: তাহলে তো জল ভেতরে ঢুকবে না, রিচার্জ হবে না তো।
0: এবং এইটা করতে গিয়ে অনেক গাছকেও কেটে ফেলা হচ্ছে। এবং এইটা আমরা ভীষণভাবে শহর এলাকায় আমরা আপত্তি জানাচ্ছি, মানুষকে বলছি এটা করতে দেওয়া যাবে না, আমাদের প্রতিরোধ করতে হবে। আর আমরা পৌরসভা সংশ্লিষ্ট দপ্তরকে বলছি এটা ভীষণভাবে পরিবেশ বিরোধী কাজ, এটা করা যাবে না। আর যদি কোথাও করতে হয় সেখানে নির্দিষ্ট অন্তর অন্তর জল মাটির তলে যাবার জন্য এবং সেখানে গাছ লাগানোর জন্য গ্যাপিং রাখতে হবে, সবুজায়ন করতেই হবে, সবুজায়নের কোনো বিকল্প নেই। সেই সঙ্গে সঙ্গে দিদিভাই, আমরা এখন এই পৌরসভাগুলোকে একটা কনসেপ্ট দিতে চাইছি, সাধারণ মানুষকে বলছি দুটো কথা, যে আমরা তো বাড়ি করার সময় 3 ফুট জায়গা ছাড়ি, যাদের একটু জায়গা বেশি তারা যদি 4 ফুট 5 ফুট ছেড়ে বাড়ির চারপাশে কয়েকটা গাছ লাগাই, একটা কনসেপ্ট। এবং পৌরসভাকেও বলছি যে আপনারা এটা একটু অনুমোদনের সময় দেখুন, বা একটা সাইডে কয়েকটা গাছ লাগাতে হবে, এটা বাধ্যতামূলক করা যায় কিনা। তার সঙ্গে সঙ্গে আমরা ছাদ বাগানকে কিন্তু বলছি, পরিবেশ বিজ্ঞানীরা বলছেন গবেষণা থেকে উঠে এসেছে যে একটা শহরের যদি 50% মানুষের ছাদে বাগান থাকে, ফল ফুল শাকসবজি থাকে, একদিকে যেমন যার তার আনন্দ পাবে, স্বাস্থ্য ঠিক থাকবে, সবুজায়ন হবে, অন্যদিকে পরিবেশকে ঠিক করবে, এমনকি ঘরের উষ্ণতাকে পর্যন্ত কমায়।
1: আমরা
0: এই ছাদ বাগানের উপরেও খুব জোর দিচ্ছি শহর এলাকাতে, যে শহরকে গরমের হাত থেকে বাঁচাতে গেলে
1: শুধু এসি লাগালে হবে না,
0: এসি লাগালে হবে না, এবং এসিকে তো কম টেম্পারেচারে নামাতে হবে আর কম ব্যবহার করতে হবে,
1: কম ব্যবহার করতে হবে।
0: এসি মানে তো ঘরের তাপকে আমি বাইরে ফেলে দিলাম, তাপকে তো আমি অ্যাবলিশ করে দিতে পারলাম না,
1: না
0: ফলে সার্বিক পরিবেশের তাপমাত্রা তো কমাতে পারলাম না,
1: বেড়ে গেল,
0: বেড়ে গেল। মানে এইভাবে যদি ভাবা যায়, এসি আমরা চালিয়ে দিলাম, তাপটা বাইরে গেল, আমি তো যখনই বাইরে যাব আমি তো ওই তাপের মধ্যে,
1: ওই তাপের মধ্যেই পড়বো আবার,
0: এটা তো বিকল্প নেই কোনো।
1: হ্যাঁ হ্যাঁ,
0: ফলে এসি আমাদের করতেই হবে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের করতে হবে, কিন্তু আমাদের পরিপূরক এই ভাবনাগুলো আনতে হবে। সবুজায়ন আমাদের করতেই হবে, সবুজায়ন না করলে উষ্ণতাকে ধরে রাখতে পারবো না,

0: উষ্ণতা ধরতে না পারলে রোগ ব্যাধি একেবারে ভর্তি হয়ে যাবে,
1: মানে এই পৃথিবী নামক গ্রহটাই ধ্বংসের মুখে চলে যাবে
0: একদমই।
1: এখনই বড় বড় শহরে যেটা দেখা যাচ্ছে যে খুব উন্নত শহর যেগুলোতে, সেখানে কিছুক্ষণ পর পর এক একটা করে অক্সিজেন পার্লার, মানুষ গিয়ে ওখানে খানিকক্ষণ অক্সিজেন নিয়ে, মানে যেটা আমাদের এমনি পাওয়ার কথা, যেটা আমাদের মা প্রকৃতি মা আমাদের জন্য মানে সাজিয়ে রেখেছেন, সেটার জন্য আজকাল আমরা যন্ত্র নির্ভর হয়ে যাচ্ছি।
0: এবং আমরা নিজেরাই তো নিজেদের ভুলে ধ্বংস করছি, নিজেদের ভুলে সবুজায়নকে ধ্বংস করছি। যেমন আমরা একটা দেশের নাম যদি বলি সুরিনেম, ওই দেশে সমীক্ষা থেকে বলছে 93-95% এরিয়া গ্রিনেজ, গ্রিন কভারেজ রয়েছে। এমনি স্ট্যান্ডার্ড পরিবেশ বিজ্ঞানীরা বলছেন একটা দেশে 30% গ্রিন কভারেজ চাই, বড় বড় জঙ্গল প্লাস বিভিন্ন জায়গায় যে গাছপালা রয়েছে একটা গ্রিন কভারেজ 30% জমি যেন গ্রিন কভারেজে থাকে। সেখানে আমাদের ভারতবর্ষ এই মুহূর্তে 25.17% দাঁড়িয়ে রয়েছে, পশ্চিমবাংলা আরেকটু নিচে, ফলে 7-8% আমরা স্বাভাবিকের নিচে নেমে গেছি। একে আমরা ঘাটতিতে চলছি,
1: মানে ক্রমশ ঘাটতি বাড়ছে।
0: আর ওদিকে সুরিনেম, সুইডেন, ফিনল্যান্ড, এরা কিন্তু সবুজায়নে অনেকখানি এগিয়ে রয়েছে। আবার যদি বলা বলে কাতার, তারপরে আরও কিছু দেশ রয়েছে, সেটা ওকে বলছে জিরো সবুজায়ন, সেখানে গাছপালা একরকম নাই বলতে গেলে চলে। এখন উষ্ণায়ন, পরিবেশ, সবুজায়ন, স্বাস্থ্য ভাবতে গেলে তো পৃথিবী ধরে ভাবতে হবে, বাতাসের তো সীমা রেখা নেই,
1: বাতাসের তো কোনো
0: কার্বন ডাইঅক্সাইড তো দেশ থেকে আমাদের দেশে চলে আসছে। সেই সঙ্গে সঙ্গে জলাশয় রক্ষা করাটাও গুরুত্বপূর্ণ বিষয়,
1: কারণ জলাশয়ও অনেক সবুজ ধারণ করে।
0: একদমই,
1: সবুজ
0: ধারণ করে, পানীয় জল তো দেয়ই, মাটির নিচে রিচার্জ করে, সেই সঙ্গে সঙ্গে জলের বাষ্প বৃষ্টি হতে সাহায্য করে, বৃষ্টি তাপমাত্রা কমাতে সাহায্য করে। টোটাল একটা বাস্তুতন্ত্রের একটা বেল সিস্টেম।
1: হ্যাঁ, সিস্টেম, এই সিস্টেমের কোনো জায়গা যদি ভেঙে যায় তাহলে কিন্তু পুরো সিস্টেমটাই নড়বড়ে হয়ে গেল।
0: এর কোনোটাই আমরা ধ্বংস করে, আমরা যদি মানুষ ভাবি যে আমরা শুধু উন্নয়ন আর কংক্রিট দিয়ে বেঁচে থাকবো, কোনোভাবেই হবে না, কোনোভাবেই হবে না।
1: সেটা কিন্তু আমরা তো দেখছি যে চোখের সামনে কিভাবে জলাশয়গুলো বন্ধ হয়ে যাচ্ছে, ভরাট হয়ে যাচ্ছে, এবং তার ফলও পেতে হচ্ছে, তার ফলও পেতে হচ্ছে।
0: জলাশয় ভরাট এবং সবুজ উদ্ভিদ ধ্বংস, এই দুটোই মারাত্মকভাবে আমাদের পরিবেশকে উষ্ণতা বাড়ানো বলি, দূষণ বলি, এগুলোর বৃদ্ধি ঘটাচ্ছে, আর তার ফলে একগুচ্ছ রোগ আমাদের বাড়ছে। এবং রিসেন্ট লাস্ট আর একটা তথ্য আমি সংযোজন করি, রিসেন্ট একদম বিজ্ঞানীদের গবেষণা থেকে উঠে এসেছে, বেশ কিছু সামুদ্রিক ছত্রাক যেগুলো এতদিন মানুষের কোনো রোগ সৃষ্টি করতো না, তারা এই উষ্ণ তাপমাত্রায় অ্যাক্টিভেট হয়ে মানুষের ফুসফুসের ভয়ঙ্কর কিছু রোগ সৃষ্টি করছে।
1: হ্যাঁ,
0: এবং সেটা বলছে যে আগামী দিনে করোনার মতো প্যান্ডেমিক পর্যন্ত হয়ে যেতে পারে। রাষ্ট্রকে যেমন দায়িত্ব নিতে হবে, ব্যক্তি থেকে আমাদের
1: যাত্রাটা শুরু করতে হবে, সমাজ
0: একদম ব্যক্তি থেকে আমাদের সচেতন হয়ে সবুজকে রক্ষা করার কাজে আমাদের এগিয়ে আসতে হবে, তাহলেই আমরা এই পৃথিবীকে বাসযোগ্য রাখতে পারবো।
1: একদম, এবং পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য করে রেখে যেতে পারবো,
0: তাহলে আমরা উত্তর দিতে পারবো না।
1: হ্যাঁ,
0: আমাদের ছবিগুলো দেখে আমাদের পরবর্তী প্রজন্ম বলবে তোমরা লুটপুট করে খেয়ে চলে গেছো।
1: সেটাই সেটাই। অনেক ধন্যবাদ, এতক্ষণ আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম। আলোচক ছিলেন বিজ্ঞানকর্মী শিক্ষক সজল বিশ্বাস, সঙ্গে ছিলাম আমি সুমনা সেনগুপ্ত, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে। আজকে সুস্থ থাকুন অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান সুস্থ থাকুন আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।

পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে কিছুক্ষণের মধ্যেই। জীবিকার জন্য 6:35 কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ শুনবেন, 6:40 ভক্তিগীতি এবং রজনীকান্তের গান শুনবেন এই অনুষ্ঠানটি আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। নিউজ অন এয়ার অ্যাপে শোনা যাবে। এছাড়াও 6:40 মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ভারত বনাম অস্ট্রেলিয়ার ক্রিকেট ম্যাচের ধারা বিবরণী আপনাদের আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:10 শ্রোতা বন্ধুদের চিঠিপত্রের আসর আজ সন্ধ্যায়। 7:30 বিজ্ঞাপনী অনুষ্ঠান শুনবেন। 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং 7:50 কলকাতা কেন্দ্র থেকে স্থানীয় সংবাদ শুনবেন। রাত 8টায় মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাতের বাংলা রূপান্তর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। 9:15 আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতীর অনুষ্ঠান শুনবেন। রাত 10টায় যুব জগৎ, রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন সমীক শর্মা, কবিতা পাঠ করবেন অন্তর্জিতা অধিকারী, লোকগীতি শুনবেন অনুসুয়া রায়ের কণ্ঠে এবং উপস্থাপনায় থাকবেন পাপিয়া ধর। মহিলা বিশ্বকাপ টি টোয়েন্টির ভারত বনাম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লন্ডনে আয়োজিত এই ম্যাচের ধারা বিবরণী আপনারা শুনবেন রাত 8:50 এবং রাত 9:15 আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। আমাদের অনুষ্ঠানগুলি শুনবেন নিউজ অন এআর অ্যাপ থেকে। রাত 10:30 হিন্দি ছায়াছবির গান চিত্রগীত অনুষ্ঠানে। রাত 11টায় আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন চলতি অধিবেশনের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার বিজ্ঞপ্তি অনুযায়ী মুর্শিদাবাদ জেলার আবহাওয়া প্রধানত ছিল শুষ্ক। আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে, জেলার বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, জেলার কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি মাপের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সতর্কবার্তায় বলা হয়েছে জেলার বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।

102.2 মেগাহার্জে অনুষ্ঠান শুনছেন আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। এখন জীবিকার জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অনলাইনে দরখাস্ত আহ্বান করছেন। শূন্যপদ রয়েছে 420টি। আগ্রহী আবেদনকারী প্রার্থীদের অবশ্যই ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে, সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা অ্যারোনটিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স, এই সমস্ত

ডিসিপ্লিন থেকে এবং অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তাদের পাস হতে হবে। আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে 35 বছরের মধ্যে। যে সমস্ত কেন্দ্রগুলিতে রিক্রুটমেন্ট টেস্ট নেওয়া হবে সেগুলি হল আহমেদাবাদ, ভোপাল, চেন্নাই, দিল্লি, দিসপুর, জয়পুর, জম্মু, কোচি, কলকাতা, লখনউ, মুম্বাই, নাগপুর, পোর্ট ব্লেয়ার, রাঁচি এবং বিশাখাপত্তনম। আপনারা অবশ্যই আবেদন করবেন আগামী 3রা জুলাই 2026-এর মধ্যে অনলাইনে। বিস্তারিত বিবরণের জন্য দেখতে পারেন এমপ্লয়মেন্ট নিউজ। 13 জুন থেকে 19 জুন 2026-এর এমপ্লয়মেন্ট নিউজ থেকেই আপনারা বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও যে ওয়েবসাইটটিতে গেলে জানা যাবে বিস্তারিত, আমি জানিয়ে দিই ওয়েবসাইটটি www.upsc.gov.in। আপনারা বিশদে জানার জন্য দেখতে পারেন এই ওয়েবসাইটটি www.upsc.gov.in অথবা 13 জুন থেকে 19 জুন 2026-এর এমপ্লয়মেন্ট নিউজ। শুনলেন কর্মখালী সংক্রান্ত খবর জীবিকার জন্য। আকাশবাণী মুর্শিদাবাদ, পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। এখন কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুভ্রা চক্রবর্তী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিম এশিয়ার সংকট পরিস্থিতিতে তিনি দেশবাসীর কাছে কৃষিকাজে রাসায়নিক সারের বদলে প্রাকৃতিক সার ব্যবহার করার যে আহ্বান জানিয়েছিলেন, দেশবাসী তাঁর আবেদনে সাড়া দেওয়ায় তিনি কৃতজ্ঞ। আকাশবাণী থেকে আজ সম্প্রচারিত মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 135তম পর্বে তিনি জল সঞ্চয়ের গুরুত্বের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান বর্ষা মরশুমে জলের প্রতিটি ফোঁটায় রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন। নদিয়ার কালীগঞ্জে তামান্না খুনের এফআইআরে নাম থাকা অভিযুক্ত গাজলুর রহমানকে অবশেষে আজ গ্রেপ্তার করা হয়েছে। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার অতুলজি এখবর জানিয়েছেন, যাদের নামে এফআইআর করা হয়েছিল এই গ্রেপ্তারের ফলে অভিযুক্ত সেই 24 জনই ধরা পড়ল। উল্লেখ্য, 2025 সালের 23 জুন কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার পর বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আঘাতে মোলান্দি গ্রামে 10 বছরের তামান্নার মৃত্যু হয়। হাওড়ার বাগনানে বিজেপি কর্মী প্রশান্ত দের খুনের ঘটনায় শেখ সৈফুদ্দিন নামে আজ আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল 11। এফআইআর দায়ের করা হয়েছিল 51 জনের বিরুদ্ধে। উল্লেখ্য, এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল তিনি বাগনানে গিয়ে নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে বলেন, ঘটনার তদন্তের কাজ দ্রুত শেষ করতে সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভার গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের কানাইকাটির তৃণমূল বুথ সভাপতির ঘর থেকে সরকারি ত্রিপল ও বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী এবং মাছের খাবার উদ্ধারের ঘটনায় ওই বুথ সভাপতিকে গ্রেপ্তারের দাবিতে আজ তুমুল বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিজেপি করার অপরাধে বিজেপি সমর্থকদের এবং গ্রামবাসীদের সরকারি ত্রিপল, ত্রাণ সামগ্রী ও মাছের খাবার কোনো কিছুই দেওয়া হতো না বলে অভিযোগ। এমনকি প্রত্যন্ত সুন্দরবনের হিঙ্গলগঞ্জের মানুষের আয়লা আমফানের মতো প্রাকৃতিক দুর্যোগে বরাদ্দ ত্রাণের সামগ্রীও সাধারণ মানুষকে দেওয়া হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ ঘটনাস্থলে পৌঁছয় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। দুটি ট্রাকে করে সমস্ত ত্রাণ সামগ্রী, ত্রিপল, মাছের খাবার উদ্ধার করে নিয়ে যায় তারা। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকার বড় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। আগামী 1 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 12,000 উপভোক্তা মহিলা উপস্থিত থাকবেন।

0: বলেও নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তর সূত্রে জানা গেছে। টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ারের সমস্ত নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। নিচু এলাকা ও বিভিন্ন রাস্তায় জল জমে স্বাভাবিক জনজীবন ব্যাহত। ভুটান পাহাড়ে এক নাগাড়ে বৃষ্টির জেরে গোবরজ্যোতি নদীর জলস্রোত, বিবাড়ি সেতুর ডাইভারশন তলিয়ে যাওয়ায় ভুটান সীমান্তে শহর জয়গা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যদিকে তোরসায় জলস্তর বাড়তে থাকায় সুভাষিনী চা বাগানের নদী লাগোয়া এলাকার বাসিন্দাদের ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভারী বৃষ্টির ফলে শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া, নির্মলনগর, রবীন্দ্রপল্লী সহ বিভিন্ন এলাকায় ব্যাপক জল জমেছে। মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পরিবহন ও অর্থ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন আজ জলমগ্ন বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখেন। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরের খবর 7:25।
1: গ্রামীণ সংবাদ রিলে করে আপনাদের শোনানো হলো আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ, আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ধারা বিবরণী আপনারা শুনবেন। আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্রের অনুষ্ঠানগুলি আপনারা শুনবেন নিউজ অন এআর অ্যাপ থেকে। এখন ভক্তিগীতি এবং রজনীকান্তের গান। ভক্তিগীতি প্রথমেই শুনবেন শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন ভক্তিগীতি এবং রজনীকান্তের গান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।

নমস্কার, শুভ সন্ধ্যা সকল শ্রোতা বন্ধুকে। আজকের আজ সন্ধ্যার আসরে স্বাগত। সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করি আজকের আজ সন্ধ্যার আসর। হ্যাঁ, জুন মাস প্রায় একদমই শেষের দিকে, আজ তো 28 তারিখ হয়ে গেল, তবু হাতে তো আরও দুটো দিন রয়েছে। এখনও আসতে পারে আপনাদের কাছ থেকে ইমেল বা চিঠিতে আমাদের জুন মাসের বিষয় ভিত্তিক চিঠি। হৃদয় আমার নাচে রে, আজ কি ময়ূরের মতো নাচে রে, হৃদয় নাচে রে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু ছিল বর্ষা, আর সে কারণেই তাঁর কলমে আমরা বর্ষার বহু গান কবিতা পাই, উপন্যাস ছোট গল্পে পাই বর্ষার অনুষঙ্গ। কবি কাজী নজরুল ইসলামের গান কবিতায় বর্ষা এসেছে বারবার। আমাদের এই বাংলার শিল্পী কবি সাহিত্যিক বৃন্দের অনেকেরই বর্ষা প্রিয়। একদিকে যেমন বর্ষার স্নিগ্ধ নস্টালজিক রূপ বাংলা সাহিত্য সঙ্গীতকে সমৃদ্ধ করেছে, অপরদিকে বহু মানুষ আছেন যাদের ইট কাঠ পাথুরে জীবনে বর্ষা আনন্দের নয়, বিড়ম্বনার, উৎপাতের, বিরক্তিকর। অথচ আমার মতো অনেক মানুষ আছেন যারা রিমঝিম বর্ষার দিনে খিচুড়ি আর পাঁপড় ভাজা খাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকেন, সন্ধেবেলায় ঝিঁঝির ডাক আর এক ঘেয়ে

0: বৃষ্টিতে চা পেঁয়াজি মুড়ির সঙ্গে জমাটি ভূতের গল্প দিয়ে আসর মাতান। এইভাবেই বহুজন বহুভাবে বর্ষাকে উপভোগ করেন। আপনার কাছে বর্ষা কি, আনন্দের না বিরক্তিকর? আপনার বর্ষা অনুভবের কথা শোনেন আমাদের আজ সন্ধ্যার দপ্তরে। হ্যাঁ, জুন মাসের বিষয় রয়েছে অনুভবে বর্ষা। আজ সন্ধ্যায় প্রযত্ন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, পোস্ট বহরমপুর, জেলা মুর্শিদাবাদ, ডাক সূচক 742101, এই নির্দিষ্ট ঠিকানায় আসবে আপনাদের চিঠি। আর যদি মেইল করেন তাহলে akasijuvianimurshidabad@gmail.com এই ইমেল আইডিতে আসুক আপনাদের মেইল। অনুভবে বর্ষা কীভাবে ধরা দিচ্ছে আপনার কাছে বর্ষা? ওই যে আনন্দের না বিরক্তির না একসঙ্গে জমিয়ে গল্প করার একটা মুহূর্ত। কী ভাবছেন আপনি সব কিছু জানিয়েই আমাদের চিঠি লিখে ফেলুন, এখনও সময় আছে, তাই না? জুন মাসের বিষয় নিয়ে চিঠি লেখার, আপনাদের অনুভবের কথা বর্ষাকে নিয়ে উঠে আসুক আপনাদের কলমে।
1: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি। পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর?
1: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
1: কাজ থেকে নয়।
2: হ্যাঁ করছি। আরবিআই এ কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
0: ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আবারও ফিরলাম আজ সন্ধ্যার আসরে। চলে যাব আপনাদের পাঠানো চিঠিতে। আজকের সন্ধ্যার প্রথম চিঠি শ্যামল কুমার মাঝি চাঁদরা পায়রাচালি পুরুলিয়া থেকে লিখছেন। তিনি তাঁর অনুভবের কথা আমাদের কাছে কবিতার আকারে পাঠিয়েছেন, অর্থাৎ বৃষ্টি বা বর্ষা নিয়ে তার অনুভব। বৃষ্টি আসে বৃষ্টি হাটে, বৃষ্টি হাসে বৃষ্টি বসে পাশে, বৃষ্টি পরে গাছের পাতায় বৃষ্টি ঝড়ে ঘাসে, বৃষ্টি পরে মাঠে ঘাটে বৃষ্টি পরে বনে, বৃষ্টি ভেজায় সারা শরীর পুলক জাগায় মনে, বৃষ্টি আসে শ্রাবণ মাসে রিমঝিমঝিম সুর, ছুটছে চাষি মুখে হাসি আনন্দে ভরপুর, বৃষ্টি শ্রাবণ আনে প্লাবন দেয় যে দেখা বন্যা, পায়ের নূপুর তুলে যে সুর নাচে যেন রাজকন্যা, বৃষ্টি তুমি খুব সুন্দর দেখতে মিষ্টি কত, বৃষ্টি তুমি সোনার বিন্দু ঝরছ অবিরত, বৃষ্টি তুমি বন্ধু আমার তুমি ভালোবাসো, বৃষ্টি তুমি তৃষ্ণার বাড়ি জাগাও মনে আশা, বৃষ্টি তুমি সৃষ্টি আমার ছড়াও মধুর গন্ধ, বৃষ্টি তুমি আকাশ চুমি ঝড়াও অমৃতধারা, তোমার পরশে মনের হরষে ধরিত্রী আত্মহারা, বৃষ্টি তুমি ঝরতে থাকো ঝরেই চলো বৃষ্টি, বৃষ্টি বাদল বাজায় মাদল কি অপরূপ সৃষ্টি। হ্যাঁ, রিমঝিম শুভেচ্ছা সহ তার এই চিঠিখানি আমাদের বিষয় নিয়ে জুন মাস পাঠিয়েছিলেন শ্যামল কুমার মাঝি পুরুলিয়া থেকে। খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, বৃষ্টি মানেই মনটা একটু উদাস, আর নানাভাবে বৃষ্টির যে বর্ণনা আপনি করেছেন মানে বর্ষার, সত্যি খুব ভালো লাগলো। হ্যাঁ, অনুভবে বর্ষা আমাদের জুন মাসের আজ সন্ধ্যার বিষয়।

0: সঙ্গে থাকুন ফিরছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে।
1: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেলেনিন সরণি, কলকাতা 13।
0: বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম আজ সন্ধ্যার আসরে। হ্যাঁ, অনুভবে বর্ষা আমাদের বিষয় জুন মাসে। এবারে যাব আপনাদের চিঠিতে। বৃন্দাবন ঘোষ বিষ্ণুপুর বাঁকুড়া থেকে লিখছেন আমাদের এই যে বিষয় রয়েছে জুন মাসে, অর্থাৎ অনুভবে বর্ষা, এই বিষয় নিয়ে তাঁর চিঠিতে যাব। বাংলার শরৎ ঋতুর মধ্যে দ্বিতীয় ঋতু হলো বর্ষাকাল। আষাঢ় ও শ্রাবণ মাস এই বর্ষাকালের মধ্যে পড়ে। আষাঢ় মাস পড়তে না পড়তেই আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, নীল নবঘন আকাশ কখনই তিল ঠাঁই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনি ঘরের বাহিরে, কখনো টিপটিপ, কখনো ঝিরঝির, কখনো ঝরঝর করে বৃষ্টি পড়ে। আষাঢ়ের এই বর্ষায় কচু পাতাটির উপর যখন টিপটিপ করে বৃষ্টি পড়ে, তখন দূর থেকে মনে হয় মুক্তোর দল কচু পাতায় নড়াড়ি করছে। আবার যখন গভীর নিম্নচাপ তৈরি হয়, তখন

0: মুষল ধারে বৃষ্টি পড়ে, পুকুর নদী নালা খাল বিল জলে ভরে যায়। আনন্দে ব্যাঙগুলো ডাকতে থাকে, বর্ষা এসেছে জেনে মনের ধারে ময়ূর পেখম তুলে মনের আনন্দে নাচতে থাকে। যেসব গরিব লোকের ঘরের ছাদ মজবুত নয়, তাদের কষ্টের শেষ নেই, কারণ ছাদ ভেদ করে বৃষ্টির জল ঘরের ভেতরে প্রবেশ করে। শ্রাবণ মাসে বর্ষার অবস্থা আরও ভয়ানক, প্রবল বৃষ্টিতে নদীতে দুকুল ছাপিয়ে জল বইতে থাকে, বিরাট বন্যার সৃষ্টি হয়, বন্যার জলে দুকুল প্লাবিত হয়, অনেক ঘর নষ্ট হয়, অনেক গবাদি পশু প্রাণ হারায়, অনেক শস্যও নষ্ট হয়। বন্যার ফলে নানা রোগের সৃষ্টি হয়, মহামারীও হয়। এই সময় কৃষকেরা বর্ষায় ধান রোপণ করে, বর্ষার যেমন মন্দ দিক আছে তেমন ভালো দিকটাও অস্বীকার করে কী করে। আমাদের কাছে পাঠিয়েছিলেন আমাদের জুন মাসের বিষয় নিয়ে, অর্থাৎ তার অনুভবে বর্ষা কীরকমভাবে বা বৃষ্টি কীরকমভাবে এসেছে, বৃন্দাবন ঘোষ বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনুভবে বর্ষা আমাদের সকলের কিছু না কিছু প্রিয় ঋতু তো থাকেই, তার মধ্যে বর্ষা অনেকের কাছে প্রিয় ঋতু, কবি সাহিত্যিক ছাড়াও আমাদের অনেকের কাছে বর্ষা প্রিয়। তাই আপনার কাছে অনুভবে কিভাবে ধরা দিচ্ছে বর্ষা, এ নিয়েই লিখুন আমাদের জুন মাসের বিষয় নিয়ে।
1: শুনুন শুনুন শুনুন, গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকেরই রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
2: আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন সতর্ক থাকুন।
0: জুন মাস চলছে আর মাত্র হাতে গোনা দুটো দিন, তারপরে আবারও আমরা নতুন বিষয়ে যাব। আর এই দুদিন শুধু আপনাদের কাছ থেকে আমাদের আজ সন্ধ্যায় জুন মাসের বিষয় নিয়ে চিঠি। জুন মাসের বিষয় অনুভবে বর্ষা।

সময় একদম শেষ, তাই যেতে যেতে আবারও বলি আপনাদের কাছ থেকে আসুক বিষয়ভিত্তিক চিঠি। সঙ্গে ছিলাম এতক্ষণ আপনাদের চিঠির পার্শ্বরানী, আমি আপনাদেরই বন্ধু মানসী। সবাই খুব ভালো থাকুন।

0: আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিজ্ঞাপনী অনুষ্ঠান শুনবেন।
1: স্বাস্থ্য দর্পণে নিবেদনে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
2: নমস্কার, আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানে আমরা যে বিষয়ে আজকে কথা বলবো তা আমার আপনার সকলের, বিশেষ করে সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যা ভ্রূণ হত্যা আমরা সবাই জানি দণ্ডনীয় অপরাধ, কিন্তু আইনের ফাঁকফোকর গোলে এখনও এই ধরনের ঘৃণ্য কাজ ঘটে চলেছে আমাদেরই মতো উন্নত সারির দেশে। এর প্রধান কারণ গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ পরীক্ষা, যেটাও বেআইনি। কিন্তু কেন? মেয়ে মানে কি নিরাপত্তাহীনতা? এবং এর সাথে জড়িয়ে রয়েছে আর্থিক, সামাজিক এবং মানসিক নানা কারণ। সেগুলো নিয়ে আমরা আপনাদের বলবো, কিন্তু তার আগে একটা ছোট্ট গল্প বলি। বীরবল চৌরাশিয়া নয়াদিল্লির ইন্ডিয়ান এক্সপ্রেস বিল্ডিং এর সামনে পান বিক্রি করতেন অনেক দিন থেকে, যখন সেখানে মাত্র 4টি গাড়ি পার্ক করা থাকত। এর অনেক বছর পর তার মেয়ে যখন একজন সফল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে এই খবরের কাগজের অফিসেই হিসাব পরীক্ষার কাজে ঢুকলো, তখন তার আনন্দ আর ধরে না। তার মনে হচ্ছিল মেয়ের সাফল্যে সে চাঁদে পৌঁছে গেছে। দেশ হিসেবে ভারতবর্ষ কখনোই মহান হবে না যতক্ষণ না তার প্রত্যেক মেয়ে শিক্ষিত হচ্ছে।
1: অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অত্যন্ত লজ্জার এই ঘটনা, কারণ বহু প্রতীক্ষার পর পরিবারে খুশির বার্তা আসার আলো নিয়ে আসে একটি সন্তান। তা সে কন্যা হোক বা পুত্র, উভয়েরই চাই সমান অধিকার, সম মর্যাদা। কিন্তু এখনও কন্যা সন্তানের ক্ষেত্রে সেই অধিকার আমাদের চাইতে হয়। একদিকে যখন আমরা বেটি বাঁচাও বেটি পড়াও কিংবা কন্যাশ্রীদের কথা বলি, তেমনি কান পাতলেই কন্যা ভ্রূণ হত্যা বা কন্যা সন্তান হত্যার কথাও শুনতে পাই। সেই সংখ্যা হয়তো কমেছে, কিন্তু নির্মূল হয়নি আজও। তবে আমরা চাই একেবারে নির্মূল হোক এই ব্যাধি, সমাজ থেকে, মানুষের মন থেকে। মুর্শিদাবাদ জেলাতেও এই নিয়ে তৎপরতার সাথে প্রচার নজরদারি শুরু করেছে জেলা স্বাস্থ্য দপ্তর।
3: ছেলে হোক বা মেয়ে, কোনো দিকে কম নয় কেউ কারো চেয়ে। কন্যা সন্তান অমূল্য, তাদের রক্ষা করুন। গর্ভস্থ শিশুর লিঙ্গ পরীক্ষা আইনত দণ্ডনীয় অপরাধ, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: দ্য প্রিকনসেপশন অ্যান্ড প্রিন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক প্রোহিবিশন অব সেক্স সিলেকশনস অ্যাক্ট, এই আইনের সাহায্যে গর্ভ সঞ্চারের আগে ও পরে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের পদ্ধতিগুলি নিয়ন্ত্রণ করা হয়। এই আইনের মূল উদ্দেশ্য আল্ট্রাসাউন্ড টেকনোলজি ও অন্যান্য যে সমস্ত আধুনিক প্রযুক্তির সাহায্যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় সেগুলির অপব্যবহার বন্ধ করা। প্রথমবার আইন ভঙ্গ করলে তার জন্য 3 বছরের কারাবাস এবং জরিমানা 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত হতে পারে। তাই আমাদের কি করা উচিত? বাবা মা, সন্তান, পরিবারের সদস্য অথবা বন্ধু হিসেবে আমাদের প্রত্যেককেই কিছু না কিছু করা উচিত। যে কোনো পেশার মানুষ, যেমন শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, বিচারক, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, আপনার পরিবারে, পাড়ায়, প্রতিবেশীদের মধ্যে এবং কর্মক্ষেত্রে এই বৈষম্যমূলক লিঙ্গ নির্বাচনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলুন। এই বৈষম্য

0: ইসলামের বিরুদ্ধে সরব হন। মহিলা এবং শিশুকন্যার প্রতি হিংসা বা অসম্মান সহ্য করবেন না। পণ দেওয়া বা নেওয়ার বিরোধিতা করুন এবং সম্পত্তির সম বন্টনকে সমর্থন করুন। বর্তমানে PCPNDT আইন অনুযায়ী ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যা ভ্রূণ হত্যার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে রয়েছে আইনি পদক্ষেপ, কঠোরতম শাস্তি। তবে সচেতনতায় আসল আসুন নিজেরাও সচেতন হই এবং অন্যকে সচেতন করি। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ সন্তান কন্যা হোক বা পুত্র, যদি সমানভাবে মানুষ করা যায় তবে কেউ কারো থেকে কম নয়। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং কন্যা ভ্রূণ হত্যা রুখতে সমাজকে সচেতন করার কাজে আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর যেভাবে এগিয়ে এসেছে, আসুন আমরাও হাতে হাত রেখে এই উদ্দেশ্যকে সফল করে তুলি।
1: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান স্বাস্থ্য দর্পণে, নিবেদনে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
2: এতক্ষণ শুনলেন বিজ্ঞাপনী অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই 7:35 কলকাতা কেন্দ্র থেকে বাংলা খবর এবং 7:50 কলকাতা কেন্দ্র থেকে স্থানীয় সংবাদ রিলে করে শোনানো হবে। এবং রাত 8টায় মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাতের বাংলা রূপান্তর শুনবেন কলকাতা কেন্দ্র থেকে। এখন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।
3: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সর্বজনীন উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক একটি বিশ্ব গড়ে তুলতে ভারত ও সেশেলস প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ সেশেলসের ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, C-295 বিমানের প্রথম সফল উড়ান ভারতে বিমান চলাচল ক্ষেত্রে একটি বড় সাফল্য। তিনি আজ আকাশবাণীতে মন কি বাতের 135 পর্বে দেশবাসীর সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেন। প্রকৃতি ও মানুষের মেলবন্ধনে সৃষ্ট মেঘালয়ের রুট ব্রিজ সারা বিশ্বের কাছেই দৃষ্টান্তস্বরূপ বলেছেন প্রধানমন্ত্রী। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্সে 4 প্রায় 1,000 মানুষের মৃত্যু। একাধিক দেশে তাপমাত্রার নতুন রেকর্ড। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 খেলা শুরু হচ্ছে আজ। প্রথম খেলায় মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও কানাডা। এভিসি পুরুষ ভলিবল কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ বাহরিনকে হারিয়ে ভারত ব্রোঞ্জ পদক জয় করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে ন্যায়পরায়ণতা, দায়িত্ববোধ এবং সমতার নীতি মেনে চলা আবশ্যক। তিনি আজ সেশেলসের ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেন। তিনি জোর দিয়ে বলেন, সর্বজনীন উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক একটি বিশ্ব গড়ে তুলতে ভারত ও সেশেলস প্রতিশ্রুতিবদ্ধ। শ্রী মোদী বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চল নিয়ে ভারতের যে পরিকল্পনা রয়েছে তাতে সেশেলস একটি বিশেষ স্থান অধিকার করে আছে। জাতীয় পরিষদে ভাষণ দানকারী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে সবার সামনে আসা এক বিশেষ সম্মানের বিষয় বলে শ্রী মোদী উল্লেখ করেন। সেশেলসের সর্বোচ্চ সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন প্রদান করে তাকে সম্মানিত করার জন্য তিনি সেদেশের রাষ্ট্রপতি ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
4: It is a special honor to stand before you as the first Indian Prime Minister to address this National Assembly. I thank you, Madam Speaker, for your warm words. I also thank President Armini and the people of Seychelles for honoring me with the Guardian of the Blue Horizon earlier today. It will encourage all those who are making sustained efforts for environment conservation. I bring with me the warm greetings and best wishes of 1.4 billion people of India.
3: পরিবেশ সংরক্ষণ ও স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্বের জন্য সেশেলসের সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়ায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পীয়ূষ গোয়েল, মনোহরলাল ও জিতেন্দ্র সিং সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, চলতি মাসে C-295 বিমানের প্রথম সফল উড়ানের মাধ্যমে ভারতের বিমান চলাচল ক্ষেত্রে এক বড় সাফল্য অর্জন করেছে। আকাশবাণীতে মন কি বাতের 135 পর্বে দেশবাসীর উদ্দেশ্যে

0: ভাষণ দেবার সময় প্রধানমন্ত্রী জানান, ভারতে এ ধরনের 40টি বিমান তৈরি করা হচ্ছে। এর ফলে দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটা পথ এগিয়েছে।
1: जून के महीने में ही एविएशन सेक्टर में भी देश ने एक बड़ी सफलता पाई। C-295 यह विमान मेड इन इंडिया है और C-295 विमान ने अपनी पहली उड़ान पूरी की है और ऐसे 40 विमान भारत में ही बनाए जा रहे हैं। इससे एमएसएमई और एरोस्पेस सेक्टर को नई शक्ति मिल रही है। आज समुद्र से लेकर आकाश तक हमारा भारत অধিক সুরক্ষিত আর আত্মনির্ভর বন রহা হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। রাষ্ট্র নির্মাণে নাগরিকরাই সবথেকে বড় সম্পদ বলে উল্লেখ করেন তিনি। পশ্চিম এশিয়ার পরিস্থিতি অনুধাবন করে দেশের মানুষ তার আহ্বানে যেভাবে সাড়া দিয়েছেন, সোনা কেনা থেকে বিরত থেকেছেন বা বিদেশ যাত্রার পরিকল্পনা বাতিল করেছেন, তাতে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
1: पश्चिम एशिया में बनी युद्ध की स्थितियों को देखते हुए मैंने देशवासियों से कहा था कुछ समय के लिए सोना खरीदने से बचें, लोगों से कहा था कि विदेश में छुट्टियां मनाने से बचें, लोगों से कार पुलिंग को भी बढ़ावा देने की अपील की थी, किसानों से केमिकल मुक्त खेती के लिए, खेत बचाने के लिए और प्राकृतिक खाद का ज्यादा से ज्यादा इस्तेमाल का आग्रह किया था। मेरी अपील का उन्होंने न सिर्फ समर्थन किया बल्कि हर तरफ से उसमें अपना सहयोग कर रहे हैं।
0: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক যোগ দিবস নিয়েও কথা বলেন। এই দিবসটি উদযাপনে ভারতের প্রচেষ্টার সঙ্গে সারা বিশ্ব একাত্ম হয়েছিল। তিনি আহমেদাবাদে অনুষ্ঠিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের কথা উল্লেখ করেন, যেখানে ভারত 102টি স্বর্ণপদক সহ মোট 114টি পদক জয় করেছে।
1: বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ কি ভি বড়ি চর্চা হুই, ইসমে ভারত নে কুল 114 পদক জিতে, ইনমে 102 গোল্ড মেডেল ভি শামিল হ্যায়। ভারত ইস চ্যাম্পিয়নশিপ কি পদক তালিকা মে পহলে স্থান পর রহা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার মন কি বাতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ের রুট ব্রিজের কথা উল্লেখ করেন। প্রকৃতি ও মানুষের অপূর্ব মেলবন্ধনে এই রুট ব্রিজ গোটা বিশ্বের কাছেই দৃষ্টান্তস্বরূপ হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন।
1: মেঘালয় কে রুট ব্রিজ রাস্তা বালা রুট নেই জড়ো বালা রুট। ইন রুট ব্রিজো কি কাহানি বহুত রোচক হ্যায়। এই ব্রিজ কুছ দিনো ইয়া কুছ বর্ষো মে নেই বনতে, ইনহে তৈয়ার হোনে মে কই দশক লগতে হ্যায়। রবর কে পেড়ো কি জড়ো কো ধীরে ধীরে দিশা দি জাতি হ্যায়।
0: আজকের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাঁদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্স, জার্মানি ও চেক প্রজাতন্ত্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তীব্র দাবদাহের কারণে গত বুধবার থেকে ওই দেশে প্রায় 1,000 মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 85% বয়সই 65 বা তার বেশি। ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা আজ এক বিবৃতিতে জানিয়েছে, যেসব এলাকায় দাবদাহের কারণে সর্বোচ্চ সতর্কবার্তা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছিল সেসব এলাকাতেই প্রভাব বেশি পড়েছে। বিশেষ করে ইল দ্য ফ্রান্স, নোভেল আকিতেন, ব্রিটানি, সত্র ভাল দ্য লোয়ার, নরম্যান্ডি এবং পে দ্য লোয়ার অঞ্চলে এই তাপপ্রবাহের প্রভাব ছিল সবথেকে বেশি। এই সপ্তাহে ফ্রান্সের কিছু কিছু এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় জরুরি সেবার ডাক বা ইমার্জেন্সি কল বেড়ে গেছে এবং হাসপাতাল ও জরুরি সেবাদানকারী কর্মীদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। তীব্র গরমের কারণে আইফেল টাওয়ার ও লুভার জাদুঘরও নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হচ্ছে। জার্মানি ও চেক প্রজাতন্ত্র তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। জার্মানিতে গতকাল তাপমাত্রা ছিল 41.5 ডিগ্রি, যা সর্বকালের সর্বোচ্চ। এই চরম আবহাওয়ার কারণে জার্মানির কিছু অংশে দাবানলও ছড়িয়ে পড়েছে। চেক প্রজাতন্ত্র তাপমাত্রা 40.8 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে রেকর্ড সৃষ্টি করেছে। হাঙ্গেরিতে নিকটবর্তী দানিউব নদীর জলের তাপমাত্রা বেড়ে যাওয়ায় একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো উটাহ সীমান্তের কাছে দাবানল নেভানোর সময় 3 দমকলকর্মী নিহত এবং আরও 2 আহত হয়েছেন। সেদেশের ওয়াইল্ডল্যান্ড ফায়ার সার্ভিস জানিয়েছে, গতকাল নোলস ও গোর দাবানল মোকাবিলায় গঠিত যৌথ উদ্ধারকারী দলের অংশ ছিলেন এই দমকলকর্মীরা। ফ্রান্সের উত্তর পূর্বাঞ্চলে আজ স্কাই ডাইভিংয়ের কাজে ব্যবহৃত একটি বিমান ধ্বংস

0: 11 জন প্রাণ হারিয়েছেন। মুর্থ এ মোসেল অঞ্চলের প্রতিনিধি ইভ সেগি জানিয়েছেন, বিমানটি ন্যান্সি শহরের কাছে ভেঙে পড়ে। জরুরি সেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন এবং দুর্ঘটনার তদন্তের অংশ হিসেবে কর্তৃপক্ষ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহের কাজ শুরু করেছে। ইরান সমর্থিত ও লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লার মহাসচিব শেখ নাইম কাসেম লেবানন ও ইসরায়েলের মধ্যে সদ্য স্বাক্ষরিত চুক্তিটি প্রত্যাখ্যান করেছেন। এক বিবৃতিতে কাসেম এই চুক্তিকে লেবাননের সার্বভৌমত্বের কাছে আত্মসমর্পণ হিসেবে অভিহিত করে দাবি করেন, এটি লেবাননের স্বাধীনতার চেয়ে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থকে বেশি প্রাধান্য দিচ্ছে। এদিকে লেবানন ও ইসরায়েলের মধ্যে ওয়াশিংটনের মধ্যস্থতায় হওয়া চুক্তিটি নিয়ে আলোচনার জন্য আজ লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে কথা বলেছেন। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 খেলা আজ শুরু হচ্ছে। প্রথম খেলায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। ইংগেলউড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। আহমেদাবাদে অনুষ্ঠিত এভিসি পুরুষ ভলিবল কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ বাহরিনকে 3-1 সেটে হারিয়ে ভারত ব্রোঞ্জ পদক জয় করেছে। দীর্ঘ 40 বছর পর এই প্রতিযোগিতায় ভারত পদক পেল। লর্ডসে আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে টসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে ভারত 9 ওভার 3 বলে 1 উইকেট হারিয়ে 72 রান করেছে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা দল বর্তমানে গ্রুপ এর পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়া পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। সেমিফাইনালে যেতে হলে ভারতকে আজকের ম্যাচ জিততে হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সর্বজনীন উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক একটি বিশ্ব গড়ে তুলতে ভারত ও সেশেলস প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 খেলা শুরু হচ্ছে আজ। প্রথম খেলায় মুখোমুখি দক্ষিণ আফ্রিকা কানাডা। খবর শেষ হলো, এরপরেই শোনো স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। জানিয়ে দিই গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বেতার অনুষ্ঠান মন কি বাতের 135তম পর্বের বাংলা রূপান্তর এবং এরপর শুনবেন সাঁওতালি রূপান্তর। রাত 9:00 শিক্ষাঙ্গন থেকে কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা। নজরুলগীতি 9:30 শিল্পী বিপাশা নন্দিনাগ। মৌসুমী দাসের কণ্ঠে শুনবেন আধুনিক গান 9:45। রাত 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা। তবলায় পণ্ডিত সুধীর পাণ্ডে, এটি আকাশবাণী দিল্লি কেন্দ্র নিবেদন। মৃদঙ্গামে বিদ্যান এন এস কল্যাণ রামন, আকাশবাণী বিজয়ওয়াড়া কেন্দ্রের নিবেদন। রাত 11:00 বাঁশি শিল্পী ঝন্টু কুমার রায়চৌধুরী। রাত 11:10 বাংলা ছায়াছবির আধুনিক গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে একটু পরেই রাত 8:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বেতার অনুষ্ঠানের মন কি বাতের বাংলা রূপান্তর শুনবেন ট্রান্সমিটার এবং নিউজ অন এয়ার অ্যাপে। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট। রেডিওস্কোপ 9:30। রাত 10:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অভিষেক মণ্ডল। হিন্দি ছবির গান রাত 11:10। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি। ব্লুটুথের মাধ্যমে ফাইল বা তথ্য শেয়ার করার জন্য অচেনা কোনো ব্যবহারকারীর কাছ থেকে অনুরোধ এলে সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা। নির্ভরযোগ্য নয় এমন

কোনো সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না, সুরক্ষিত থাকুন ডিজিটালি। অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করে

0: গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।
1: তিনটে কলেজেই
2: অত ভেবো না,
1: ফিস তো দেখো।
3: কি খবর,
4: কি হলো কি?
2: ফিস নিয়ে টেনশন।
3: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে, ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়? মিষ্টি
5: আরবিআই এ কথা বলে,
6: শুরু করো সঠিক ভাবে, স্মার্ট হও আর্থিক ভাবে।
7: প্ল্যাটফর্ম নম্বর 2 তে চলনে ওয়ালি সুপার ফাস্ট এক্সপ্রেস কে যাত্রী,
6: আমি এখানে।
8: দিদি তোকে নয় এটাকে, মোবাইলটা চার্জ করতাম।
6: বুদ্ধিতে চার্জ দে,
9: এরকম পাবলিক পোর্টে ফোন চার্জ করলে তোর পার্সোনাল ডেটা পাবলিক হয়ে যাবে।
6: দেখলি
8: বাবা? দাঁড়াও আমি পে করছি, সিগন্যালই নেই।
9: এবার কি করবে?
8: আছে তো ফ্রি ওয়াইফাই।
6: বোকা সুধরে যা,
9: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই,
8: মানে জালিয়াতিকে বলো বাই বাই।
5: আরবিআই এ কথা বলে,
6: শুরু করো সঠিক ভাবে, স্মার্ট হও আর্থিক ভাবে।
10: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়া 3টি যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর মর্যাদা বৃদ্ধি করেছে বলে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ার সংকট পরিস্থিতিতে কৃষিকাজে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহারে তাঁর আহ্বানে সাড়া দেওয়ায় প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অন্নপূর্ণা যোজনায় আগামী 1 জুলাই রাজ্যের 1.5 কোটি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কয়েকজন উপভোক্তার হাতে চেক তুলে দেওয়ার কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিধানসভায় আগামীকাল পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল পেশ করার কথা। একটানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় জনজীবন বিপর্যস্ত। রাজ্য সরকার পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আত্মনির্ভর ভারত তার সংকল্প রক্ষার পথে এগিয়ে চলেছে। আকাশবাণীতে আজ মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 135তম পর্বে তিনি বলেন, দেশের সুরক্ষার জন্য দেশজ প্রযুক্তিতে তৈরি আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় ভারতীয় নৌবাহিনীর মর্যাদা বৃদ্ধি করেছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র তৈরির পরীক্ষাতেও ভারত সফল হয়েছে।
11: नौ सेना से जुड़े एक कार्यक्रम में शामिल होने का अवसर मिला। वहां आईएनएस दुनागिरी, आईएनएस संशोधक और आईएनएस अग्रय को भारतीय नौसेना के बेड़े में शामिल किया गया। इन शिप्स की डिजाइन और मैन्युफैक्चरिंग तक सब कुछ स्वदेशी है।
10: পশ্চিম এশিয়ার সংকট পরিস্থিতিতে প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে কৃষিকাজে রাসায়নিক সারের বদলে জৈব সার ব্যবহারের যে আহ্বান জানিয়েছিলেন, দেশবাসী তাতে সাড়া দেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
12: পশ্চিম এশিয়া মে বনি যুদ্ধ কি স্থিতিও কো দেখতে হুয়ে মানে দেশবাসীয় সে কাহা থা কিসানো সে কেমিক্যাল মুক্ত খেতি কে লিয়ে খেত বচানে কে লিয়ে और प्राकृतिक खाद का ज्यादा से ज्यादा इस्तेमाल का आग्रह किया था। मेरी अपील का उन्होंने न सिर्फ समर्थन किया बल्कि हर तरफ से उसमें अपना सहयोग कर रहे हैं।
10: জল সঞ্চয়ের গুরুত্বের কথা উল্লেখ করে বর্তমান বর্ষার মরশুমে জলের প্রতিটি ফোঁটা রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
11: বারিশ কে পানি কি এক এক বুন্দ কো হমে বচানা হ্যায়, ক্যাচ দ্য রেইন ये अभियान जरा भी ढीला नहीं होने देना है। तो मेरा खास आग्रह है, वर्षा का बूंद बूंद पानी हम मिलकर के बचाएं।
10: প্রধানমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক যোগ দিবস এখন বিশ্বজনীন হয়ে উঠেছে। বিশ্বের 2500-এরও বেশি জায়গায় যোগের নানা অনুষ্ঠান হয়েছে, এটা দেশের কাছে অত্যন্ত গর্বের বিষয়। বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপেও ভারত সকল দেশকে ছাপিয়ে গেছে। আজকের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাঁদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকার আগামী 1 জুলাই

জি ইন্ডোর স্টেডিয়ামে বড় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 12,000 উপভোক্তা মহিলা উপস্থিত থাকবেন বলেও নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর সূত্রে জানা গিয়েছে। তাদের মধ্যে কয়েকজনের হাতে অন্নপূর্ণা যোজনার চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী। ওই দিন সারা রাজ্যে 1,05,00,000 উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে বলেও জানা গিয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। আগামীকাল পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হবে। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি, আইন শৃঙ্খলা বিঘ্নিত করা, বেআইনিভাবে জমি বা সম্পত্তি দখল, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি, বেআইনি খনি, বালি বা বনজ সম্পদ লুট, অস্ত্র, মাদক, বিস্ফোরক কিংবা সংঘবদ্ধ অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে। রাজ্য সরকার বা অনুমোদিত আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে এ ধরনের ঘটনায় ব্যক্তিকে প্রতিরোধমূলকভাবে সর্বোচ্চ 1 বছর আটক করার ক্ষমতাও রাখা হয়েছে। নির্দিষ্ট আইনি প্রক্রিয়া ও হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে উপদেষ্টা পর্ষদ গঠন করে তার মতামতের ভিত্তিতেই সেই সিদ্ধান্ত কার্যকর হবে। অন্যদিকে জনশৃঙ্খলা সংশোধনী বিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেমস কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। এই কমিশন সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে এবং দোষীদের কাছ থেকে সেই ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ দিতে পারবে। কমিশনের নির্দেশে অভিযুক্তের স্থাবর বা অস্থাবর সম্পত্তি অ্যাটাচ করার ক্ষমতাও থাকবে। ক্ষতিপূরণ না দিলে তা ভূমি রাজস্ব বকেয়ার মতো আদায় করা হবে। সরকারি বা বেসরকারি সম্পত্তির মালিক এমনকি বৈধ দখলদারও কমিশনের কাছে ক্ষতিপূরণের আবেদন করতে পারবেন। রাজ্য সরকার জরুরি পরিষেবা, গুরুত্বপূর্ণ আর্থিক পরিসর, জনগণের জন্য অপরিহার্য পরিষেবার ক্ষেত্রে জ্বালানি সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে। কিছু ক্ষেত্রে দেওয়া হয়েছে ছাড়ও। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রিটেল আউটলেটের মাধ্যমে মোটর স্পিরিট এবং হাই স্পিড ডিজেল বিক্রি নিয়ন্ত্রণ সংক্রান্ত সাময়িক বিধিনিষেধ গত 11 জুন জারি করা হয়েছিল। খাদ্য সরবরাহ দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তি প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সমাজ মাধ্যমে জানিয়েছেন, জনস্বার্থে এবং আর্থিক কাজকর্ম অব্যাহত রাখতেই এই পদক্ষেপ। হাসপাতাল, পুলিশ, অগ্নি নির্বাপন, বিপর্যয় মোকাবিলায় ব্যবহৃত যানবাহন, কৃষি, খাদ্য, মৎস্যচাষ, চা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের জরুরি কাজকর্মের জন্য দৈনিক জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া গ্রাহকরা ডিজেল বহনের জন্য ব্যারেল বা কন্টেনার ব্যবহার করতে পারবেন। তারাতলায় নির্মীয়মান গোডাউনের ভেঙে পড়ার নেপথ্যে ত্রুটিপূর্ণ বিল্ডিং প্ল্যানই দায়ী বলে মনে করছে লালবাজার। মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে সিটের হাতে এসেছে এ সংক্রান্ত নতুন তথ্য। তবে কালীচরণ একেবারেই জেরায় সহযোগিতা করছে না বলে অভিযোগ উঠেছে। প্ল্যান সংক্রান্ত তথ্য পেতে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের সঙ্গেও যোগাযোগ করছে লালবাজার। আজ তার চেতলা ও হাওড়ার বাড়িতে কলকাতা পুলিশের তদন্তকারী দল তল্লাশি চালায়। একাধিক ফাইল ও কাগজপত্র খুঁটিয়ে দেখার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয় কালীচরণের পরিবারের সদস্যদের। এদিকে আজ তারাতলায় ফের যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দল। সঙ্গে ছিলেন খড়গপুর আইআইটির সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিশেষজ্ঞরা। ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে নমুনা সংগ্রহ করবেন তারা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং জেলায়। দক্ষিণবঙ্গে আজ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ারের সমস্ত নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। নিচু এলাকা এবং বিভিন্ন রাস্তায় জল জমে স্বাভাবিক জনজীবন ব্যাহত। গতরাত থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে থাকায় আলিপুরদুয়ারের কালজানি, শঙ্কর, তোর্ষা সহ একাধিক নদীর জল বাড়ছে। বাড়ছে হলং নদীর জলও। কুমারগ্রাম, বারোভিসার বিভিন্ন এলাকা জলমগ্ন। ভুটান পাহাড়ে একনাগাড়ে বৃষ্টির জেরে গোবরজ্যোতি নদীর জলস্রোতে বিবাড়ি সেতুর ডাইভারশন তলিয়ে যাওয়ায় ভুটান সীমান্তের শহর জয়গা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যদিকে বর্ষায় জলস্তর বাড়তে থাকায় সুভাষিনী চা বাগানের নদী লাগোয়া এলাকার বাসিন্দাদের ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভারী বৃষ্টির ফলে শিলিগুড়ি মহকুমার মাটিগাড়ার নির্মলনগর, রবীন্দ্রপল্লী সহ বিভিন্ন এলাকায় ব্যাপক

জল জমেছে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পরিবহন ও অর্থ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন আজ জলমগ্ন বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখেন। প্রবল বৃষ্টির জেরে ভুটান সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্যার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় রাজ্য সরকার পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনগুলিকে সব ধরনের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুতের পাশাপাশি নদী সংলগ্ন নিচু এলাকায় বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে আনার কথা বলা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়া তিনটি যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর মর্যাদা বৃদ্ধি করেছে বলে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্নপূর্ণা যোজনায় আগামী 1 জুলাই রাজ্যের 1.5 কোটি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। বিধানসভায় আগামীকাল পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল পেশ করার কথা। স্থানীয় সংবাদ শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, এফএম রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
2: আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতের মাধ্যমে আপনাদের সঙ্গে আরও একবার যুক্ত হতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। 2026-এর অর্ধেকটা বছর আমরা পেরোতে চলেছি। এই ছ মাসে আমরা মন কি বাতে দেশবাসীর অনেক সাফল্য নিয়ে আলোচনা করেছি। জুন মাসেও আমাদের দেশ এমন কিছু সাফল্যের অধিকারী হয়েছে যা প্রত্যেক দেশবাসীর জন্য গর্বের। এই সফলতা দেশের সুরক্ষা ও আত্মনির্ভরতার সঙ্গে যুক্ত। সম্প্রতি আমি কলকাতায় নৌসেনার একটি অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক, আইএনএস আগ্রেকে ভারতীয় নৌবহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জাহাজগুলোর ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং সব কিছুই স্বদেশি। বন্ধুরা, জুন মাসে অ্যাভিয়েশন সেক্টরেও আমাদের দেশ একটি বড় সাফল্য পেয়েছে। C-295 এই বিমানটি মেড ইন ইন্ডিয়া এবং এটি নিজের প্রথম উড়ান সম্পূর্ণ করেছে। আর এরকম আরও 40টি বিমান ভারতে বানানো হচ্ছে। এর ফলে MSME এবং এয়ারোস্পেস সেক্টর নতুন শক্তি পাচ্ছে, রোজগারের সুযোগ বৃদ্ধি পাচ্ছে এবং আত্মনির্ভর ভারতের সংকল্প আরও মজবুত হচ্ছে। এই মাসেই DRDO স্বদেশী লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল এর পরীক্ষা সফলভাবে করেছে। এটিকে DRDOর ল্যাবরেটরি ও ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ পার্টনার্স সম্মিলিতভাবে বানিয়েছে। অর্থাৎ আজ সমুদ্র থেকে আকাশ পর্যন্ত আমাদের ভারত অধিক সুরক্ষিত ও আত্মনির্ভর হয়ে উঠেছে। বন্ধুরা, জুন মাসে আরও একটি আয়োজন হয়েছিল যেখানে সমগ্র বিশ্ব ভারতের প্রচেষ্টার সঙ্গে

যুক্ত হয়েছিল, আর এই অনুষ্ঠানটি ছিল আন্তর্জাতিক যোগ দিবস। এইবার পৃথিবীর 2500-এরও বেশি জায়গায় যোগের নানা রকম কার্যক্রম অনুষ্ঠিত হয়। আমাদের দেশে কোটি কোটি মানুষ বিভিন্ন স্থানে যোগের নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই মাসে আহমেদাবাদে আয়োজিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ নিয়েও অনেক আলোচনা হয়েছে। এতে ভারত মোট 114টি পদক জিতেছে, যার মধ্যে 102টি স্বর্ণপদক। ভারত এই চ্যাম্পিয়নশিপের পদক তালিকায় শীর্ষে অবস্থান করছে। আমি সমস্ত বিজয়ী খেলোয়াড়দের অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, যে কোনো রাষ্ট্রের আত্মা তার নাগরিক, আর যখন সেই দেশের নাগরিকরা কোনো সংকল্প নেন, তাকে কোনো শক্তি তার লক্ষ্য থেকে সরাতে পারে না। রাষ্ট্র নির্মাণে জনতার অংশগ্রহণের এই শক্তি অনেক বড় মূলধন, আর সেই জনভাগিদারি আমরা বারবার অনুভব করছি। বন্ধুরা, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির দিকে তাকিয়ে আমি দেশবাসীর কাছে কিছু আবেদন করেছিলাম। আমি বলেছিলাম, যতদূর সম্ভব কিছু সময়ের জন্য সোনা কেনা থেকে বিরত থাকুন। তাঁদের বলেছিলাম বিদেশে ছুটি না কাটাতে। আমি তাঁদের আবেদন করেছিলাম কারপুলিং বাড়াতে। আমি কৃষকদের রাসায়নিক মুক্ত চাষের জন্য জমি রক্ষা করতে যতটা সম্ভব প্রাকৃতিক সার ব্যবহারের আবেদন করেছিলাম। বন্ধুরা, আমি দেশের সমস্ত নাগরিকের কাছে কৃতজ্ঞ যে আমার আবেদনে তারা শুধু সমর্থনই করেননি, বরং সহযোগিতাও করেছেন। আমাকে বহু পরিবার বার্তা পাঠিয়ে তাঁদের অভিজ্ঞতা জানিয়েছেন। কত পরিবার সিদ্ধান্ত নিয়েছেন যে বাড়ির বিয়েতে এইবার সোনার জিনিস কিনব না, প্রয়োজনে পুরনো সোনা ভেঙে নতুন গহনা বানাব। কত মানুষ সামাজিক মাধ্যমে লিখেছেন যে কিভাবে তাঁরা বিদেশ যাত্রা স্থগিত করেছেন। বন্ধুরা, কারপুলিং নিয়েও নাগরিকরা তাঁদের অভিজ্ঞতা জানিয়েছেন। যারা একই দিকে নিজের নিজের গাড়ি নিয়ে যেতেন, তাঁরা এখন একসঙ্গে যাচ্ছেন। নাগরিকরা যতটা সম্ভব বাস মেট্রো ব্যবহার করছেন, এতে পেট্রোল ডিজেল বাঁচছে। এইরকমই দেশের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে প্রাকৃতিক সার ব্যবহার বৃদ্ধির খবরও আসছে। আমি ভীষণ আনন্দিত যে আমরা ভারতীয়রা মিলিতভাবে এই বিশ্ব সংকটের মোকাবিলা করছি। আমার বিশ্বাস, জন অংশগ্রহণের এই শক্তি আমাদের শক্তিশালী করবে, সফল করবে। আমার প্রিয় দেশবাসী, আমাদের দেশে জন্মদিন, বিবাহ ইত্যাদি পারিবারিক অনুষ্ঠান হওয়ার সময় সমগ্র সমাজেরই একটা উৎসব পালন করা হয়। প্রতিটি পরিবার চায় তাদের আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করে নিতে। মানুষ অতিথিদেরও উপহার দিয়ে থাকেন। বন্ধুরা, মহারাষ্ট্রের নন্দেড়ে একটি পরিবার নিজেদের আনন্দ ভাগ করে নিতে এমন একটি কাজ করেছেন যা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। নন্দেড়ে বাহাদুরপুরা গ্রামে পেঠকার পরিবার বাস করেন। এই পরিবার ভেবেছিল, যদি আনন্দ ভাগ করে নিতেই হয়, তাহলে এমন কিছু দেওয়া যাক যা কঠিন সময়ে কোনো পরিবারের অবলম্বন হতে পারে। নিজেদের ঘরে বিয়ের অনুষ্ঠানের ফাঁকে এই পরিবার গ্রামের প্রায় 3,500 মানুষের জন্য দুর্ঘটনা বীমার ব্যবস্থা করেছে। প্রত্যেক ব্যক্তির জন্য 1,00,000 টাকা বীমা কভার দেওয়া হয়েছে। এই প্রয়াসের নেপথ্যে যে ভাবনা কাজ করেছে তা গভীরভাবে মনকে ছুঁয়ে যায়। সেই পরিবারটি দেখেছিল যে দুর্ঘটনার পরে পরিবারগুলিকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সময় একটা ছোট সাহায্য অত্যন্ত বড় অবলম্বন হয়ে ওঠে। বন্ধুরা, সরকার দেশের কোটি কোটি পরিবারের কাছে সুরক্ষা কবচ পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, এর মাধ্যমে মাত্র 20 টাকার বার্ষিক প্রিমিয়াম দিয়ে, অর্থাৎ 1 বছরে 20 টাকা প্রিমিয়াম দিয়ে 2,00,000 টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা পাওয়া যায়। এখনও পর্যন্ত এই প্রকল্পে 58 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। তার মধ্যে প্রায় 28 কোটি আমাদের মা বোন মেয়েরা রয়েছেন, মহিলারা রয়েছেন। এখনও পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত

পরিবারগুলি 3,700 কোটি টাকারও বেশি সাহায্য পেয়েছেন। বন্ধুরা, অনুরূপভাবে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনাও একই রকম গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তির দুঃখজনক মৃত্যু হলে এই প্রকল্প তার পরিবারকে 2 লক্ষ টাকা বীমার কভার দেয়। এর বার্ষিক প্রিমিয়াম মাত্র 436 টাকা, অর্থাৎ একদিনের হিসেবে 1.5 টাকারও কম। এই প্রকল্পে এখনও পর্যন্ত 27 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। এর মাধ্যমে দেশের প্রায় 11 লক্ষ পরিবার প্রায় 22,000 কোটি টাকার সাহায্য পেয়েছেন। এই পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর নেপথ্যে লক্ষ লক্ষ পরিবারের নিজের নিজের কাহিনী রয়েছে। কোথাও কোনো মা তার সন্তানের পড়াশোনা চালু রাখার জন্য সহায়তা পেয়েছেন, কোথাও কোনো স্ত্রী সংসারের দায়িত্ব সামলানোর ক্ষেত্রে সাহায্য পেয়েছেন। বন্ধুরা, বহু ক্ষেত্রে খুব বড় কোনো সুরক্ষার সূচনা খুব ছোট টাকার অঙ্কে এবং একটা ছোট্ট পদক্ষেপ দ্বারাও হতে পারে। একটা ছোট সিদ্ধান্ত অনেক বড় পরিবর্তন আনতে পারে। আপনাদের সবার কাছে আমার আবেদন, নিজেদের পরিবারের সঙ্গে এই প্রকল্পগুলির তথ্য অবশ্যই ভাগ করে নিন। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতে এবারে বলবো এমন একটি বিষয়ের কথা যা হাজার হাজার বছর পুরনো, হাজার হাজার বছর ধরে মানব সমাজে তা রীতিমতো জাঁকিয়ে বসে আছে। সেই বিষয়টি হল অন্ধবিশ্বাস। অনেক ক্ষেত্রেই অন্ধবিশ্বাস শুধুমাত্র একটি ভ্রান্ত ধারণা নয়, সেটি ভয়ের জন্ম দেয়। আর মনে যখন ভয় বাসা বাঁধে, তখন মানুষ সত্যকে দেখা বন্ধ করে দেয়। অন্ধবিশ্বাসে নিমজ্জিত মানুষ তখন বিনা যুক্তিতে সত্য না জেনে এমন সিদ্ধান্ত নিতে শুরু করেন যাতে বড় ক্ষতি হয়ে যায়। সেই সমাজেই এমন মানুষও থাকেন যারা বিজ্ঞান, অভিজ্ঞতা আর যুক্তির ভিত্তিতে সেই ধারণাগুলিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। অন্ধবিশ্বাস থেকে বিশ্বাস পর্যন্ত এই যাত্রা সহজ নয়। আর আজ আমি এমনই এক সফল যাত্রার বিষয়ে আপনাদের অবশ্যই জানাতে চাই। বন্ধুরা, অসমে এক ধরনের পাখি পাওয়া যায়, সেই পাখির নাম হাড়গিলা। হাড়গিলা একটি দুর্লভ পাখি। এটি প্রকৃতিকে পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অসমের কিছু অঞ্চলে দীর্ঘ সময় পর্যন্ত একে অশুভ মনে করা হতো। মানুষ তাকে নিজেদের আশেপাশে দেখতে পছন্দ করতেন না। যে সমস্ত গাছে হাড়গিলা বাসা তৈরি করে, সেই সব গাছও প্রায়শই কেটে দেওয়া হতো। ভাবুন, এমন এক পাখি যে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে, সেই হাড়গিলা মানুষের ভয়ের শিকার হয়ে উঠেছিল। ইতিমধ্যে জীববিজ্ঞানী পূর্ণিমা দেবী বর্মন এই সব ঘটনা পর্যবেক্ষণ করলেন। তিনি মানুষের মনে বাসা বেঁধে থাকা ভ্রান্ত ধারণা বদলানোর সংকল্প নিলেন। উনি মহিলাদের সঙ্গে কথা বললেন, মানুষকে বিজ্ঞানভিত্তিক যুক্তি দিয়ে বোঝালেন। ধীরে ধীরে মহিলারা এই অভিযানের সঙ্গে যুক্ত হতে থাকলেন। অবশেষে এক বড় পরিবর্তন শুরু হল। যে পাখিকে কখনো অশুভ ভেবে তাড়িয়ে দেওয়া হতো, সেই পাখি গ্রামের পরিচয় হয়ে উঠল। হাজার হাজার গ্রামীণ মহিলারা হাড়গিলাকে বাঁচানোর জন্য এগিয়ে এলেন। আজ তারা হাড়গিলা আর্মি নামে পরিচিত। এই মহিলারা সমাজের সঙ্গে লড়াইও করেছিলেন। সমাজকে বোঝানোর জন্য দিন রাত তারা কাজ করেছেন এবং অন্ধবিশ্বাসকে পিছনে ফেলে এসেছেন। তারা দেখিয়েছেন, যখন সঠিক তথ্য পৌঁছে দেওয়া যায়, তখন বহু বছরের পুরনো ভাবনাও বদলাতে পারে। বন্ধুরা, আমি প্রায়ই বলি, যারা খেলাধুলা করেন তাঁরাই প্রস্ফুটিত হন। বর্তমানে দেশে এমন যুবাদের সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যারা খেলাধুলা করছেন এবং প্রস্ফুটিত হচ্ছেন। আগের থেকে এখন বেশি সংখ্যক যুবা খেলাধুলাকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছেন। আমি নাগাল্যান্ডের এমন দুটি বিশেষ প্রচেষ্টার কথা জানতে পেরেছি যা অত্যন্ত চমৎকার। প্রথম উদ্যোগটির নাম নাগাল্যান্ড বেবি লীগ।

নামটি শুনেই আপনাদের অবশ্যই মনে হচ্ছে যে এটা খুব ছোট বাচ্চাদের জন্য আয়োজিত কোনো সাধারণ প্রতিযোগিতা, কিন্তু আসলে এমনটা নয়। এটা পাঁচ থেকে দশ বারো বছর বয়সের ফুলের মতো সুন্দর ছোট ছোট ছেলেমেয়েদের একটি অসাধারণ লীগ। এটি এই বয়সের বাচ্চাদের জন্য আয়োজিত এমন ফুটবল লীগ যা ওদের গতি এবং প্রতিভাকে প্রেরণা যোগায় এবং ওদের পরিচিতি গড়তেও সাহায্য করে। এই লীগ নাগাল্যান্ডের সর্বাধিক সংখ্যক বাচ্চাদের ফুটবল খেলার সঙ্গে যুক্ত করার জন্য শুরু হয়েছিল। পাঁচ থেকে বারো বছর বয়সী ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। এই লীগ এখন তিন বছর পূর্ণ করে ফেলেছে। শিশুদের মনে এই লীগের ইতিবাচক প্রভাব পড়েছে। বন্ধুরা, নাগাল্যান্ডে আরও একটি এমন সুন্দর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর নাম নাগাল্যান্ড উইমেন ফুটসল লীগ। হতে পারে আপনাদের কাছে এই ফুটসল শব্দটা নতুন। আমি আপনাদের বলছি, ফুটসলকে ইনডোর ফুটবলও বলা হয়। এখানে একটি টিমে কেবল পাঁচজন খেলোয়াড় থাকে। খেলার মাঠও ফুটবল খেলার সাধারণ মাঠের থেকে অনেকটা ছোট হয়, তাই খেলোয়াড়দের খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয়, নিজেদের টেকনিক এবং স্কিলের উচ্চমানের প্রদর্শন করতে হয়। নাগাল্যান্ডের উইমেন ফুটসল লীগ আমাদের মেয়েদের প্রতিভা প্রদর্শনের সুন্দর সুযোগ দিচ্ছে। এমন ধরনের উদ্যোগের জন্য আমি নাগাল্যান্ডের লোকেদের বিশেষ প্রশংসা করছি। এই সব প্রচেষ্টা দেশের অন্যান্য প্রান্তকেও প্রেরণা দেয়। বন্ধুরা, এটা প্রযুক্তির যুগ। প্রত্যেক দিন নতুন গবেষণা হচ্ছে, নতুন নতুন এআই ইনোভেশনসের কথা সামনে আসছে। এই সময় একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, মানুষের সৃজনশীলতাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। নতুন টেকনোলজির সঙ্গে এগিয়ে চলতে চলতে আমরা নিজেদের শেকড়ের সঙ্গে কিভাবে যুক্ত থাকব, এই সব প্রশ্নের উত্তর খুঁজছে নালন্দা বিশ্ববিদ্যালয়। হাজার বছর পুরনো আমাদের এই নালন্দা বিশ্ববিদ্যালয় নতুন রূপে ভারতবর্ষের ভাগ্য রচনা করছে। দুবছর আগে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রাঙ্গণ উদ্বোধনের সুযোগ হয়েছিল আমার। নালন্দা বিশ্ববিদ্যালয় আমাদের শাস্ত্র আলোচনার পুরনো ঐতিহ্যকে আবার নতুন রূপে জীবন্ত করে তুলেছে। আমাদের শাস্ত্র আলোচনা শুধুমাত্র নিজেদের কথা বলার মাধ্যমই নয়, এটা আমাদের বাদ সম্বাদ এবং মন্থনের একটি সুশৃঙ্খল প্রক্রিয়া। শাস্ত্রচর্চা তর্কের সঙ্গে, তথ্যের সঙ্গে নিজেদের কথা বলার প্রয়োজনীয়তা শেখায়, আর এই ক্ষেত্রে আমাদের দক্ষ হওয়া জরুরি। অন্যের চিন্তাভাবনা ধৈর্য ধরে শোনা এবং বোঝার শিক্ষাও এই শাস্ত্রচর্চার প্রক্রিয়ার মাধ্যমেই পাওয়া যায়। আমি অত্যন্ত খুশি যে নালন্দা বিশ্ববিদ্যালয় এটিকে নিজেদের সমাবর্তন অনুষ্ঠানের অংশ হিসেবে বিবেচনা করেছে। এতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে অর্ধেকই অন্য দেশ থেকে এসেছিলেন। একটি প্রাচীন ঐতিহ্যকে এখনকার সময়ের সঙ্গে এইভাবে জুড়ে দেওয়ার প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমি এর জন্য নালন্দা বিশ্ববিদ্যালয়কে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কাছেও আমার আবেদন যে তাঁরাও এমন উদ্যোগের বিষয়ে ভাবনা চিন্তা করুক। বন্ধুরা, শিকড়ের সঙ্গে যুক্ত থেকে যুবাদের নতুন প্রযুক্তির জন্য প্রস্তুত করার আরও একটি ভালো প্রচেষ্টা চলছে। দিল্লির সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সে বিটেক প্রোগ্রাম শুরু করতে চলেছে। এটি আধুনিক প্রযুক্তিকে ভারতের প্রথাগত জ্ঞানের সঙ্গে যুক্ত করার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে ভারতীয় ভাষাগুলির জন্য নতুন এআই টুলস তৈরি করতে সুবিধা হবে। আমাদের প্রাচীন গ্রন্থাদি এবং পাণ্ডুলিপিগুলিকে ডিজিটাল রূপে সংরক্ষিত করার কাজও ত্বরান্বিত হবে। আমি সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটিকে এই প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। বন্ধুরা, আজ ভারতীয় সংস্কৃতি পৃথিবীর নানা

প্রান্তে পৌঁছে যাচ্ছে। আমাদের গীত, সঙ্গীত এবং আধ্যাত্মিকতা বিষয়ে সমগ্র বিশ্বের লোক জানতে পারছে এবং আপন করে নিচ্ছে। ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূর ক্যারিবিয়ান সাগরে ডোমিনিকান রিপাবলিক নামের এক দেশ আছে, সেখানে ভারতীয়দের সংখ্যা প্রায় 100 বা তার থেকেও কম হবে। তা সত্ত্বেও ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত এক উত্তম প্রচেষ্টা সেখানে চলছে। সেখানকার স্প্যানিশ ভাষী কিছু মানুষ একটি টিম বানিয়েছেন। এই টিমের নাম ব্রহ্মকমল ডোমিনিকানা। টিমের সদস্যরা মিলে বৈদিক সাহিত্যের অধ্যয়ন করেন, তারা বৈদিক মন্ত্রের উচ্চারণও শিখছেন। তারা এর কোনো ফর্মাল ট্রেনিং পাননি, কিন্তু তারা অডিও রেকর্ডিং শুনে বৈদিক মন্ত্রের সঠিক উচ্চারণ শিখেছেন। আজ তারা অনেক মন্ত্রের জপ খুব সুন্দরভাবে করতে পারেন। এর মধ্যে আছে পুরুষ সূক্তম, শ্রী সূক্তম, শ্রী রুদ্রম, দুর্গা সূক্তম এবং দেবী মাহাত্ম্যম। ভারত থেকে এত দূরে থেকেও আমাদের পরম্পরাকে শেখার ওঁদের এই প্রচেষ্টা অত্যন্ত প্রেরণাদায়ক। আমি ব্রহ্মকমল ডোমিনিকানার সমস্ত সদস্যদের তাদের প্রচেষ্টার জন্য শুভকামনা জানাচ্ছি। আমি এরকম সমস্ত মানুষদের হৃদয় থেকে প্রশংসা করি, যারা ভারতীয় সংস্কৃতিকে সমগ্র বিশ্বে জনপ্রিয় করার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমার প্রিয় দেশবাসী, মেঘালয়ের পরিচয় মেঘ দিয়ে, সুন্দর দৃশ্য দিয়ে। যারা মেঘালয় যান তাদের সেখানকার লোকেদের আন্তরিকতাও দীর্ঘদিন মনে থাকে। কিন্তু মেঘালয়ের আরও একটি বৈশিষ্ট্য আছে, যা আমি আজ মন কি বাতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এটি হল মেঘালয়ের রুট ব্রিজ। এই রুট মানে রাস্তা নয়, এই রুট হল গাছের শিকড়। এই রুট ব্রিজের গল্পটি খুব আকর্ষণীয়। এই ব্রিজ কয়েক দিন বা কয়েক বছরে তৈরি হয় না, এটি তৈরি হতে কয়েক দশক লাগে। রবার গাছের শিকড়কে আস্তে আস্তে রূপ দেওয়া হয়। এই শিকড়গুলিকে জলধারার ওপারে নিয়ে যাওয়া হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই শিকড়ের গুচ্ছ এক মজবুত ব্রিজের আকার নেয়। সেই ব্রিজের আরও একটি বিশেষত্ব আছে, এটি সজীব সেতু। সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও মজবুত হয়। এর মধ্যে মেঘালয়ের লোকেদের সৃজনশীলতা পরিলক্ষিত হয়। এর পেছনে আছে বহু বছরের ধৈর্য এবং প্রকৃতির প্রতি গভীর সম্মান। এই ব্রিজ বলে দেয়, মানুষ প্রকৃতির সঙ্গে মিলে কতই না অদ্ভুত জিনিস নির্মাণ করতে পারে। এটি আমাদের দেশের, এই ভূমির সম্পদ। এখন ভারত মেঘালয়ের রুট ব্রিজকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেটওয়ার্কে সামিল করারও আবেদন করেছে। বন্ধুরা, ক্লাইমেট চেঞ্জের ফলে এই রুট ব্রিজের সামনে অনেক সমস্যাও আসে। সে সময়ে মেঘালয়ের মানুষেরা এই প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের দায়িত্ব সুকৌশলে পালন করেছেন। প্রথমে এটা জানাও খুব সহজ ছিল না যে এই ধরনের ব্রিজের সংখ্যা কয়টি। স্থানীয় মানুষেরা নিজেরাই এর গণনা শুরু করেন। এরপর গোষ্ঠীগুলি এই ব্রিজগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন। আজ স্থানীয় লোকেরা 120টিরও বেশি রুট ব্রিজের দেখাশোনা করছেন। কিছু টিম প্রতি বছর এই ব্রিজগুলির অবস্থা পরীক্ষা করেন। কিছু মানুষ আশেপাশের এলাকা মজবুত করার জন্য নার্সারিও তৈরি করেছেন। এর ফলে এদের সংরক্ষণের জন্য একটি পুরো ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে। আপনারা দেখে থাকবেন, এই বছর হ্যালি ওয়ারজিকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে। উনি নিজের জীবনের 50-এরও বেশি বছর এই রুট ব্রিজের দেখাশোনায় ব্যয় করেছেন। ওনার এই আত্মত্যাগ আমাদের সকলের কাছে প্রেরণাদায়ক। বন্ধুরা, আপনারা

এখনও এই রুট ব্রিজে গিয়ে থাকলে তার ছবি সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই ভাগ করে নেবেন। আপনার ছবি অন্যদেরও মেঘালয়ের এই অনন্য সম্পদের সম্পর্কে জানতে উৎসাহিত করবে। আমার প্রিয় দেশবাসী, আমরা সবাই চাই যে আমাদের গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন হোক, আমাদের শহর সুন্দর দেখাক, কিন্তু কদাচিৎ ভাবা হয় আমাদের আশেপাশে যে আবর্জনা জমা হয় কে সেটা পরিষ্কার করে। বেশিরভাগ লোক এটাই মনে করেন যে এটা অন্য কারুর দায়িত্ব আর সেই পরিষ্কার করবে। কিন্তু আমাদের মাঝেই এমন কিছু মানুষ আছেন যারা নিজেদের ভাবনা চিন্তা দ্বারা আমাদের অনুপ্রাণিত করেন। আমার মধ্যপ্রদেশের রাজগড় জেলার বেউড়ার কিছু বোনেদের সম্পর্কে জানার সুযোগ হয়েছে। তাঁরা আশেপাশে ছড়িয়ে থাকা প্লাস্টিক বর্জ্য সরিয়ে ফেলার সংকল্প নিলেন। তাঁরা ভাবেননি যে অন্য কেউ এসে পরিবর্তন আনবেন, তাঁরা নিজেরাই শহর জুড়ে থাকা প্লাস্টিক বর্জ্য আর খালি বোতল জড়ো করা শুরু করেন। ক্রমশ এই প্রয়াস আরও বাড়তে থাকল এবং ওই প্লাস্টিকের আবর্জনা ইকো ব্রিক্সে রূপান্তরিত করা শুরু হল। আজ এই ইকো ব্রিক্স দিয়ে সর্বজনীন বিভিন্ন স্থান সুন্দর করে তোলার কাজ চলছে। গত কয়েক মাসে রাজগড়ে 100 কিলো প্লাস্টিককে পুনর্ব্যবহারযোগ্য করে যথাযথ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যে প্লাস্টিক কিছুদিন আগেও শহরে দূষণ ছড়াত, এই বনেদের সাহায্যে আজ সেগুলি শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করছে। বেওড়ার সব বনেদের এবং এই কাজের সঙ্গে জড়িত সমস্ত মানুষদের আমি ধন্যবাদ জানাই। আমার প্রিয় দেশবাসী, বেশ কিছু মানুষ আমায় চিঠির মাধ্যমে একটি বিশেষ বিষয়ে কথা বলার অনুরোধ করেছেন। গণেশ উৎসবের সঙ্গে বিষয়টি যুক্ত। যদিও গণেশ উৎসবের এখনও বেশ কিছুটা সময় বাকি আছে, কিন্তু এই বিষয়ে এখনই কথা বলাটা জরুরি বলে তাঁরা মনে করছেন। আসলে গণেশ মূর্তি তৈরির কাজ অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। মূর্তি তৈরি করেন যারা, মূর্তির ব্যবসা করেন যারা, তারা এখন থেকেই সক্রিয়। এই জন্য আপনাদের সবার কাছে আমার একটি আবেদন, চেষ্টা করুন যাতে আপনাদের বাড়ি, সোসাইটি অথবা এলাকায় গণেশের যে মূর্তিই আনবেন তা যেন দেশের মাটি দিয়ে তৈরি হয়, তা যেন আমাদের স্থানীয় কুমোর বা শিল্পীদের দ্বারাই তৈরি হয়। যারা গণেশজির মূর্তি তৈরি করেন তাদের কাছে আমার আবেদন, তারা যেন মাটির মূর্তিকে অগ্রাধিকার দেন এবং যারা কিনবেন তারাও যেন গণেশের মূর্তিটি কি দিয়ে তৈরি এবং কোন দেশে তৈরি তা অবশ্যই দেখে নেন। প্লাস্টার অফ প্যারিসের তৈরি মূর্তি একেবারেই কিনবেন না। বন্ধুরা, মাটির তৈরি মূর্তি পূজোর পর খুব সহজে জলে বিলীন হয়ে যায়। এতে আমাদের নদী, পুকুর এবং পরিবেশ সুরক্ষিত থাকে, এতে আমাদের আস্থাও বজায় থাকে এবং প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব পালিত হয়। স্থানীয় কারিগরদের কাছ থেকে মূর্তি কিনলে ভোকাল ফর লোকালের সংকল্পকে আরও সুদৃঢ় করা যায়। আমার বিশ্বাস আছে এবারের গণেশ উৎসব এবং এমন সব উৎসবেই আমরা এমন নানা বিষয়ে গভীরভাবে ভাবব এবং দেশহিতে পদক্ষেপ নেব। বন্ধুরা, আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি আমাদের দেশবাসী। দেশের নানা প্রান্তে হয়ে চলা ছোট বড় নানা প্রয়াস আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। এই প্রয়াস আমাদের জানায় যখন মনে সংকল্প থাকে আর সমাজও হাত বাড়িয়ে দেয় তখন যে কোনো বড় পরিবর্তন আনা সম্ভব। আপনারা আপনাদের আশেপাশে হয়ে চলা এমন যে কোনো প্রয়াসের কথা আমায় অবশ্যই লিখে জানান। আপনার ভাবনা, আপনার পরামর্শ লিখতে থাকুন। হতেই পারে আপনার আশেপাশে ঘটে চলা কোনো ছোট্ট প্রয়াস হয়তো সমগ্র দেশের জন্যই

0: প্রেরণা হয়ে উঠল। সামনের মাসে আমরা আবার মিলিত হব, দেশবাসীর কোনো নতুন প্রয়াস নিয়ে আলোচনা করব। ততদিন আপনি আপনার নিজের এবং পরিবারের খেয়াল রাখুন। আর হ্যাঁ, জল সঞ্চয় তো করতেই হবে। বৃষ্টির জলের প্রতিটি ফোঁটা আমাদের বাঁচাতে হবে। ক্যাচ দ্য রেইন এই অভিযান একটুও হালকাভাবে নিলে চলবে না। তাই আমার বিশেষ আবেদন, বর্ষার প্রতি ফোঁটা জল আমরা সবাই মিলে বাঁচাব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
2: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন বিজ্ঞাপনী অনুষ্ঠান।
3: পতাকার বন্ধু তোমারই জন্য নিবেদনে পতাকা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ।
4: পতাকার বন্ধু অনুষ্ঠান, আপনাদের মতামত কেমন লাগছে জানাবেন। আপনারা শুনছেন পতাকার বন্ধু তোমারই জন্য। প্রত্যেক দিন নানান স্বাদের আপনারা গান শোনেন, আজও শুনবেন, কিন্তু একটু ভিন্ন ধরনের। আমাদের জেলার বা রাজ্যের অনেক আধিকারিক, বিশেষ পদে যারা রয়েছেন, তারা সারাদিন নানান রকম ব্যস্ততার মধ্যেও অনেক ক্ষেত্রে সঙ্গীত চর্চা থেকে নিজেকে সরিয়ে রাখতে হয় ঠিকমতো পারেন না, কিন্তু ব্যতিক্রম তো আছেই। আজকে যে মানুষটির গান আপনাদের শোনাবো, তিনি অরূপ কুমার রায়, হরিয়ারপাড়া থানার পুলিশ আধিকারিক। চাকরি জীবনে হয়তো পুলিশ আধিকারিক হলেও সঙ্গীত তার জীবনের একটা সাধনা। শুনে নিই একটি গান।

0: এন্ডোস্কোপি এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট 139 রেল লেন সরণি কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
1: আমাদের জেলায় একসময়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, এখন রয়েছেন অন্য জেলায় আরও উচ্চ পদে। প্রশাসনে থেকেও তার যে সাধনা তার একটি ঝলক। তানিয়া পারভিন।

এন্ডোস্কোপি এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 রেল লেন সরণি, কলকাতা 13, ফোন নাম্বার 03339873987।

এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 রেল লেন সরণি, কলকাতা 13, ফোন নাম্বার 0333987398।

0: পতাকার বন্ধু তোমারই জন্য, পরিকল্পনা হাতেমুল ইসলাম,
1: সম্পাদনা শুভময় ব্যানার্জি।
2: এতক্ষণ শুনলেন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন বাংলা আধুনিক গান, প্রথম শিল্পী নির্মলা মিশ্র।

साला गर्दा उड़ा दिया। अरे गर्दा उड़ा दिया। बेटा

এতক্ষণ আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। এখন যুব জগৎ।

সকল যুব বন্ধুদের প্রীতি শুভেচ্ছার ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের যুবজগৎ অনুষ্ঠান। বন্ধুরা, ধরো তোমরা কোনো বরফে ঢাকা পাহাড়ে মাইলের পর মাইল শেষ করেও কোনো সূর্যাস্ত বা সূর্যোদয় দেখনি। তোমরা অনুভব করনি উষ্ণতা জলীয় বাষ্পের আবহাওয়ায় ঘেরা কোনো অঞ্চল যেখানে দেখনি সবুজের কোনো প্রান্তর। আসলে তোমরা অভিযান করনি কোনো মেরু প্রদেশে, কিন্তু পৃথিবীর গোলাকার কক্ষপথে জানো তো যে এর উল্টো এক গোলার্ধে আমরা বসবাস করছি। বিজ্ঞান বা ভূগোল যাই হোক না কেন, এই অঞ্চলটির নাম ক্রান্তীয় বা উষ্ণ অঞ্চল। অর্থাৎ পৃথিবীর যে অঞ্চলে সূর্যের আলো সবচেয়ে বেশি পড়ে, উষ্ণতা সেখানে বেশি হয় এবং বাতাসে ভেসে বেড়ায় জলীয় বাষ্প। তাই তো আর কল্পনা করতে হয় না যে এখানে মেঘ গাভীর মতন চলে। অর্থাৎ এই ক্রান্তীয় অঞ্চলে পৃথিবীর ভাগ্য নিয়ন্ত্রা বৃষ্টির মানচিত্র। আর এ কথা কে না জানে, অরণ্য বা বনাঞ্চল না থাকলে বৃষ্টি সম্ভব হতো না। বিষুবরেখার এই ডিগ্রি 2-7 অক্ষাংশ যেখানে অয়নাবৃত্ত, তাকে আমরা বলি ক্রান্তীয় অঞ্চল। পৃথিবীর মাঝখানে অবস্থিত অঞ্চলগুলোকে ক্রান্তীয় অঞ্চল বলা হয়। আর ক্রান্তীয় অঞ্চল পৃথিবীর স্থলভাগের 36% জুড়ে রয়েছে। এর মধ্যে রয়েছে বিষুবরেখা এবং উত্তর দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া এবং অস্ট্রেলিয়ার কিছু অংশ। এই অঞ্চলটি সারা বছর উষ্ণ থাকে। ক্রান্তীয় অঞ্চলের তাপমাত্রা 77-82 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকে। ক্রান্তীয় অঞ্চলে প্রচুর রোদ থাকে এবং মাত্র 2টি ঋতু থাকে, বর্ষাকাল এবং শুষ্ককাল। প্রতি বছর 29শে জুন আন্তর্জাতিক ক্রান্তীয় দিবস গ্রীষ্মকালীন দেশগুলোর মুখোমুখি বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এই দিনটি পালন করা হয়। এই ক্রান্তীয় অঞ্চল অসাধারণ বৈচিত্র্য উদযাপনের একটি দিন। আজকে তোমাদের এই নিয়েই কথা বলবো, কিন্তু আমাদের আসরে উপস্থিত যেসব বন্ধুরা রয়েছে তাদের কাছ থেকে শুনে নেব গান এবং আবৃত্তি। প্রথমেই আমরা চলে যাব গানে। আমাদের রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবে শামিক শর্মা।

0: শর্মা। বন্ধুরা, যে কথা বলছিলাম, বিশ্বের মোট ভূপৃষ্ঠের একদিকে সিংহ, বাঘ, হাতি, গন্ডার প্রভৃতি প্রাণী যেমন রয়েছে, বহু বিচিত্র ফুল, পাইন, শাল, সেগুনের মতন গাছও রয়েছে, এবং রয়েছে ম্যানগ্রোভ আর বিপুল চাষের জমি। এই দুই বেসিন নিয়ে যে উষ্ণমণ্ডলীয় অঞ্চল, তাকে চিনে নেওয়ার জন্য, তার মহান গুরুত্ব উপলব্ধি করার জন্য, তার মুখোমুখি যে বিপদসংকুল ভবিষ্যৎ, সেই সব ভাবনা থেকেই 29শে জুন দিনটি পালিত হয় আন্তর্জাতিক ক্রান্তীয় দিবস হিসেবে। কথা তো চলবেই, কিন্তু আবার চলে যাব আমরা বন্ধুদের কাছে। আমাদের আসরে উপস্থিত আছে অন্তর্জিতা অধিকারী। অন্তর্জিতা অধিকারী আমাদের কবিতা আবৃত্তি করে শোনাবে।
1: কবিতা শঙ্খ, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার শঙ্খ ধুলাই পড়ে কেমন করে সইব, বাতাস আলো গেল মোরে একিরে দুর্দৈব। লড়বে কে আয় ধজাবে, গান আছে যার উঠ না গে, চলবি যারা চল রেধে আইনারে নিঃশঙ্ক। ধুলাই পড়ে রইল চে ওই যে অভয় শঙ্খ। চলেছিলেম পূজার ঘরে সাজিয়ে ফুলের অর্ঘ, খুঁজি সারা দিনের পরে কোথায় শান্তি স্বর্গ। এবার আমার হৃদয় ক্ষত, ভেবেছিলেম হবে গত, ধুয়ে মলিন চিহ্ন যত হব নিষ্কলঙ্ক। পথে দেখি ধুলাই নত তোমার মহাশঙ্খ। আরতি দ্বীপ এই কি জ্বালা, এই কি আমার সন্ধ্যা, গাঁথব রক্ত জবার মালা, হাই রজনীগন্ধা। ভেবেছিলেম যুঝাযুঝি মিটিয়ে পাবো বিরাম খুঁজি, চুকিয়ে দিয়ে ঋণের পুঁজি লব তোমার অঙ্ক। হেনকালে ডাকল বুঝি নীরব তব শঙ্খ, যৌবনেরই পরশমণি করাও তবে স্পর্শ। দীপক তানি উঠুক ধ্বনি দীপ্ত প্রাণের হর্ষ, নিশার বক্ষ বিদার করে উদ্বোধনে গগন ভরে, অন্ধ দিকে দিগন্তরে জাগাও না আতঙ্ক। দুই হাতে আজ তুলব ধরে তোমার জয় শঙ্খ। জানি জানি তন্দ্রামম রইবে না আর চক্ষে, জানি শ্রাবণ ধারা সম বান বাজিবে বক্ষে। কেউ বা ছুটে আসবে পাশে, কাঁদবে বা কেউ দীর্ঘশ্বাসে, দুঃস্বপনে কাব্যে ত্রাসে সুপ্তির পর্যঙ্ক। বাজবে যে আজ মহল্লাসে তোমার মহাশঙ্খ। তোমার কাছে আরাম চেয়ে পেলেম শুধু লজ্জা, এবার সকল অঙ্গ ছেয়ে পড়াও রণসজ্জা। ব্যাঘাত আসুক নব নব, আঘাত খেয়ে অচল রব, বক্ষে আমার দুঃখে তব বাজবে জয়ডঙ্ক। দেব সকল শক্তি লব অভয় তব শঙ্খ। নমস্কার।
0: আমরা কবিতা শুনছি অন্তর্জিতা অধিকারীর কাছ থেকে।
1: কবিতা দেশলাই কাঠি, কবি সুকান্ত ভট্টাচার্য। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত অঙ্গীকার। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলুস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিস্যাত। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড় খাড় করে, তবুও অবজ্ঞা করবে আমাদের? মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে, আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি, তা তো অনুভব করেছ বারংবার, তবু কেন বোঝো না? আমরা বন্দি থাকব না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে, আমরা বার বার

0: আর জলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই, কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষবারের মতো। নমস্কার।
1: এতক্ষণ আমাদের কবিতা আবৃত্তি করে শোনালো অন্তর্জিতা অধিকারী। পৃথিবীর স্থলভাগের 40% ক্রান্তীয় অঞ্চল, আর এই অঞ্চল পৃথিবীর জীববৈচিত্র্যের 80% বহন করে। সুতরাং এ বিষয়ে সচেতন হতেই রাষ্ট্রের পুঞ্জের এই উদ্যোগ। ক্রান্তীয় অঞ্চল পৃথিবীর কর্কট এবং মকর অংশের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ অচিন্তক ফটোগ্রাফি। আজকের জলবায়ু পরিবর্তন, অরণ্য নিধন, কাঠের চোরাচালান, নগরায়ন এই ডেমোগ্রাফির পরিবর্তন ঘটিয়ে দিয়েছে, যা ভবিষ্যতের পক্ষে উদ্বেগজনক। আগামী 50 সালের মধ্যে এই হবে, আর সেখানে 2/3 শিশু। দারিদ্র এমন ভয়াবহ চেহারা নেবে যেখানে পৃথিবীর বেশিরভাগ মানুষই শিকার হবে নাগরিক উপেক্ষার, ফলে নগরগুলো ছেয়ে যাবে বস্তিবাসীতে। এখান থেকেই 29 জুন উষ্ণমণ্ডলীয় দিবস যথাযথ অনুভব করে আগামী পৃথিবীর জন্য আমাদের ভাবতে হবে। আমরা এবারে শুনব আবারও গান। আমাদের লোকগীতি গিয়ে শোনাবে অনুসোয়া রায়।

এতক্ষণ আমাদের লোকগীতি গিয়ে শোনালো অনুসুয়া রায়। বন্ধুরা, আজ আর সময় নেই, আসো শেষ করব। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, কথা হবে আবারও একই সময়ে একই দিনে। আজকের যুবজগৎ এই পর্যন্ত। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি পাপিয়া ধর, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দেব।

0: যুবজগৎ আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে।
1: সমস্যা ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন চিত্রগীত অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান শুনবেন। প্রথমে প্রেমগীত ছবির গান শুনুন জগজিৎ সিং এর কণ্ঠে।

ফিতর ছবির গান শুনছিলেন, নদীকণ্ঠে গিয়েছেন জুবিন নাটিয়াল এবং সুনিধি চৌহান। চিত্রগীত অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারের শিল্পী মোনালি ঠাকুর, ছবি দম লগাকে হ্যায়সা।

রাহাত ফতেহ আলী খানের কণ্ঠে শুনছিলেন লাভ আজকাল ছবির গান। চিত্রগীত অনুষ্ঠানের শেষ গানটির শিল্পী আলকা ইয়াগনিক, ছবি জখম।

এতক্ষণ চিত্রগীত অনুষ্ঠানে শুনলেন হিন্দি ছায়াছবির গান আকাশবাণী মুর্শিদাবাদ। আকাশবাণী মুর্শিদাবাদ এখন জানিয়ে দেব, আগামীকাল 29 জুন সোমবার আমাদের অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে। আগামীকাল আমাদের অধিবেশন শুরু 5:50 সকাল 6টায় অমৃতবাণী এবং ভক্তিগীতি শুনবেন। 6:20 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, রবীন্দ্রসঙ্গীত 6:30 এবং নজরুল গীতি শুনবেন 6:50। 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং 7:35 কলকাতা কেন্দ্র থেকে স্থানীয় সংবাদ শুনবেন। বাংলা ছায়াছবির গান 7:45 সকাল 8টায় শুভ সকাল লাইভ ফোন ইন। আগামীকালকের বিষয় রয়েছে আমাদের দেশের বৈচিত্র্যময় জলবায়ু, উপস্থাপনায় থাকবেন আশিস ভৌমিক। সকাল 9:05 পরপর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ, 9:10 বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে শুনবেন, 10টায় কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান শোনা যাবে। বেলা 2:20 অনুরোধের আসরে আপনাদের অনুরোধের বাংলা আধুনিক গান শুনবেন, উপস্থাপনায় থাকবেন দেবী সরকার মুখোপাধ্যায়। বিকেল 3:05 দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ, 3:10 যোগা নিয়ে বিশেষ অনুষ্ঠান, স্ট্রেস কমাতে যোগা। উপস্থিত থাকবেন পালভা গোস্বামী, তার সাক্ষাৎকার নিয়েছেন মোহর বন্দ্যোপাধ্যায়। 3:40 বিবিধ ভারতীর অনুষ্ঠান। বিকেল 5টায় রাষ্ট্রপতি ভবনে আয়োজিত দ্বিতীয় প্রতিরক্ষা অলঙ্করণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। এই অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 6:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 6:05 দ্বিজেন্দ্রগতি এবং রজনীকান্তের গান।

ছটা বেজে তিরিশ মিনিটে কর্মখালী সংক্রান্ত খবর জীবিকার জন্য ছটা বেজে পঁয়ত্রিশে কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ, সাতটা বেজে দশ মিনিটে আজ সন্ধ্যায়, সাতটা বেজে পঁয়ত্রিশে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, সাতটা পঞ্চাশে শুনবেন স্থানীয় সংবাদ, রাত আটটায় আটটা বেজে পাঁচ মিনিটে দিল্লি কেন্দ্রের হিন্দি ও ইংরেজি সংবাদ, বাংলা রাগ প্রধান গান, আটটা বেজে দশ মিনিটে শুনবেন বাংলা আধুনিক গান, আটটা বেজে তিরিশ মিনিটে নটায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, বিবিধ ভারতীর অনুষ্ঠান শোনা যাবে নটা বেজে পনেরো মিনিটে, রাত দশটায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, রাত দশটা বেজে দশ মিনিটে ছায়াছবির গান শুনবেন বাংলা ছায়াছবির গান, রাত দশটা বেজে তিরিশ মিনিটে মাটিশ্বর অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন লোকগীতি, এগারোটায় আগামীকালকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকাল উনত্রিশে জুন অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী মুর্শিদাবাদ জেলার আবহাওয়া ছিল প্রধানত শুষ্ক। আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে জেলার কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি মাপের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সতর্ক বার্তায় বলা হয়েছে জেলার বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি, আর এর সঙ্গেই শেষ হল আমাদের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত এগারোটা। জয় হিন্দ।